0: jesha ja phanung tung ching sirango hayada angkai ma pha khoroksha charaino achairu hayada khoro khoroksha charaino achaire thani te achaire mani yagulo langmaru langmar phano khoroksha kaham phrungnai mono bahaike langmano naithotoke snamui thinangno kaham kai snamui thangai thangnai aboni lama funugo oro phrungnai hankai ma phato tonguno phrungnai hayada phiyama rung sring eba rungno go phrungnai simino phrungnai aboya phrungnai je sapano ungi manu nini gana gini je sapano ungi manu khoroksha lam korojak borokno shalbrumno te khoroksha tuidului kaham phrungui lama funuknai bobo khoroksha phrungnai ni yakkomun hone shawi mano hayada okay kokdu gyasaknai kokdu ko shabotong hello hello
1: funkaham
0: takukno lamsoko sinemuli kade sabunka chongma do ang to fungo bo phayaro bo balo khaba do sakadi sabunka
1: Takuk
0: joy kumana, galam sokono, gets and saitongo, lama punuk tani prung nairokni yakumon obonotin and tam shanamujung shati.
1: Prung naironi yakumon,
0: তাকুনো বেলাকে নহামবাই অজরাও কক দু কিচা চর্জয় ফাই দংখা হাইনি বাকে চং সাউই মানু ফ্রংনাই রং অংখা চাতি হাই বরক জে প্রুফানো বরকনি চাতিনি পহর বাই তে খরক সানিয় মনাক ন সকমলো হায়া দেবা হাইনি বাকে ফ্রংনাই রকন চাতি হাই হলে চাতি বাই যত বড় রকন সুলচাও হায়া দা গে ফাইদি কক দু গিয়া চাকাই সাবত কক দু হ্যালো হ্যালো ফুঙ্কা হাম লামসো গো
1: কারণ

0: মুঠো বেড়ায় সে ধরে নেব, কারণ সে মুঠো শুধু লেখা পড়ার
1: মিশ্রণ
0: বিভিন্ন দিক দিয়ে নানা দিক দিয়ে শ্রেণী কৃষি ধরনের কৃষি কোম্পানি খুব
1: অতি
0: শিল্প কারো শিল্প অবশ্যম রিটানা পশ্চিম মামু সঙ্গে পশ্চিম বিভাগ পশ্চিম বজায় পেলাই রেবং ছাড়া কোনো মধ্যে কে সম্ভব না এই রেবং তুই যদি সে বেশি বা যে কোনো নেশা দেব কামে বুঝি না কে আবু গোবি গোবি যে একা পাত খাইল অকলে শুরু
1: গাইডেন্সাই
0: চরিত্র ঘাম খাই ফান অনুগাছে বলবো সেরকম সেরকম সেরকম নুই বাসাও কারণ শিখাবো সেরকম তা শিখাবো ঘাম খাই মনে মুখে একে চারিদিকে বা আলাদা কামকে আসলে বলো কাম শিখছেন একে দয়া মায়া খাই না বলো বুঝতে উনিয়া কেন ফোনের বল বুঝতে ও ফোন মিলে আবার কারণ বল ফোন তারপর উঠে না বা প্রার্থনা এবং ভবিষ্যতের দিনে কাকেলা মাথা নাই আগে হিন নাই অবসায় না
1: দহকে বেলায় হামবাই দেখুক ন
0: হামবাই
1: নীলমণি গোলাঘাটিনি সাহর কাবব বিনি ফরমুং এবার সরমুং আবো চিনি লগিব যে প্রফানো দঙ্গ হাইদেবানা খরকসা রং গরং কাহাম রং গরং সরজাক ফানো কাহাম ফরঙ্গই মানিয়াবো দঙ্গ হাইদেবানা ফাইদি কক দু গেজাগাই সাবো দং হ্যালো
2: হ্যালো ভাই
1: ফুং কাহাম লাম সবো
2: কাম ভাই
1: দো সিনে মুরে গাত সাবং খা
2: ইয়াং কাম্পানি অবলি
1: কাম্পানি অবনি দো সাগাদি জং কক লাম সাই দং ও লামা ফুনুক তানি ফ্রং নাই রক নি ইয়া কুমন অবন তে সাই দং দো সাদি নং তাম সানা মুচু
2: ওয়াটি ওয়াটি
1: ওয়াটি ওয়াই দং গো
2: চেং তো গটা ওয়াটি
1: দো দো ইংগি মানো তাবু মাশিং নো লাম সাবাতা
2: আমি সি তো আছে জুবি সিনে মাস
1: আচ্ছা সারি
2: আসলে কারণ নিজে

0: mɔgɔ tun mɔgɔ tunka tunkari sɔnna tɛ bɔ ka tɛnabɔ sri tɛ muso kuto kiya ka sa tɔgɔ ta ka jan fana sento mali fana fana tento ka nikɛ bo tɛ cogo kuma sa
1: আবতো ইংগেন তাওয়ানা দি তো অঙ্কে বেলাই হামবাই অজরাম কংতু দেখলাম বাকি তো জরা তরুক তরুক থাঙি দমবা হামবাই তো এসে কেরং ফিদি উলনি জরা রব আমা খাম্পানি তাকো কবনি সিং রংম আবো বেলাই ন কতর হায়া দা অঙ্কে সিরংম ফুরংম আবো কক থাইসে চিকন ফানো চিকন ওয়ার্ড ফানো ও মোবাইন বড় রকমের লংমা থিনা বেবাক চাপ যাগো সরংমুং ফুরংমুং বাইন খরকসা বরকনি থিনাংনি লংমা উংথুং তাই লংমানো নাইথকাই লংথানি উংথুং বেবাক সামই লামা উংগো হায় দেবা অঙ্ক চিং খরকসা কাহাম ফুরংনাই হাকাই রমদি ব লেখা পড়া রং সিমিন ফুরংগা ব যে বুসকাংনি বরক যে সরংনাই ফানংখা বিনি বিশিংগো যে টংমানি যে খাখামানি যে মুচুংমানি আবরকন বাহাইকে ফুয়ারনাই আবরকন বাহাইকে ফুয়ারেস নামই দিশানাই আবরক ব ফুরংগো হায় দেবা যেন লেখা পড়া সরংমা বাইতো চিনি লংমানো নাইথকে তলংমান নেবলে না আর লেখা পড়া ও সরংথানি ও চিনি লংমা ও ব বাহাইকে যেন সামঙ্গ হেপানাই ব বাহাইকে যেন সামংখ্লাইনাই আবরক যেন সরংনাই রক বাকসা বাকসা জরা ও ওয়ানসুগুই মানিয়াং থাঙ্গ জরা ও হাইন কসং রং নকনি কক সানা থাকায় কসং সিমিন পড়িউই থাংমানি ব দঙ্গ সরঙ্গই থাংমানি ব দঙ্গ পিয়া লংমা ও চিনি লংমা নো চিনি লংমানি লামা সাম থানি ও বাহাইকে আমনো সামঙ্গ থেপানাই আবরক ন শিয়া অঙ্গি থাঙ্গ ওকাই খরকসা কাহাম ফ্রংনাই হাই আবহাই লামা ফুনগো হাইনি বাকিনো সাজাগো খরকসা বরকনি থিনাং হামজারে থানি খরকসা বরকনি লংমা নাইথরে থানি খরকসা ফুরংনাইনি ইয়াক আব বেলাই ন কতর হনে ওকাই তাবুক তো জরা কৃখা তাবুক চিং হাইনি খরং পান্ডা নই দুলনাই আবনি ইয়াগুলো হাইনো হাইনো রকবাই ও কক্লাম নই ন কক্লাম সালাই ফিনাই সালকামানি পান্ডা ও নরক লগি দং দিই।

0: আকাশবাণী আগরতলা যতন ফুকচং জরানী বেলাই বেলাই খা কাহামিয়া ফরে চেঙ্গোতিনী ফুলনি হাইনি খরং পান্ডা ও পান্ডা আওয়াইং টঙ্গ সাসাই নেইরা দক চিচুকু কিলো হারস নেইরা থামপি দক ফুটা বুড়ি মিটারও সারাসা ফুটা দক মেগা হারস তিনি শালমারি ওখা তিনি তাংশাল তালুমাই তালনি সারচি থাম চিবিরা থামচি বা ত্রিপুরা বিশি অক্টোবর তালনি শালবা নৈশাই নৈচি দক ইংরেজি বিশি অহায়ং বেলাইখ্যান নাইথক চিনি অহায়ঙ্গ চিনি বরক নিলগি লগি তকসা তক মিলি বলংনি মাল মাতা তে গবং মা বুফাং ওয়াফাং রক বাইন নকবার দিবেন ব নাইথক বলংগ নাইথক বলংনি মাল মাতা অহায়ঙ্গ যত জানি যাব জাগাও নাইথাতক কেতং হাইনি বাকে ও বলংনি মাল মাতা রক তেব নাইথাতক কেতংনানি বাকে অক্টোবর তালনি সালনৈনি সিমি সালচার জরানো ওয়াইল্ড লাইফ উইক এবার বলংনি মাল মাতা রকনি হাতি হিনিয়াই সাকলাই যাগো বলংনি মাল মাতা রক কাহাম করংখাই গথাং টংনানি বাকে লুকু রক দেব চেতন নাহারি মানাইতে লুকু রক দেব সিনাইতে আবনো নাশিকিন ভারত হাকতর চিচুকুরা বাচি বিশিনি সিমি ওয়াইল্ড লাইফ উইক ন সংসার যাক্ষা ফাইদি তাবুক চিনি পান্ডা বিসঙ্গ তে ভাবলায় না পান্ডা বিসঙ্গ পুলান ককাহাম নাই নালায় না খোনালাইনাই মহাত্মা গান্ধীজি সালংমানি কক্র সাক সাক নাইতগুই মাননা হংকে সাকনি বাকে ওয়ানসু গিয়াওই বুইনি বাকে সামং খালাই থানি সালবরুম ন লংমা তিনি নি পাইথাক সাল হনে ওয়ানসুগুই নাহার দি সিতারা ইয়াকালাপ কাউই নগ হাব মা চাইয়াহাই ন হামিয়া সিতারা ওয়ানসুক মুখ নব নি ওয়ানসুক মুখনি বিশৃঙ্গ তুবু মা চাইয়া কেবেল রক জেফ্রুফানো কেবনো নাকারি মায়া নাকার মং ওংখা কাইসা ফান গনাং এবা গ্রাক সামু সাকনি ফানিয়া খানি ফানছে গ্রাক ফান নং যে সামুং গ এবার নং যে ওয়ানসু গ নং যে সাও তে যে সামুং খালায় যতনি বিশৃতি নি খাকচাংমা ফাইনাই আনি ধর্ম কাইসা আরিনি বিশৃঙ্গ খাজাই গিয়া আনি ধর্ম ওংখা হামজাকমাতেই যত বাই বুলাইয়া ওই টংলাইমানি গচাং গচাংখে আবসি বুইনি সিতারা চাইয়া ওয়ানসুক মুং আং আনি খাবিসঙ্গ নাহাইয়া হামজাকমা রুই মানমানি ফান ওংখা বুইন সিকরি কর খালাই মানমানি ফাননি সাই তেব কতর সালব্রুম ন কিসা সরংদি সালব্রুম ন সাক ন কিসা সেলাই দি অক কাহামরক খনালাইকা মহাত্মা গান্ধীজি সালংমানি কিসা কক্রক ফাইদে হাইকে তাবুক নাই নালেয়ানো লাইথাংজাক সাল রগ তিনি তাহাই সালো তামো তামো পাতিকা আবনরগে কিসা নাই নালে
1: হাই তিনি হায়ুং ফ্রংাই রগনি সাল চিচুকু রা চুকু চি চার বিশিনি সিমি ইউনেস্কোনি বখাকতে অ সাল ন পালাইনানি বাকে গোসিমুং রাজাকা তে আফ্রুনি সিমি ন অ সাল ন হায়ুং ফ্রংাই রগনি সাল হনে পালাইজাকে দং খুরসাইমা নো ফ্রংনাই রক ন বরম রানো নাহারি ন অ সাল ন পালাইজাগ ফ্রংমুঙ্গ ফুয়ারনা ফ্রংনাই রকনি মানথাই বারজা তে

বরকনি সামংন তেই বকুযুগ তিসানা বাকে অ সালন বরম রুগুই পালাইজাকি দঙ্গ হায়ুং গানাগে হায়ুং ফ্রংনাই রকনি সাল এবার বারত ফ্রংনাই রকনি সাল পালাইজাক মানে পিয়াবা জোদা ভারত হাকতর অ ফ্রংনাই রকনি সাল পালাইজাক বিশি ব্রুম ব্রুম ন সেপ্টেম্বর তালনি সাল বাও খুরসাইমানু অব ভারতনি রাষ্ট্রবক্রক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনি আচাইমা সালন মৃত্যু খাই পালাইজাগো তাই বিশি ব্রুম ব্রুম ফ্রংনাই রকনি হায়ুং ফ্রংনাই রকনি সাল কাইসা কাইসা কক ববাক নতুই কপলাম সালাইজাগো হিকাই তাকলাইনি ফ্রংনাই রকনি সালনি কক ববাক এবার থিম ওখা ফ্রংনাই রকনি গানাও দংদি সামুংনি মথাং মঙ্গ বিশি দগজি বরম ফুয়ারি তে চিনি থিনাং সামুই দিশাও আবনু কারি বিনি হাই সাল নৈসাই জিসা বিশিব ভারত আকাশ ট্যাবলেট কম্পিউটার জল খাইকা অব আ জরানি যৌতনি স্লাই রাংমারি কিসাবাই মাননাই ট্যাবলেট কম্পিউটার হই সাজাগৈ হায়ো তিনি হাই সালন জি চাররা দোকজি ব্রৈ বিশি ও কলকাতা ও কিরিমা সিংসা বাংখুন্দ্রি ফাইমা বাই খরক বাচি সাইনি স্লাইবো গবাং বড় রকনি লাংমা জমানি তিনি হাই সাল জি চুকুরা চুকুচি শাহ বিশি ও ভারতনি ককতমা ব্লাই ইন্ডিয়ান এক্সপ্রেসনি সংসানাই রামনাথ গোয়েঙ্কানি লাংমা জমানি তিনি হাই সালন চিচাররা বা বিশি ও ভারতনি সেকেন্ড গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস গাজীপুর থিজাকা আশোক জোড়া খাবাইকা লাইবোমা ও তিনি হাই সাল তামো তামো পাতিলঙ্কা আবরকনতে ককিসা হে যাবুক সাকামগ্রাইনি ককিসা শিলায়েন সাকমাং কাহাম তংনানি বেলাইন নাগো সাকমাং গাহাম তমুং নগ্রী গাংকাই চং বেবাক সামং হুমুং র গাহামকাই ক্লাইমানিয়াঙ্গো হাইনি বাকে সাকমাং ন গাহামকাই তনি থানি ও চং বেমার রগ্ন তৈ শিশুকানি নাঙ্গো সাইমানাইনি নাঙ্গো হাই চং তিনি সাকামগ্রী কগ ডিমেনসিয়া বেমার নতৈ কিসা সাইমানলায়েন ডিমেনসিয়া বেমার ওখা অমহাই বেমার অব চিনি বক্রকনি বেবাক সামং হুমুং খাইমানি আবরকন তৃক তৃক কিসা খায় খরকসা বরক তমুংন ডিমেনসিয়া বেমার মানজাকাহাইকে বিনি ওয়ানসুকনানি ফান তে বিনি মৈতু তংমারক বেবাকন পগৈ থাঙ্গো তে ওয়ানসুকে মূসাসুক সামং খাইনানি ফান গরিয়ং থাঙ্গো তৃক তৃক বেবাক সামংগ নব উনস্লুই থাঙ্গো ডিমেনসিয়া সানা থাঙ্কা হংকে অব বেলাই ন কাইসা ওয়ানামা সিংসা বেমার বহনি মানো আব বেলাই কিসা বরকনি সাগো উঙ্গো পিয়াবা তমুং ন উঙ্কা হাঙ্কে আব বেলাই কিরিমা সিংসা ও হাব ডিমেনসিয়া দাল গবাং দঙ্গো দাল কাইসা উঙ্কা আলজেইমার বেমার অব ডিমেনসিয়ানি বিদ গবাং কুক বড়রকনি সাগো অবনো গবাং মানজাগো 60% ইসমে 80% বড়রক অ বেমার মানজাকা হাঙ্কে মৈতু পগৈ থাঙ্গো তৃক তৃক বেবাক ন পগৈ থাঙ্গো তে কৈসা তে দালসা ওখা ভাস্কুলার ডিমেনসিয়া অব চিনি বক্রকনি ব্লাড সার্কুলেশন এবার থৈ থাংলাই সুখ্লাই থানি ন কিসা খায়ো এবার খাইবা খরকসা বরক তমুং ন উস্ট্রুক রকফানো ওখা হাঙ্কে অ ডিমেনসিয়া ওঙ্গৈ মানো অব তমুং ন মানজাকা হাঙ্কে ওয়ানসুকনানি ফান রক আব গ্রীন থাঙ্গো তৃক তৃক বড় রকনি বক্রকনি ওয়ানসুকমানো বেবাক ন কেবেল খায়ো তে দালসা ডিমেনসিয়ানি বেড দঙ্গ লিউ বডি ডিমেনসিয়া অবংখা চিনি সাগ নাংমাসুক প্রোটিন টংনানি নাঙ্গো অবহাইন চিনি বক্রকনি বম তমব প্রোটিন টঙ্গ তে নাংমানি সুক টংনা নাঙ্গো তমুং ন চিনি বক্রকনি বম তম ও নাংমাসুক প্রোটিন গ্রী হাঙ্কে লিউ বডি ডিমেনসিয়া ওঙ্গৈ মানো তে অ ব তমুং ন ওঙ্কা হাঙ্কে ইয়ং ইয়ং থাংতানি ফানো উংথুন এবার জেসা থাই ফান থাঙ্কা হাঙ্কে খরকসা বরক বড় থাঙ্গি দং তামখাইনা থাঙ্গি দং আবরক শুধু মৈতু পগৈ থাঙ্গো তে তামো খাইনাই খাইয়া আবরক শুধু সাইমানিয়া ওঙ্গি থাঙ্গো থাঙ্গি হাইনো কিপিলে ফাইমানি রব ওঙ্গো তমুং ন অ লিউ বডি ডিমেনসিয়া মানজাকা হাঙ্কে তে দালসা ওঙ্কা ফ্রন্ট টু টেম

0: কাল ডিমেন্সিয়া অবহ গাহকে উ মর্দক জিনিসলাই কিসা বড় রক মানজাক মানে নুকজাগ অব হায়ুঙ্গ বেলাইন কিসা বড়ক মানজাগ পিয়াবা তমুং মানজাক আহকে বিনি টং গ্রং টমুং চামুং কক সামুং বেবাক নাই জাগে থাঙ্গু ও বেমার মানজাক আহকে অ ডিমেন্সিয়া মানজাক আহকে ব তামো সাউই টং ববাহাই তমুং ফুনুগুই টং তামোখে কক সাউই টং আব ব সাক বাই থাং শুধুন সাউই মানিয়াং থাঙ্গু তাই ডিমেন্সিয়া বেমার উমর অংরক অ বেমার মানজাগৈ মানো অবহাই অঙ্গু হায়াকেবা অ বেমার ববাহাই বড় রক মানজাগৈ মান খরকসা বরকনি তমুং ন ব্লাড প্রেসার বেলাইন হাই অঙ্গুই দংখা বরক ব অ বেমার মানজাগৈ মানো তে হাই কোলেস্ট্রল অংখাকাইব অ বেমার মানজাগৈ মানো তে বড় রকনি লাংমাও সালব্রুম ন ফেকমুং বাই গ্রংজাক অংকাইব অ বেমার মানজাগৈ মানো অ বেমার ন হামলিনানি বাকি লামা আসে গবান গ্রী এবার অ বেমার ন হামসুগ্রীনানি বাকি বিথি বড়াই গ্রী নহনি মানো পিয়াবা সই থেরাপি রোগনি বিশিংতে অ বেমার ন কন্ট্রোল খাই তনি মানো থেরাপি রোগ পাইসিমি ন অ বেমার ন কন্ট্রোল খাই তনি উই মানো ওকে আশেক জরাতে জং সা খামগ্রাইনি কক ডিমেন্সিয়া বেমার নতে শিলাইকা সাইমান লাইকা
1: ফাইদেহে কিতাবক সং নাইনালেন তাং বেতিনি কক কিশক কগলাম রক তিনি নাইনালেনাই স্ট্রবেরি কাইমনরগী কগলাম বাহকে সং কাইনানাং দেশিনি ত্রিপুর হাস্তিনি অহাও বা বন কাকাই বথাই রকদম মানমাই আবদি চিনে ত্রিপুর হাস্তেও কচাং মানে জ্বর ও সং অ স্ট্রবেরি ন কাইমানো বিনি বাকি কচাং মানে জ্বরা অংখা বেলাই খেন চা কুক মানে জ্বরা তে সংবন বাড়ি এবা পলি হাউস রগ বন কাইমানো স্ট্রবেরি নি পদ্রে পদ বেরেমনি ন দঙ্গ আবনি বিশুঙ্গ দঙ্গ চিনি অ হাস্তে নি বাকি হিংকাই সুইট সেন্সেশন ফ্লোরিডা বিউটি তাই দঙ্গ উইন্টার ডন তাই ফেস্টিভেল হই অ বেরেমনি এবার অমংনি স্ট্রবেরি রগ্ন সঙ্গ চিনি অ হাওয়া কাইকে হাঙ্কাই ব কাহাম বোথাই থাইও তে স্ট্রবেরি কাইনানি জরা অংকা চিনি ত্রিপুরা হাস্তিনি বাকি হিংকে নভেম্বর তাল ল কাইকে হাঙ্কে চং বন এবার বসা এবার চারা কাইমানো তে কাইমানি ইয়াগুলো শাল ব্রুচিবা নি উলো হংকে ব বুবা তে বথাই রক থাই ফেন সং সাইমানো কিসে কিসা বুফাঙ্গ সং অস্ট্রবেরি ন কাইকে হাঙ্কে কাইসা কাইসা বুফাঙ্গ সং মাই আহমানি ন 200 নিশিমি 250 গ্রাম রক সঙ্গ বথাই মানে মানো কাহাম খাই বন নাইকানি খাইকে হাঙ্কাই তে হা সামনে নামাই হা সামপুর সঙ্গ অর্গানিক ফার্টিলাইজার হাইকে বা মিসকি রুইনাই হা নো সামনে নামাই হা নো তে সুবুক সুবুক খাই বন সঙ্গ হা সামনে নামাই তে কাইসে কাইসা বসা কাইনানি হিংকে সঙ্গ ব্রুচি বা সেন্টিমিটার এবার 45 সেন্টিমিটার হাচাল হাচাল খেয়ে কাইনানি নামাই তে বুফাং ইয়াফাঙ্গ কাইমানি ইয়াগুলো বুফাং ইয়াফাঙ্গ তুই বাথাই ইয়া তুই খালাই রানানি নামাই হানো তননা নামাই শিক খালাইনাই ফিয়াবা গবাং তুই কিসি খালাইব তনই মাঙ্গালাক তে বুফাংন সং নাইকানি খাইপুরু বেলাই সাতং ব নাইয়াতেই তে বেলাই খে সাকলম ইং ইয়াতেই আমতেই খালাই নাইকানি খালাইনা নামাই সং নাই নাইলাইকা আশোক জরা স্ট্রবেরি কাইমানো রগী কগলাম রক কিসা মিসা তাবুক নাই নালাইনাই ককথুম রগ তামো তামো দং
0: আও অজরাও আনি আপাও কাইসা ককথুম দঙ্গ আবংখা এডিসি ভিলেজ কাউন্সিল নি চংমারি নি বুট লেখামুগ যে দেখে মূসাচে হামিয়া পাটি মূর পাতিয়াতে আবনো নাহারি কাঞ্চনপুর মহকুমাও 163 দ্বারা সাকলাই জাখা মহকুমা নাইকল বেদেকনি বেখাকতে অব ককতি সালনি দিবর সাকলাই জাখা কাঞ্চনপুর মহকুমা থগৈন ককতি সালনি সানজা দামদক নিসিমি ক্রাক সালনি ফুং দামদক জরা ও দাগিমুং টঙ্গানো তমুং ন ও দাগিমুং ন নারগিয়া রগ্ন কেরংরাইদাতে গ্রাক মাজরা বেজাকনাই হনেব সাকলাই জাকা
1: মোহনপুর আমচাইনি সদর মোহনপুর নি ভারত বাংলাদেশ আরিও 12 মিটার নি বিশৃঙ্গ কিসা মানব সিনজাক

0: tongo o manabok sinjak tongnai November tanle shal na ji jora nishe na ji dok ingreji bishi o jora o shalbom ni sanja damchan ni shimi phungni damba jora o kerong khajak tongnai shara dok chitham kerong noruk shawi nai a jora o lukuro khorok ba ni sei kabang thanchaklai buthukai malalai mangalak te logiwo bizramanai phekma manai eba kubuk manai latha amtei hairo logiyo tui mangalak ni saklai jakha phiaba kicha kicha lukuro oraidani phatra tongnai abongkha tibra haste hapang ni kisha samongo boxing jagrok nangkukma samongo boxing jagrok te shakhamya rok najangna rok borok o raidani phatro tongna hini chajaka o kerong sabanya rok no borok no nangmani kerong tuina borok no shasti boro jangna hini chajaka tai tongo ani ya pho abongkha master of pharmacy ni bagai nei admission ni bagai kaibri achuk thai abo shaklai jaka ripset অভয়নগর আগরতলা নিবাখাকতেই কইমংলাই রনাই মুচুংলাই র বড় ও অক্টোবর তালনি সালচিনি নিবিসুঙ্গ বড় সারিংনি দামচার নিবিসুঙ্গ বড় কইলাই মারনাই হিনি সাজাখা ও আচুক থাই দঙ্গ খাজা গিয়া বসংলগ্নি বাঙ্গি কাইনাই তে খাজাক বসংলগ্নি বাঙ্গি হিংকে এসটি এবার এসটি রংনি বাঙ্গি হিংকে দঙ্গ কাইনাই Shaklai Jakha, Director of Medical Education, Government of Tripura Nibakakti, Okok Mangno. Paditabuk Sung Nanyalene, Shiniyapo, Shabuko Borok Tong, Tlangmani Kogro Kisha, Tamatamotong.
1: Aoro NIT Agotolani, Nishi Nijidogo, Kisha Sung Achukte Bukta Shubung Nanibage, Shaklai Jak Tongo. Achukte Nimunka Technical Assistant, Oro Bebage, Kaisni Achukte Tongo. Oro কইলাই দেনানি বাগে উমর উনানি নাংলাই বিশি থামচি তে দরমাইনি দরমাই টঙ্গ লেভেল সিক্স জরাতেই রুংমুং টঙ্গানি নাংলাই বিই বিটেক এম সি এ এবার ইঞ্জিনিয়ারিং গ ফার্স্ট ক্লাস ডিপ্লোমা এবার ফার্স্ট ক্লাস বেচেলার্স ডিগ্রি ইন সায়েন্স আপনকারী সায়েন্স ও মাস্টার ডিগ্রিও টঙ্গা নাংনাই 50% মার্ক উনা নাংনাই ওকে দরমাই টঙ্গ র লেভেল সিক্স খক থামচিবা সাই ব্রী রানি সিমি খক সা রা সাই চিনুই সাই ব্রী রা জরাতে তে কেসা আচুক থাই অংখা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল ওর বেবাগৈ আচুক থাই টঙ্গ কাইবা উমর নানাংনাই বিশি থামচিনি বিশিঙ্গ রংমুং টংনা নাংনাই সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ক্লাস বিই বিটেক এবার ফার্স্ট ক্লাস ডিপ্লোমা আঞ্জাক নানাংনাই অবহাইন দরমাই টংনাই খক থামচিবা সাই ব্রী রানি সিমি খক সা রা সাই চিনই সাই ব্রী রা জরাতে তে কেসা আচুকথাই এংখা লাইব্রেরি ইনফরমেশন এসিস্টেন্ট অর কাইবা আচুকথাই টঙ্গ উমর নানাংনাই বিশি থামচি লেভেল সিক্স দরমাই মাননাই রংমুং টংনা নাংনাই সায়েন্স আর্টস কমার্স ফার্স্ট ক্লাস বেচেলার্স ডিগ্রি প্লাস বেচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স টংনা নাংনাই এবার খাইবা PGDCA টংনানি নাংনাই অববহাইন দরমাই টঙ্গ খক থামচিবা সাই ব্রী রানি সিমি খক সা রা সাই চিনি সাই ব্রী রা জরাতে তে কেসা আচুকথাই এংখা SAS এসিস্টেন্ট অর কাইনি বুক চাচুক থাই টঙ্গ স্টুডেন্ট এক্টিভিটি স্পোর্টস এসিস্টেন্ট উমর উংনা নাংনাই বিশি থামচি রংমুং টংনা নাংনাই ফিজিক্যাল এডুকেশনও ফার্স্ট ক্লাস বেচেলার ডিগ্রি জেসা কলেজ এবার ইউনিভার্সিটিও স্পোর্টস এবার কালচারেল এক্টিভিটিও পার্টিসিপেট খাইমানি রেকর্ড টংনানি নাংনাই তে কেসা আচুক থাই সুবংনানি বাকে সাকলাই জাকা বংখা ফার্মাসিস্ট টংনি বাকে অর কাইসা আচুক থাই টঙ্গ বেবাগে উমর উংনা নাংনাই বিশি নৈচি স্নিনি বিশিঙ্গ রংমুং টংনা নাংনাই সায়েন্স তে ফার্মাসি ও বিশিক নৈনি ডিপ্লোমা তে বি ফার্মাসিস একট 1948 নগৈ ফার্মাসিস্টনি রেজিস্ট্রেশন টংনানি নাংনাই তে কেসা

0: আচুকথাইংখা সিনিয়র টেকনিশিয়ান অর কাইচুকু আচুকথাই বুকচা সুপুং জাকনাই উমর তংনা নাংনাই বিশি থামচি থামনি বিশিঙ্গ রুংমুং তংনা নাংনাই সায়েন্স তে এবা আইটিআই এবাখাই ইঞ্জিনিয়ারিং বিশিক থাম ডিপ্লোমা খাইজাক অংনানি নাংনাই দরমাই তংনাই খক নৈচিবা সাই বা রানি সিমি খক চারচি সাই সারা জরাতে তে কেসাং খা টেকনিশিয়ানি বাকে আচুক থাই বুকচা সুপুং জাকনাই বেবাগে আচুক থাই বুকচা তঙ্গ কাই চিব্রী অর বেবাগে উমর অংনা নাংনাই বিশি নৈচি স্নি রংমুং তংনা নাংনাই সিনিয়র সেকেন্ডারি পাস খাইজাক এবা আইটিআই পাস খাইজাক অংনানি নাংনাই
1: আশোক জরা সং নাইনেলে কা সেবক বরক তলাং মানে ক ফাইদি তাব কিশা নক বাতি মানে কগ্র কিশা নাইনেলে তিনি ফুং জরা নক জাখা তিনি নখ কিশা চুমুই কবল জাক তং নাই তে কিশে কিশা আমচায়ো কিশে মিশা ওয়াতির নক জাগান হানি সাকলা জাখা তাবক জরা তুমানি সাকা নক জাখা থামচি ব্রুই ডিগ্রি সেলসিয়াস নি সুমি নৈচি দক ডিগ্রি সেলসিয়াস নি বিশুঙ্গ তে তিনি তুমানি তঙুই মানো থামচি ব্রুই ফুটা ব্রুই ডিগ্রি সেলসিয়াস নি সুমি নৈচি দক ডিগ্রি সেলসিয়াস নি বিশুঙ্গ নক বারো তৈ মারি নক জাখা তৈবুক মারি নক জাখা রাও রা নি সুমি বাজি থাম নি বিশুঙ্গ তংনাই হিনে নে আশোক জরা নকবাতি মানে কক রক সাকলাই জাখা তাবুক বাজানে নিশকাং রচা মুংতাং সা খনাই নালায় তিনি খনালাইনাই সুভাষ দেবর মানে খরাঙ্গ তিনি নে পান্দ তংমানে আং মনিকা
0: আং বিনতা

আশোক জরা সচিন্দ্র দেববর্মন খরঙ্গর চামুং খানার চাকা আকাশবাণী আগরতলা অবনী লগিনা তিনি ফুংনি হায়ুংনি খরং পান্দা অরণ পাইকা যতন হাম্বায়।

0: फोरोंनाय फोरोंनायजों सोरनि बया गमा बफासिमिन बजोंदाय थोरैनाया শুধু মাস্টার ফরনাই ফরনাই জগরম হনসিম বসংবাই তোখানিয়া
1: চিনি লংমাও খরকসা খরকসনি লংমাও ফুরংনাই জে সাফানো উঙ্গি মানু হায়েদবা খরকসা রং রং সরং জাগিয়া ফানো নোনো লামা কাহাম ফুনুগৈ নং বিনি বিনি ফুনুক জাগ লামাতে হিমৈ নং হামজাই থাঙ্গাং গাই বিনি মকল নং নু ফুরংনাই হায়েদবা বনো জিনি
0: লংমানি সাত শুধু মাস্টার চিনি সুন্ন লংমানি সাতি খাইনি ফরংনাই রখনই ফরংনাই জ সংখনই আবনে বাদেব কাহাম কাহাম চেব বরক দুনিয়া আর কবার মা আনি চেব সিনাইব দোক আনি চেব নুমাইব দোক হাইবা জন সিনাই নুমাই গোলথা গিয়া ফরংনাই ফরংনাই জগ গোলথা গিয়া হাইদা যত কবার মা যত আনি দায়িত্ব দো চিনি বসকাঙ কাছাব ফরংনাই যত দায়িত্ব আবার আনি বসা নিনি বসা হইয়াবো জন যত খরকচা বুকু খরকচা দাখং জন খাতিনি ফরংচিনি জন নিজেব সরং জায়গায় থাকি মানু লাম জন
1: সুরংমুং থাকিয়া কাইসে কাইসে জায়গাও রঙিয়া মানি দঙ্গ কেবাই ফুরং রেজাক মানি দঙ্গ আমনো নুগি রং মানি দঙ্গ জেসা থাইরগো থাঙি পানো রং মানি দঙ্গ সাইমান মানি দঙ্গ হায়াদাবা আ জং থিয়া সাক নো সুরংমুং লে সুরংই নো মা থাঙনাই হাইছি
0: কলম সৈনি আং আর কাছে সৈনি আজাগা থাকে সৈনা রঙে
1: থাকা
0: আং কাছে তাই আজাগা বোথাই মাই সরঙে মা ফাইয়া দিবা আর রঙে মান ফাইয়া
1: দিবা
0: কিন্তু কিছু বোথাই চিসাবলা আর কাছে সরঙে মা ফাই অবন জন আসাই মানে হয়তো থা পয়েন্ট জন ও সরমানো সঙ্গে যত নিনে আনি বসা ফরংসিনি বাসা বাবাই তাকো গান বুকু ফরংলাইসিনি বসুন যত নাকাং ব মা জিনিস আংমাইয়া নাম মা মা জিনিস আংমাইয়া আবু নাকায় আংমান খাতা আবু কিন সরংসই মানো ফরং মানো আং মানো ফরং মান আং জিনিস মাই আংলাই দা জিনিসলাম বা ফরংলাই মা তংলাইজলাই সরংলাই মা
1: তংলাই
0: আবু যতনি বাকে ডাইরেক্ট আবু ফরংলাই সরংলাই বাকে
1: বেলা হামবাই কংটক দিগ্রাম মাবাই হামবাই মঙ্কা বুকুক সায়েতি আও বব সাইখানারেকা আও চং লংমা তংশক নো চং সরংনানি তো নাঙ্গো নো হায়াদা কে চং সামানি কা তাবু লামা ফুনুক থানিও ফ্রংনাই রক নি ইয়াকমন আও ফ্রংনাই রক তম নো গরি হঙ্গা কা চং মুংসা লামা মানিয়া অঙ্গই থাংনাই হায়াদা বানা হাইনি বাগৈ নো চং চিনি লংমা নো নাইথতক চিনি থিনাং নো কাহাম খলাই থানিও ফ্রংনাই রক নি ইয়াক কা জতনি সে কর্তল হনো চং সাজাগো ফ্রংনাই রক নো চং চাতি সরছাও বরকনি জাতিনি বিশেষতে পহর বরকনি জাতিনি পহর বাইকেতে খরকসানি মনাক জাগ লংমানো পহর দেওয়ে চিংসা সাকলায় ওগা ফাইদে ওজারাও কক দুগিয়া জাগনা হ্যালো
2: হ্যালো বহু ফুংকাহাম
1: ফুংকাহাম চিনে মুরগাদে সাবন খালাম সকনন আই
2: খোয়াই রতনপুর হাকাতেন কামিনি কালিসুচি দেলর মাসাই তো বহু
1: তা খুব কালিসুচি না দ বেলাই হামবাই কক দুগ দেখলাম মা বাকি দ সাদি
2: বেলাই হামবাই তিনি তিনি ট্রাফিক সম্পর্ক কাহাম আবনি আগল উপ সরংনাইনি বুমা বুফারক ফরংনাই রকনি বেলাই সম্পর্ক কাহাম নাঙ্গো উপ গাইনি মানে যদি থানজাকাই কক বাক্সাকাই তখন মাহাকাই সরংদানি কোনো মানে
1: কেবে মুলুক জায়গা তা কাসু কাসু জায়গা কেবে মুলুক জায়গা জং জানুক জায়গা
2: কাইসা কাইসা বুঝিয়া ওই বুকু ফরংনাই রক সরংনাই সরংদানি ফরংদানি

0: ସମାନ ବର୍ଦି ନି ଦେବା ପାଇଛନ୍
1: ଜାତି ମେରୁଦଣ୍ଡ

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা

0: আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটাওয়ায় শুরু হবে। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করবে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। মার্কিনিরা সামরিক পথ নিলে তেহরানও প্রস্তুত, স্পষ্ট বার্তা ইরানের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এশিয়ান গেমসের দুর্দান্ত পারফরমেন্সের জন্য ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ 3 দিনের সরকারি সফরে আজ নতুন দিল্লিতে আসছেন তিনি। এবছর এটি তার দ্বিতীয় সফর। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট পারমেলা বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি উদ্ভাবন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এছাড়া উভয় নেতৃত্ব আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী এবং বহুপাক্ষিক ফোরামে দুই দেশের সহযোগিতার বিষয়েও মত বিনিময় করবেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট জি পারমেলা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক হয়েছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল। ডক্টর জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে সামরিক, পারমাণবিক ও মহাকাশ ক্ষেত্রের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে বাণিজ্য ও বিনিয়োগ রয়েছে।
1: Today in a maritime space, in the Indo-Pacific space, we have Quad as an example of, I would say, emerging middle power cooperation with an emerged power. A second example would be in the field of connectivity, where you have something like the IMEC initiative, the India Middle East Europe connectivity corridor, the international north-south transport corridor, even the polar route, the northern sea route could be the subject of cooperation.
0: ডক্টর জয়শঙ্কর রাশিয়া ইউক্রেন সংঘাতকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, এই সংঘাত অবসানে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, এ বিষয়ে ভারত রাশিয়া ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে এবং কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা ইস্যু নিয়ে শুরু করে সব দিক থেকেই সহায়ক ভূমিকা পালনের চেষ্টা করছে।
1: We have conversations with both Russia and Ukraine in this regard. We are trying to be helpful. Starting with the Black Sea safety of shipping issue.
0: বন্দর, জাহাজ, জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রা সূচনা করবেন। বগিবিল টার্মিনালে সকাল 11টায় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। আসাম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মেথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশ্যে রওনা হবে। পণ্য পরিবহনের জন্য ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত জাতীয় জলপথ নম্বর 2 এবং ভারত বাংলাদেশ প্রোটোকল রুট ব্যবহার করা হবে। উল্লেখ্য, স্বাধীনতার পর ডিব্রুগড় থেকে কোনো বিদেশি বন্দরের উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজের এটি প্রথম যাত্রা। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক যুব প্ল্যাটফর্ম মাই ভারতের মাধ্যমে গতকাল দেশ জুড়ে 150টিরও বেশি জায়গায় মাদকবিরোধী নেশামুক্ত ইউয়া ওয়াক আয়োজন করে। এই ইভেন্টে 100,000-এরও বেশি তরুণ তরুণী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। বৃহত্তর নেশামুক্ত ফর ইউবা বিকশিত ভারত অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগের লক্ষ্য ছিল মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সুস্থ জীবনযাত্রার প্রচার করা। অংশগ্রহণকারীরা পদযাত্রা, পথনাটিকা, স্লোগান লেখাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যকলাপে যুক্ত হন। ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার পঞ্চম দফার বৈঠক আজ সেদেশের অটাওয়াতে শুরু হবে। এবছরের মধ্যেই বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। 5 দিনব্যাপী এই বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, গত মাসের 18 তারিখে নতুন দিল্লিতে এই চুক্তির চতুর্থ দফা শেষ হয়। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন দিল্লিতে বৈঠকে দুদেশের মধ্যে সেপা সংক্রান্ত আলোচনা চলতি বছরেই শেষ করার পাশাপাশি জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হন। উল্লেখ্য, 2024-25 সালে ভারত ও কানাডার মধ্যে মোট পণ্যের লেনদেন হয়েছিল 8.66 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে কানাডায় ভারতের রপ্তানি ছিল 4.22 মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে 17তম পেনশন আদালতের সভাপতিত্ব করবেন। মন্ত্রক সূত্রে খবর, অতিপ্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত 897টি অভিযানের সুরার বিষয়গুলি আদালতে বিবেচনা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল।

0: এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আজ দুপুরে নবান্ন সংলগ্ন সভাগারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়ার ছড়রা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রেক্ষিতে লখনৌ জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করছে। গোমতী নদী সংলগ্ন লখনৌ শহরের একাধিক এলাকা বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুযায়ী জেলা শাসক বিশাখ জি এবং জয়েন্ট পুলিশ কমিশনার বাবলু কুমার বারওয়ান ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরেজমিনে পরিদর্শন করেন। বন্যা কবলিত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে অবিলম্বে 10টি নৌকা মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। নৌকার মাধ্যমে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে রাতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। ছত্তিশগড় সরকার সে রাজ্যের বস্তার অঞ্চলে বোমা বিস্ফোরণে অঙ্গহানি হওয়া ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ এবং সহায়ক সরঞ্জাম প্রদানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে আজ থেকে 7ই অক্টোবর পর্যন্ত জগদলপুরে এবং 15 থেকে 17ই অক্টোবর পর্যন্ত দান্তেওয়াড়ায় বিনামূল্যে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এই উদ্দেশ্যে জেলা প্রশাসন ক্যাম্পগুলিতে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াত ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা বলেন, এই ক্যাম্পগুলির মাধ্যমে রাজ্য সরকার বস্তার অঞ্চলে সর্বত্র আইইডি বিস্ফোরণ প্রতিবন্ধী সকল মানুষের কষ্ট লাঘব করার প্রচেষ্টা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সে দেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিভাব জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত 7টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকার সঙ্গে সংঘর্ষ অব্যাহত রেখে কিংবা নিষেধাজ্ঞা আরোপ করে কোনো স্থায়ী সমাধান আসবে না। তেহরান আজ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে বক্তব্য রাখার সময় তিনি জানান, আমেরিকা যদি সামরিক পথই বেছে নেয় তবে ইরানও প্রস্তুত রয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে বিচক্ষণতার পথ বেছে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ অতি দ্রুত শেষ হবে। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাই বিমানটি ওমানি কোপাইলট মোহাম্মদ হামাম আল হামামি সৈয়দ সৌদি আরবের মরুভূমিতে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ইতালীয় সংবাদপত্র কোরিয়ে দেলা সেরা জানিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী আল হামামি ক্যাপ্টেন স্মিথ মাচ্চারকে হত্যা করে বিমানটি তেল আবিবের একটি বহুতলে ক্র্যাশ করার পরিকল্পনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক কার্যক্রম পর্যালোচনার জন্য সুপার ইন্টেলিজেন্স ফোর্স নামে হোয়াইট হাউসের একটি নতুন টাস্ক ফোর্স গঠন করার ঘোষণা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স জে ক্লেটনের নেতৃত্বে গঠিত এই টাস্ক ফোর্সে ফেডারেল ট্রেড কমিশন, পেন্টাগন এবং পার্সোনাল ম্যানেজমেন্ট অফিসের বরিষ্ঠ আধিকারিকরা থাকবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, এই টাস্ক ফোর্স আমেরিকা যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শীর্ষস্থান বজায় রাখতে পারে সেই লক্ষ্যে কাজ করবে। ওপেক প্লাসের 7টি দেশ অর্থাৎ সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাকস্তান, আলজেরিয়া এবং ওমান আগামী নভেম্বরের জন্য তাদের জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একটি ভার্চুয়াল বৈঠকে বিশ্বব্যাপী তেলের বাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের দুর্দান্ত পারফরমেন্সের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভারতীয় দলের প্রতিটি সদস্যের জন্য দেশ গর্বিত যারা নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ী সকল ক্রীড়াবিদকে অভিনন্দন জানিয়েছেন এবং যাদের কৃতিত্ব দেশবাসীর মনে অপার আনন্দ সঞ্চার করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমাজ মাধ্যমে বার্তায় বলেন, ক্রীড়ামঞ্চে এক উজ্জ্বল অবস্থানে পৌঁছানোর পথে আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন ক্রীড়াবিদরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটাওয়ায় শুরু হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের

স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা আজ। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সিং জানিয়েছেন, রাজ্যের 44টি ব্লকের 45টি কেন্দ্রে আজ সকাল 8টা থেকে গণনা শুরু হবে, এর জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 2,957টি আসনে গত 28 সেপ্টেম্বর ব্যালটে ভোট নেওয়া হয়। ইতিমধ্যে 1,640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছেন। এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে গোমতি জেলাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। গতকাল জেলাশাসক রিঙ্কু লাথের জানিয়েছেন, গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। আগামী 6ই অক্টোবর সকাল 6টা পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ কার্যকর থাকবে। এডিসি ভিলেজ ভোটের গণনার জন্য গোটা দক্ষিণ জেলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। জেলাশাসক আরও জানান, জেলার 8টি ব্লকের 8টি কেন্দ্রে ভোট গণনা হবে। ধলাই জেলায় গত রাতে 12:57.38 ভূকম্পন অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 3.8। ভূমিকম্পে জেলা থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খলের নমনীয়তা যোগাযোগের নতুন ও মধ্যবর্তী শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল নয়াদিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, বিশ্বের দক্ষিণ এবং উত্তর প্রান্ত বর্তমানে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ। তিনি জানান, পরিবর্তিত বিষয় ও প্রেক্ষাপটের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বে পরিবর্তন আসছে। ভারতীয় প্রতিরক্ষা স্টার্টআপগুলি বিদেশে অংশীদার খুঁজে পেয়েছে এবং প্রতিরক্ষা রপ্তানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন বিদেশমন্ত্রী। আগামী 7ই অক্টোবর সারা দেশের সঙ্গে দক্ষিণ জেলাতেও সেবা জ্যোতি যাত্রা অনুষ্ঠিত হবে। বিলোনিয়া সাটা সীমায় কৃষি তত্ত্বাবধায়ক অফিসে সেবা সংকল্প অভিযান উপলক্ষে বিলোনিয়া শহরের 4টি স্থান থেকে সেবা জ্যোতি কলশ যাত্রা এবং মশাল মিছিল সারাসীমা বিভাগীয় কৃষি তত্ত্বাবধায়ক অফিস মাঠে সমাবেশ হবে। গতকাল বিলোনিয়ায় দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত একথা জানান। দক্ষিণ ত্রিপুরা সাবরুম দ্বাদশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত রঞ্জন দেবনাথকে গতকাল বাইখোরায় সম্বর্ধনা জানানো হয়। শান্তিরবাজার ও বিলোনিয়া শিক্ষক সমাজের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। দেশের প্রতিরক্ষা মন্ত্রক ও ত্রিপুরা সরকারের সহযোগিতায় আয়োজিত স্পেশাল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পের অধীনে এনসিসির উদ্যোগে সোনামুড়ার রাঙামাটিয়া এলাকায় গতকাল অনুষ্ঠিত হল প্যারামোটর ফ্লাইং। এতে দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা 400+ এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। এনসিসির 13নম্বর ত্রিপুরা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল NS বাথ জানান, ক্যাডেটদের মধ্যে দেশপ্রেম, জাতীয় সংহতি ও সাংস্কৃতিক আদান প্রদানের উদ্দেশ্যেই এই ধরনের শিবিরের আয়োজন করা হয়। গত 1 অক্টোবর থেকে রাজ্যে শুরু হওয়া এই বিশেষ জাতীয় সংহতি শিবিরে অংশ নেওয়া এনসিসি ক্যাডেটদের ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করানো হবে বলে কমান্ডিং অফিসার জানিয়েছেন। বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল কাঞ্চনপুর মহকুমা বন দপ্তর উদ্যোগে কালীবাড়ি প্রাঙ্গণে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাঞ্চনপুর ফরেস্ট রেঞ্জ অফিসার বান্টি মুৎসুদ্দি। আসন্ন দুর্গাপূজা ও কালীপুজো উপলক্ষে আগরতলার মলয়নগর বাইপাস হাউসিং কমপ্লেক্স মাঠে গতকাল আয়োজিত হয় জনতা মিলন মেলা 2026। বিজেপির সূর্যমণিনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। তিনি বলেন, এই ধরনের উৎসব এলাকাবাসীর মধ্যে একতা ও সম্প্রীতি আরও বাড়ায়। ত্রিপুরা ফুটবল সংস্থা পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবলের সুপার লিগের তৃতীয় খেলাটি মাঝপথে পরিত্যক্ত হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গত রাতের ম্যাচে এগিয়ে চল সংঘের সাথে 77 মিনিট খেলার পর একটি ফাউলের ঘটনাকে কেন্দ্র করে ব্ল্যাকমাউথ ক্লাব খেলতে অস্বীকার করে। খেলা বন্ধ হওয়ার সময় এগিয়ে চল সংঘ

0: 1-0 গোলে এগিয়েছিল। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে 7:55।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমানো রোগী অশেবনাহার নাই যত অন্য খাগা হামিয়া ভারত নুংতাইনি নিন্নগুনি বড় রোগ নিশা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম দাং বদাং রাং নাংয়া ওই চুবা মুগু ওই দং ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ডস নামনা নি সামু খলাই জাগি দং ক্যাম্প শাক হামনগ দায় নব নক চিনি বদল নি বড় রোগ খাঙ্গি দং নি নিন্নকুম চুগুই তংখে তিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবা আয়ুষ্মান আয়ুষ্মান কার্ডস নামে মাননাই সা কাহাম না রুগনা যতনি মানথাই আয়ুষ্মান উঙ্কুম যতনি নুকুম তৈব কাহামকে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 এবা 1-800-3453-797 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণা দেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কেতালও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমালিন বাই বখাকনি ককলাম সালাইমাও আচুগানো সালথামনি বেড়াইমাও ফাইজাক প্রেসিডেন্ট ককলাম সালাইমাও বানিয়া রাংবক সিনলাইমুং শৈশিলাম তাংসেব হুকুমু তাই লুকুরক নিবিসিং মানজুমুং নকবই জুদা জুদা দিখিল নতুই বখাকনি হালকনক রাগ ক্লাইনানতই ককলাম সালাইজাগানো প্রেসিডেন্ট পারমালিন তিনি সানজাও রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তাই বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাইব বখাকনি ককলাম সালাইমাও আচুগানো এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়িনি বোর্ড তিনি লেখা জাগানো হাস্তেনি কাইব্রী চিব্রী ব্লকনি কাইব্রী চিবা লেখামুং থায় ফুং দামচারনি সিমি লেখামুং জেংজাগানো হাস্তে চংবাড়ি কমিশননি তাংরা অনুরাগ সেন সাকা লেখামুংনি বাকি ক্রাক নাইমথাং তাই নাংমানি বেবাক যুগালিমুং নাহার জাখা বারা চারসি সিনি ভিলেজ কমিটিনি যতই ব্রী সাই বারা চুকু চি সিনি আচুক থাইনি বিশিং নই সাই চুকুরা বাচি সিনি আচুক থায় থাংনাই সেপ্টেম্বর তালনি নৈচি চার সালমারি ও ব্যালট পেপার বাই বোর্ড ইয়াচাক জাকমানি ইংখেপেব খরক সা সাই দকরা ব্রীচি বাতাইনাই রক বাতাইয়া উইন কৃপ্লাই এংখা এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়িনি বোর্ড লেখামুং নরগৈ গুমতি হাঙ্করব নাইমথাং ক্রাক ক্লাইজাখা মিয়া হাঙ্কর নাইকল ফাংনি কনফারেন্স হল ককতুমা থুমনাই রকনি থুম হাঙ্কর নাইকল ফাং রিঙ্কু লাথের সাকা বোর্ড লেখামুং স্রাই স্রাইখে পাইরিনানি বাকি বেবাক নাংমানি যুগালিমুং নাহার জাখা এডিসি ভিলেজ কমিটি চংবাড়িনি বোর্ড লেখামুং নরগৈ তিনি সালগ্রা হাঙ্করব ক্রাক নাইমথাংনি যুগালিমুং তনি জাখা হাঙ্কর নাইকলফাং মহম্মদ সাজ্জাদপি অ ককতুমানো রেখা বতৈব সাকা হাঙ্করনি কাইচার ব্লকনি লেখাথাই কাইচার বোর্ড লেখা জাগানো লেখামা থাই রক্ন কেন্দ্রনি নাইমথাং বাহিনী রক্ন সামুঙ্গ ফুনাংজাখা মরগমাও মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ইয়াফারজাক থৈনি থপসা থপসা নাংকুকমানি ইয়াফারমুং অ থৈ বড় খরকসান মথাংনানি সেব আচাইরু সেবা সংকল্প অভিযান তাংবতাংনি বেদেগ মিয়া মুক্তধারা অডিটোরিয়াম এস সি মুর্চাবাই যুগালি জাক থৈ রিমা শিবির ককনারকথানি মন্ত্রীয়করা অকগ্ন সাকা ব থৈ রিথানি শিক্লারকন বস্কাঙ্গই ফাইনানি কবক্ষা শিবির আগরতলা আউলি নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার এমএলএ মিনা রানী সরকার তে কুমনি রক তংবাইখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস সাকা কীর্তন অংখা কাইসা কচাম কুক লুকু হুকুমু জরাবাই মচাংরে ওই কীর্তন রুচাবনাই রকনি বেবাক ফাইসিংতি হামক্রাইনি বাকি হাস্তে হাপাং সাকথারই টঙ্গু উনকৌটি হাঙ্করনি ফটিগ্রাই বিধানসভা কেন্দ্রনি গকুল নগর হাই স্কুল তারক ব্রহ্ম কীর্তনিয়া শিল্পী সমিতিনি পুইলা হাঙ্কর বেড়ানি কক মালাইমা পান্ডাব নারুয়াই ইঙ্গি মানজাগৈ ককনারক থানি ব অকন সাকা উনকোটি জেলা পরিষদ নি কাসকুয়াকরা অমলেন্দু দাস কামি পঞ্চায়েত নি বক্রক রীনা রানী দাস আকর্ষণ আরো মানজাখা অ তালনি শ্রী সালমারি নিশিমি হাকতর বাই বাক্সা সালগ্রাহাং করব সেবা জ্যোতি যাত্রা সংসার জাগানে বিলোনিয়ানি সারা সীমা আমজায় হুকবার নাইকলমুং হাবানগ সেবা সংকল্প অভিযান নরগৈ বিলোনিয়া আউলিনি কাইব্রী থাইনি সিমি সেবা জ্যোতি কলজ যাত্রাতে হিমবতক যুগালি জাগানে তাই আব সারা সীমা বেদেকনি হুকবার হাবানকনি নখলাও কুথুম লাইমুং পায়েন মিয়া বিলোনিয়া সালগ্রা হাঙ্কর পরিষদনি কাসকুয়াকরা দীপক দত্ত অকক তুমানো রেখা বস্কাং অসামতাইতে চাতি

0: এতে নরগি আগরতলা মলয়নগর বাইপাস হাউজিং কমপ্লেক্স নখলাব মিয়া সংসা জাখা জনতা মিলন মেলা নৈসাই নৈচিদক বিজেপি সূর্যমণিনগর মন্ডলনি চেতনবাই সংসা জাক পান্দা নারুয়ায়ক রাঙ্গি মাঞ্জাখা বিধানসভানী খুক ফাংয়াকচু রামপ্রসাদ পাল বসাকা অমতি তের আমচাইনি লুকুরকনি বিশিং থানচাতে কথালাই মুংতেব বাংরুও ত্রিপুরা ফুটবল মথাবাই নাইকলজাক চন্দ্রমুকুমু অরণি পুইলা ডিভিশন ফুটবলনি সুপার লিগনি উলথাম থংলাইমা কচারণ মোথাকজাগু মিয়া উমাকান্ত মিনি স্টেডিয়াম মিয়া সানজানী থংলাইমাও এগিয়ে চলো সঙ্গ বাইশতি স্নিচি স্নি জরা থংলাইমা ইয়াগুলো কাইসা ফাউলনি পাতিমুংন কিটিংগৈ ব্লাডমাউথ ক্লাব থংনানী গসিয়া আঙ্গো থংমুং মোথাকজাকমানি জরাও এগিয়ে চলো সঙ্গ সাবুকজা গোলনি ফেরবাই বুসকাংজাক টংমানি তাবুক নবারতিবারনি ককতমা তিনি নখা কিচা মনাকজাক টঙ্গানো হাস্তেনি বেবা খাঙ্করো ফেরাঙ্ক গৈ বাতৈ ওয়াউই মানুহনি হজাক মুংখলাইকা নবারতিবার নাইখুং তিনি সালনি সাকানি টুংমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনি টঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি টুংমারি টংমানি 26 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈচি বাব
1: শ্রোতা বন্ধুরা আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত।

সুপ্রভাত আগরতলা, নতুন সরোবরে নতুনভাবে আপনাদের কাছে আসা সুপ্রভাত আগরতলার হাত ধরে আশা করছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন। হ্যাঁ, সকাল থেকেই আকাশের মুখ ভার, একটা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আর যতক্ষণ এসে পৌঁছেছি স্টুডিওতে ততক্ষণ বৃষ্টি চলে এলো। হ্যাঁ, বৃষ্টি কার না ভালো লাগে, সবার খুব ভালো লাগে, আমরা চাই যে বৃষ্টি হোক, কিন্তু ওই যে আমার মতো যাদের কাজে কর্মে বেরোতে হচ্ছে তাদের জন্য যে বৃষ্টিটা একটু বিরক্তকর সেটা আমি কিন্তু আপনার সঙ্গে অনুভব করতে পারছি। তাই একটা বৃষ্টিমুখর সকালের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত আগরতলা।

শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত আগরতলার একেবারে প্রথম দিকে আপনাদের যেমনটা আমরা জানাই যে আমাদের শহরের কিছু প্রভাতী সংবাদপত্রের প্রথম পাতায় কিংবা বিভিন্ন পাতায় বলতে পারেন যে কী কী বিশেষ ঘটনার খবর উঠেছে আজকের শিরোনামে, সেইটা আপনাদের জানানোর চেষ্টা করি। যেমন আজকে আমার হাতে এসে পৌঁছে গেছে রাজ্যের একটি প্রভাতী সংবাদপত্র প্রগতি সংবাদপত্র, যেটার একেবারে প্রথম পাতায় একটা খবর কিংবা শিরোনাম আমার তো নজর কেড়েছেই, চেষ্টা করব আপনাদের শোনাতে, সেটা আপনাদেরও মনে একটা দোলা দিয়ে যাবে সেই কথা আমি দিতে পারছি। শিরোনামটা ঠিক এই রকম আছে যে অটোতে ফেলে যাওয়া 80,000 টাকা ফেরালেন চালক, সততার নজির উদয়পুরে। বর্তমান সময়ে নানা অনিয়ম, স্বার্থপরতা এবং মূল্যবোধের অবক্ষয়ের অভিযোগের মাঝেও সততা এবং মানবিকতা যে এখনও সাধারণ মানুষের মধ্যে বেঁচে রয়েছে তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল উদয়পুরের এক অটোরিকশা চালক। যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা প্রায় 80,000 টাকা নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলেন রাজধরনগর এলাকার অটোরিকশা চালক আখতার হোসেন। তারই সততার ঘটনায় প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় শ্রমিক থেকে।

শুরু করে অটো রিক্সা চালকেরা। জানা গেছে শনিবার রাত প্রায় 8:20 নাগাদ মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধর উদয়পুরের রমেশ চমনি থেকে একটি অটোরিকশায় ওঠেন। তার গন্তব্য ছিল কাঁকড়াবন মোটর স্ট্যান্ড। রাত প্রায় 9 নাগাদ কাঁকড়াবন মোটর স্ট্যান্ডে পৌঁছে তিনি অটোরিকশা থেকে নেমে যান, কিন্তু তাড়াহুড়োর মধ্যে নিজের একটি ব্যাগ অটোরিকশার পেছনের আসনেই ফেলে চলে যান তিনি। অন্যদিকে রবিবার সকালে উদয়পুরের রাজধরনগর এলাকার অটোরিকশা চালক আখতার হোসেন নিজের অটোরিকশা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে পেছনের আসনে একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি কার তা জানার জন্য খুলে দেখতেই তার নজরে আসে নগদ টাকার বান্ডিল। ব্যাগের ভেতর প্রায় 80,000 টাকা ছিল বলেই জানা যায়। টাকার ব্যাগটি হাতে পাওয়ার পরও সেটি নিজের কাছে রাখার কথা ভাবলেন না আখতার হোসেন, বরং ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নিলেন তিনি এবং পরবর্তী সময় তিনি সেইটা তুলে দিলেন ব্যাগের প্রকৃত মালিকের হাতে। মানে ভাবতে পারেন, আমাদের সমাজ যখন বিভিন্ন মানে অবক্ষয়ের দিকে পাড়ি দিচ্ছে, সেই জায়গায় যখন এই ধরনের সংবাদ সকাল সকাল আমরা শুনতে পারি, তখন আমাদের মনটা যে কতটা ভালো হয়, কতটা শুভ হয়, সেইটা আর বলার অপেক্ষা রাখে না। আরও একটা খবর যেটা প্রগতি সংবাদপত্রের একদম প্রথম পাতায় রয়েছে সেটা আপনাদের জানাই। আপনারা জানেন যে কোনো নির্বাচন গণতন্ত্রের একটা উৎসব, আর আপনারা সবাই জানেন যে আজ অর্থাৎ 5ই অক্টোবর কিন্তু ভিলেজ কমিটি ভোটের ফলাফল ঘোষণা। 587টি কমিটি 45টি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হবে, সকাল থেকেই শুরু হয়ে গেছে এবং গোটা বিষয়টি কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই সম্পন্ন হবে। এইবারে চলুন আপনাদের আরও একটি খবর জানিয়ে রাখছি। এশিয়ান গেমস 2026 থেকে স্বর্ণপদক জয়ের জন্য পুরুষ দলের জন্য 11 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করল হকি ইন্ডিয়া। শনিবার অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের জোড়া গোলে ভর করে ভারত মালয়েশিয়াকে 5-1 বিধ্বস্ত করে এশিয়ান গেমসে দ্বিতীয়বারের মতো পুরুষদের হকিতে স্বর্ণপদক জয় করেছে এবং 2028 অলিম্পিকের টিকিটটা নিশ্চিত করেছে। পুরুষদের দলে স্বর্ণপদক জয়ের একদিন আগে মহিলা ফাইনালে উচ্চ র্যাঙ্কিংয়ে গতবারের চ্যাম্পিয়ন চীনকে 1-0 ব্যবধানে পরাজিত করে 44 বছর পর শিরোপা জয় করে এবং অলিম্পিকের স্থানও নিশ্চিত করে। এই মহাদেশীয় প্রতিযোগিতার একই আসরেই প্রথমবার পুরুষ এবং মহিলা উভয় দলই শীর্ষস্থান অর্জন করল। তাহলে শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শহরের কিছু খবরের শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, বলছিলাম আজ 5ই অক্টোবর। চলুন এইবারে আমাদের একটু চোখ রাখতে হয় ইতিহাসের পাতা কি বলছে, আজকের দিনে কি বিশেষ ঘটনা ঘটেছে। আজ আন্তর্জাতিকভাবে উদযাপিত হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে, অর্থাৎ বিশ্ব শিক্ষক দিবস। প্রতিবছর 5ই অক্টোবর সারা পৃথিবীতে এই দিনটি পালিত হয় শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে এবং তাদের পেশাগত মর্যাদা জানাতে, অধিকার এবং কাজের পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করতে। এই দিনটির শেকড় রয়েছে 1966 সালে। ওই বছর ইউনেস্কো এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যৌথভাবে রেকমেন্ডেশন কনসার্নিং দ্য স্টেটাস অফ টিচার্স গ্রহণ করে। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দলিলে শিক্ষকদের অধিকার ও দায়িত্ব, তাদের প্রশিক্ষণ, নিয়োগ, কর্মপরিবেশ, পেশাগত উন্নয়ন এবং শিক্ষাদানের উপযুক্ত পরিবেশ নিয়ে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করা হয়। পরবর্তীতে 1994 সাল থেকে আজকের দিনে, অর্থাৎ 5ই অক্টোবর দিনটিকে ওয়ার্ল্ড টিচার্স ডে হিসেবে পালন করা হয়। তাছাড়া আজকের দিনে 1702 সালে ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়। তাছাড়া 1889 সালে আজকের দিনে ফরাসি বিপ্লবের সূচনা হয়। 1860 সালে আজকের দিনে ভারতীয় দণ্ডবিধি, অর্থাৎ ইন্ডিয়ান প্যানেল কোড আইনে পরিণত হয়। তাছাড়া 1910 সালে আজকের দিনে পর্তুগালের রাজতন্ত্রের অবসান ঘটে এবং দেশটি প্রজাতন্ত্র হিসেবেই ঘোষিত হয়। 1921 সালে আজকের দিনে লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল

লন্ডনে প্রতিষ্ঠিত হয়। তাছাড়া 1947 সালের আজকের এই দিনে কলকাতায় ফিল্ম সোসাইটি স্থাপিত হয়। আজকের এই দিনে 1970 সালে পূর্ব ভারতের প্রাচীনতম সমাজ সংযোগ এবং গণমাধ্যম প্রশিক্ষণ প্রতিষ্ঠান চিত্রবাণী প্রতিষ্ঠিত হয়। এবার আসি আজকের এই দিনে 1524 সালে কালিঞ্জরে জন্মগ্রহণ করেন রানী দুর্গাবতী। পরবর্তীকালে তিনি গন্ডওয়ানা রাজ্যের শাসক হন এবং মুঘল আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেন। ভারতের ইতিহাসে তিনি বীরত্ব এবং আত্মমর্যাদার অন্যতম প্রতীক। তাছাড়া আজকের এই দিনে 1963 সালে ভারতীয় চলচ্চিত্র এবং মঞ্চের পরিচিত অভিনেতা আদিল হোসেন জন্মগ্রহণ করেন। বাংলা, হিন্দি এবং আন্তর্জাতিক চলচ্চিত্রে তার অভিনয় তাকে বিশেষ পরিচিতি দিয়েছে। আর একদম শেষে জানাচ্ছি যে আজকের এই দিনে 1975 সালে জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট। টাইটানিক সহ বহু আন্তর্জাতিক ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। তাহলে শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ইতিহাসের পাতা থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর। শ্রোতা বন্ধুরা, এইবারের সুপ্রভাত আগরতলার পরবর্তী পর্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে আছে সাফল্যের আয়না। সাফল্যকে আমরা অনেক সময় শুধু একটা পদক দিয়ে মাপি, যেমন সোনার পদক, রূপোর পদক, ব্রোঞ্জের পদক। কিন্তু একটা পদকের পেছনে যে কতগুলো ভোর, কতগুলো পরিশ্রম, কতগুলো ব্যর্থতা আর কতবার নিজেকে নতুন করে তৈরি করার গল্প থাকে, সেটা হয়তো আমরা দেখতে পাই না। আজকের সাফল্যের আয়না তাই শুধু একটা সোনার পদকের গল্প নয়, এটি একটা স্বপ্নকে ধরে রাখার গল্প। আজকের গল্প 17 বছরের এক তরুণীকে নিয়ে, যার নাম ইতিমধ্যেই গোটা ভারতবর্ষসহ বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছে, কুমকুম মহৎ। 2026 সালের এই বর্তমানে চলমান এশিয়ান গেমস জাপানের আইচি নাগোয়ায় ভারতীয় তীরন্দাজির ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখলেন কুমকুম মহৎ। মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ আর্চারিতে সোনা জিতে তিনি হয়ে গেলেন এশিয়ান গেমসে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জেতা প্রথম ভারতীয় তীরন্দাজ। কিন্তু কুমকুমের এই সাফল্যের গল্পটা শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে। তখন তার বয়স সবেমাত্র এই 8 কি 9, হাতে প্রথম ধরা তীর ধনুক। তখন হয়তো তিনি জানতেন না এই ধনুক একদিন তাকে এশিয়ার সেরাদের সামনে দাঁড় করাবে। সময়ের সঙ্গে সঙ্গে খেলা হয়ে উঠল সাধনা, সাধনা হয়ে উঠল স্বপ্ন, আর স্বপ্ন ধীরে ধীরে পরিণত হল লক্ষ্যে। 2026 এশিয়ান গেমসে সেই লক্ষ্য পূরণের পথে কুমকুমকে কিন্তু একেবারেই সহজ রাস্তা পেরোতে হয়নি। তার সামনে ছিল বিশ্বের অন্যতম সেরা তীরন্দাজরা। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন কাং চিং ইংকে হারালেন তিনি। তারপর সেমিফাইনালে চীনের তীরন্দাজকে হারিয়ে পৌঁছে গেলেন ফাইনালে। আর ফাইনালে সেটা যেন একটা সিনেমার চিত্রনাট্য। কখনো এগিয়ে যাচ্ছেন প্রতিপক্ষ, কখনো পিছিয়ে পড়ছেন কুমকুম। আর একটা সময় তিনি 3-5 ব্যবধানেও পিছিয়েছিলেন। কিন্তু সেখানেই তো আসল খেলাটা, কারণ বড় খেলোয়াড় আর চ্যাম্পিয়নদের মধ্যে পার্থক্য অনেক সময় দক্ষতার নয়, চাপের মুহূর্তে নিজেকে সামলে নেওয়ার ক্ষমতায়। কুমকুম নিজেকে বললেন, ফলাফলের দিকে নয় বরং নিজের শুটিং ফর্মের দিকেই মন দিতে হবে। তারপর কি ঘটল তা গোটা বিশ্ব জানে। তিনি পরপর নিখুঁত শট দিয়ে ম্যাচকে নিয়ে গেলেন শুট অফে, শেষে প্রতিপক্ষের তীর গেল 8-এ। তার আর কুমকুমের তীর 10-এ, ঠিক মাঝখানে, মানে যেটাকে বলে পারফেক্ট 10। আর সেই 10-ই তাকে এনে দিল এশিয়ান গেমসের সোনা। ভাবুন তো, মাত্র 17 বছরের একটা মেয়ে, একদিকে হাজার হাজার দর্শকের চাপ, সামনে বিশ্বমানের প্রতিপক্ষ, হাতে শেষ তীরটি, সেই মুহূর্তে হাত কাঁপতে পারে, মন ভাঙতে পারে। কিন্তু কুমকুম নিজের উপর বিশ্বাস রেখেছিলেন, আর এই বিশ্বাসের ফলাফল এশিয়ার সেরার সেরা। আজকের সাফল্যের আয়না

আমরা সেই সেরার সেরাকে কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই। আর যেখানে আমরা শুধু সাফল্যের ঝলক দেখি না, বরং সাফল্যের পেছনে লুকিয়ে থাকা পরিশ্রম, ডিসিপ্লিন আর সাহসের মুখটাকেও দেখার অবিরাম চেষ্টা করে যাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন সুপ্রভাত আগরতলা পর্বে। আপনাদের হাত ধরে আপনাদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি, আর এইবারে আমরা শোনাবো আপনাদের একটি রম্যকথা। রম্যকথায় আপনারা জানেন যে এই সকাল সকাল যদি আপনারা একটু হাসি দিয়ে সকালটাকে শুরু করতে পারেন, তাহলে যে দিনটা ভালো যায় সেটা আমি আপনি আমরা সবাই জানি। তাই রম্যকথায় আমাদের চেষ্টা থাকে যে একটু সময়ের জন্য হলো আপনাদের মুখে একটু হাসি ফোটানো। আর হাসির কথা যখনই আসে আমাদের জন্য, মানে আমাদের ছোটবেলার থেকে হাসির যে খোরাক রয়েছে, তার মধ্যে তো বিভিন্ন লেখকরা রয়েছেন, সেই লেখকদের কথাও আপনাদের পরবর্তী সময়ে জানাবো। আজকে নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একখানি গল্প আপনাদের জন্য, একটা ছোট্ট গল্প শোনাই আপনাদের। গাছে কাঁঠাল, গোফে তেল। গোপালের পাশের এক প্রতিবেশীর নাম কিদার। তার বাড়ির উঠোনে কাঁঠাল গাছ ছিল। গাছটিতে প্রতি বছর বেশ বড় বড় কাঁঠাল হতো, খেতে মধুর মতো মিষ্টি। কিন্তু একটা কাঁঠালও সে কাউকে দিত না। গাছে একটা কাঁঠাল পাকলে তার গন্ধে পাড়া মাত করে তুলত। গোপাল যাচ্ছিল কেদারের বাড়ির সামনের রাস্তা দিয়ে। যেতে যেতে দেখল কেদার দাওয়ায় বসে এক বাটি সর্ষের তেল নিয়ে গোফে বেশ করে মাখাচ্ছে। তাই দেখে গোপাল জিজ্ঞাসা করলে, কি হচ্ছে কেদার ভায়া? কেদার বললে, গাছের বড় কাঁঠালটা পাকবে মনে হচ্ছে, তাই গোফে তেল মাখছি। কাল সকালে ওটাকে দিয়ে জলযোগ করবার ইচ্ছে আছে। গোপাল বললে, একটু বেশি করে মেখে রাখো ভাই, তা না হলে গোফে আঠা জড়িয়ে যাবে। ভালো করে না মাখালে তেল যদি গোফে আঠা লাগাতে ছাড়াতে কষ্ট হবে। সেদিন রাতেই কাঁঠালটাকে কে চুরি করে নিয়ে চলে গেল। পরের দিন কেদার গোপালকে ডেকে দুঃখ করে বললে, জানো গোপাল, আমার গোফে তেল মাখনটাই সার হলো, কাঁঠাল খাওয়ার হলো না। কাল রাতে কাঁঠালটা চুরি হয়ে গেছে। গোপাল ভীষণ দুঃখ প্রকাশ করে বলল, কি আর করবে দাদা, একেই যে বলে গাছে কাঁঠাল, গোফে তেল।

শ্রোতা বন্ধুরা, এইবারের সময় হয়ে গেছে আপনাদের অর্থাৎ আমাদের শ্রোতাদের মনের জানালায় একটু উঁকি দেওয়ার, অর্থাৎ আপনারা যে আপনাদের অনুভূতিকে মিশ্রণ করে আমাদের জন্য চিঠি লিখে পাঠান সেই চিঠিগুলিকে পড়ে শোনানোর। শ্রোতার জানালায় চলুন এইবারে আমরা উঁকি দিই সবাই মিলে। প্রথম চিঠিখানি লিখে পাঠাচ্ছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, প্রিয়, জানতাম এই পুজোর সময়ে এমনই একটা বিষয় পাব আমরা। দেখো, বাঙালির এই পুজোর উচ্ছ্বাস শুরু হয় বছর শুরুর থেকেই। বাঙালির রোজগারের থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়, সেই সঞ্চয় থেকে পুজোর কেনাকাটা করার একটা অদম্য ইচ্ছে, এবং সব কিছু ভালোভাবে কেটে যাওয়ার পর যেটুকু থাকে তাতেই পুজোর কেনাকাটা করতে বেরিয়ে পড়ে। এটাই হচ্ছে ট্রেডিশন। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক, শুধু পোশাক কিনলেই হবে না, পুজোয় চাই নতুন জুতো। নাতনি নাতি সমস্বরে বলল, এইবারের জুতো কিনতে দাদুকে যেতেই হবে। কি আর করা, অগত্যা দাদুর কিপটিমির আর কোনো রাস্তাই খোলা থাকবে না। তাহলে শোনো আমার সংসারের কথা। এই পুজোর কেনাকাটা এখন আর আমার পছন্দ হয় না। একবিংশ শতাব্দীতে সব কিছু পাল্টাচ্ছে, আর এটা পাল্টাবে না। তাই আমিও সেই পথ অনুসরণ করে পুজোর আগেই কেনাকাটার জন্য নগদ নারায়ণ দিয়েই দায়িত্ব পালন করছি। মোটামুটি মহালয়ার আগেই পুত্র বৌমা সহ চারজন, মেয়ে জামাই সহ তিনজন, ছোট ভাইয়ের তিনজনের বরাদ্দ দিতে হবে। একটা হুঁশিয়ারি দিয়েছে ওরা, গত বছর থেকে

এইবারে বরাদ্দটা একটু হলেও বাড়াতে হবে। শুধু পোশাক কিনলেই হবে না, পেট পুজো করবে চারটে দিন বাইরের খাবারে। অত কিন উপায় নেই কোনো, পুজোর কেনাকাটা করতেই হবে, সব কিছুই করতে হবে, তবেই তো যৌথ সংসারের মজা। সবাইকে শারদোৎসবের প্রাক্কালে শ্বেত শুভ্র কাশফুলের শুভেচ্ছা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।

শ্রোতাদের জানালা অর্থাৎ চিঠির পর্বে পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন দেবদাসী বন্দ্যোপাধ্যায় দিখপার বাঁকুড়া থেকে। বন্ধু লিখছেন, সুপ্রভাত আগরতলা, মা আসছেন মা আসছেন, প্রকৃতি নবসাজে সাজিয়েছেন। সারা ভারতের বস্ত্র ব্যবসায়ীরা তাকিয়ে থাকে বাংলার দুর্গা উৎসবের দিকে, নতুন

নিত্য নতুন ডিজাইন তৈরি করে। দোকানে দোকানে খদ্দরের ভিড়, পুজোর কেনাকাটায় তাদের উপার্জন হয়, পকেটের বোনাস কেনাকাটায় হয় মাইনাস। তারপর নতুন আসবাবপত্র, বিছানার চাদরও কেনাকাটা হয়। গিন্নির ফর্দ অনুযায়ী বাজারে দরদাম করে গিন্নি ছেলে মেয়েদের জামা প্যান্ট শাড়ি, আমার পাঞ্জাবি, পরিচারিকার মেয়ের জামাই প্যান্ট, ওর মায়ের শাড়ি কিনে পকেটের টাকা ফাঁকা করে বাড়ি ফিরলাম। এটি দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিকপার, বাঁকুড়া।

আমাদের আজকের চিঠি পর্বের সর্বোচ্চে শেষ চিঠিখানি আমার হাতে এসে পৌঁছে গেছে, যেটা আমাদের লিখে পাঠাচ্ছেন লালু নিয়ে বৈদ্যবাটি হুগলি থেকে। বন্ধু লিখছেন, পুজোর কেনাকাটা বললেই আমার মনে পড়ে ছোটবেলার মহালয়ার পরের সেই দিনগুলো। তখন পুজো মানে বাবার হাত ধরে শ্রীরামপুর বাজারে যাওয়া। আমাদের পরিবারের নিয়ম ছিল পুজোর জামা একটাই, কিন্তু সেটা হবে সবার পছন্দের। আমি, মা, বাবা তিনজন মিলে দোকানে দোকানে ঘুরতাম। মা শাড়ি দেখতেন ঘণ্টার পর ঘণ্টা ধরে। দোকানদার বিরক্ত হতো, কিন্তু মায়ের চাই নিখুঁত লাল সাদা। বাবা ধুতি পাঞ্জাবি নিতেন, আর আমার চোখ আটকে থাকতো জিন্সের দিকে। একবার মনে আছে ক্লাস সিক্সে আমি একটা নীল জিন্সের প্যান্ট বায়না ধরেছিলাম, দাম বেশি। বাবা বললেন এইবার না, সামনের বার। আমি মুখ গোমরা করে দাঁড়িয়েছিলাম। বাড়ি ফেরার সময় বাবা কিচ্ছু বলেননি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বিছানার পাশেই সেই নীল প্যান্টটা ভাঁজ করা। বাবা রাতে গিয়েই কিনে এনেছেন। ওই প্যান্টটা পরেই আমি সেবার অষ্টমীতে অঞ্জলি দিয়েছিলাম। এখন সব অনলাইনে হয়, এক ক্লিকেই জামা চলে আসে, কিন্তু ওই যে নতুন জামার গন্ধটা সেটা আর নেই। বাজারের ভিড়, নতুন জামার গন্ধ, দোকানে দোকানে দাদা আরেকটা দেখান বলা, ফুচকা খেতে খেতে কেনাকাটা, এগুলিই তো ছিল পুজো। গত বছর মাকে নিয়ে আবার গিয়েছিলাম। মা এখন আর নিজের জন্য শাড়ি দেখে না, আমার জন্য দেখে। বুঝলাম পুজোর কেনাকাটা আসলে জামা কেনা নয়, এটা হলো একসাথে থাকার একটা অজুহাত। জামাটা পুরনো হয়ে যায়, কিন্তু বাবার ওই রাতে গিয়ে প্যান্ট কিনে আনার স্মৃতিটা আজও নতুনই আছে। শুভ শারদীয়ার শুভেচ্ছা সহ লালু নিয়ে আদর্শনগর পোস্ট অফিস বৈদ্যবাটি জেলা হুগলি। তাহলে শ্রোতাবন্ধুরা, এই ছিল আমাদের আজকের শ্রোতাবন্ধুদের অনুভবের কথা, অর্থাৎ চিঠি। আপনারা লিখতে থাকুন, আমরা কিন্তু আপনাদের এই চিঠির অপেক্ষায় থাকি।

শ্রোতা বন্ধুরা, এইবারে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি। আসন্ন দুর্গোৎসব কমিটির কুমারঘাট মহকুমায় শৃঙ্খলা এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে মহকুমা প্রশাসন থেকে বিভিন্ন ক্লাব এবং দুর্গোৎসব উদ্যোক্তা কমিটির সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুমারঘাটের বিধায়ক ভগবান চন্দ্র দাস। তিনি আশা প্রকাশ করেন, পূর্বের ঐতিহ্যের ন্যায় এইবারও বিভিন্ন ক্লাব এবং পুজো উদ্যোক্তা কমিটি সদস্যরা প্রশাসনের নিয়ম নীতি মেনেই উৎসবের আয়োজন করবে। তথ্য সংস্কৃতি দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। একইভাবে আরও একটি বৈঠক হয়েছে শান্তির বাজারে। আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য শান্তির বাজার মহকুমা শাসক অফিসের সভাকক্ষে মহকুমা প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মহকুমা শাসক দীপিকা গৌতম, অতিরিক্ত মহকুমা শাসক জয়দীপ দেববর্মা এবং মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা সহ সকলে উপস্থিত ছিলেন এবং শান্তি শৃঙ্খলা স্বচ্ছতা বজায় রাখার জন্য বৈঠকে আলোচনা করা হয় বলে তথ্য সংস্কৃতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। এইবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল কিছু।

গুরুত্বপূর্ণ কাজের খবর। টিএনজিসিএল ডিজিএম রিক্রুটমেন্ট 2026, ডেপুটি জেনারেল ম্যানেজার গ্রেড M7 ভ্যাকেন্সি রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টাল, কেমিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে ন্যূনতম 60%। অভিজ্ঞতার কথাও বলা হয়েছে, পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা প্রয়োজন। রিক্রুটমেন্ট সামারি অনুযায়ী মোট 25 বছর, যার মধ্যে সিজিডি সেক্টরে 5 বছরের অভিজ্ঞতা, বয়সসীমা সর্বোচ্চ 49 বছর, বার্ষিক সিটিসি প্রায় 21.88 লক্ষ টাকা। আবেদন শুরু হয়ে গেছে 19 সেপ্টেম্বর 2026 থেকে, যা চলবে আগামী 9ই অক্টোবর 2026 সন্ধে 6টা পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইটটির বলে দিচ্ছি আপনাদের, http://tngclonline.com। এই ওয়েবসাইটটিতে আপনারা বিস্তারিত বিষয় দেখেও নিতে পারেন, তাছাড়া অনলাইনে আবেদনও করতে পারেন। জানিয়ে দিলাম একটি গুরুত্বপূর্ণ কাজের খবর। এবারে শ্রোতা বন্ধুরা, চলুন একটি অন্য জগৎ থেকে ঘুরে আসি, বিজ্ঞান, সাহিত্য কিংবা সিনেমা। এই মুহূর্তে কোথায় কী নতুন ঘটছে, কী নিয়ে আলোচনা হচ্ছে, সেই খবরগুলি এইবার আপনাদের একটু ছোট্ট করে জানাব। বিজ্ঞান থেকে একটা খবর আপনাদের জানাই যে ভারত প্রথমবারের মতো 5.56 কিলোমিটার ফ্রি স্পেস কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন সফলভাবে প্রদর্শন করেছে, যা গান্ধীনগর আইআইটিতে যৌথ উদ্যোগে এই পরীক্ষা করা হয়। ভবিষ্যতে অত্যন্ত নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরিতে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হবে। সাহিত্য থেকে একটা খবর আসছে যে দিল্লির সান্ডার নার্সারিতে 3রা এবং 4ঠা অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে বুকারো চিলড্রেন্স লিটারেচার ফেস্টিভ্যালের 18তম সংস্করণ। আর সিনেমা জগৎ থেকে, অজয় দেবগন অভিনীত দৃশ্যম 3 দ্য কনক্লুশন মুক্তির পর বক্স অফিসে শক্তিশালী শুরু হয়েছে। ছবিটি অজয় দেবগনের কেরিয়ারের সর্বোচ্চ ওপেনিং করেছে এবং মুক্তির দ্বিতীয় দিনেই 100 কোটি টাকার ক্লাবে ঢোকার পথে রয়েছে। তাহলে এই ছিল আমাদের আজকের টুকিটাকি, বিজ্ঞান থেকে নতুন আবিষ্কার, সাহিত্য এবং সিনেমার সাম্প্রতিক খবর। শ্রোতা বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই সুপ্রভাত আগরতলা পর্বটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভেচ্ছা শুভকামনা নিয়েই আজকের মতো সুপ্রভাত আগরতলা থেকে আমি আপনাদের বন্ধু অপরাজিতা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুনতে থাকুন FM উজ্জয়ন্ত।

শুভ সকাল বন্ধুরা, একটি বৃষ্টি স্নাত সকালের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্তে। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গান শোনাবো পর্বখানি। আপনারা জানেন সকালে 11টা পর্যন্ত থাকছি আমি আপনাদের বন্ধু আর যে অপরাজিতা আপনাদের সঙ্গে। এক ছাঁক অনুষ্ঠানের ডালি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, পরপর আপনারা আমার সঙ্গে রয়েছেন আছেন এই বিশ্বাসকে সঙ্গ করেই এগিয়ে চলেছে। আর গান শোনাবো পর্বে আপনারা জানেন যে আপনাদের শোনাই সেই সোনালী যুগের স্বর্ণযুগের এমন কিছু গান যেইগুলি আমাদের হৃদয়ে বারবার বলে, যে আমাদের হৃদয় আমাদের বলে যে যখনই মন খারাপ কিংবা যখনই মন ভালো করার জন্য কোনো একটা গান শুনতে হয় তখনই ফিরে যেতে হয় সেই স্বর্ণযুগে। নতুন সকালের নির্মল আলো, পাখির কলতান আর এক কাপ চায়ের উষ্ণতায় গান শোনাবো পর্ব। প্রতিদিনের মতো আজও আমরা ফিরে যাব বাংলা গানের সেই সোনালি অধ্যায়ে, যেখানে প্রতিটি গান হৃদয়ের ভাষা, প্রতিটি সুর জীবনের গল্প, আর প্রতিটি শিল্পী এক একটি জীবন্ত ইতিহাস। বাংলা আধুনিক গানের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন যাদের কণ্ঠস্বর কোনো প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নয়। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, গান শোনার মাধ্যমটাও বদলেছে, কিন্তু তাঁদের গাওয়া গান আজও সমান আবেগে মানুষের হৃদয়ে বাজে। কারণ সত্যিকারের শিল্প কখনো কি পুরনো হয়? মানে ভালো গান সময়ের গণ্ডি অতিক্রম করে প্রজন্মের পর প্রজন্মের কাছে পৌঁছে কি যাচ্ছে? না যাচ্ছে তো। আজকের এই গান শোনাবো পর্বে আমরা স্মরণ করব এমনই একটি মিষ্টি দরদ ভরা আবেগময় কণ্ঠের শিল্পী, বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্রকে, যার কণ্ঠে যেমন ছিল কোমলতা তেমনি ছিল গভীর অনুভূতির প্রকাশ। প্রেম, বিরহ, আশা, অপেক্ষা কিংবা জীবনের ছোট্ট ছোট্ট আবেগ, সবকিছুই তিনি এমন সহজভাবে গেয়েছেন যে শ্রোতার মনে হয়েছে এই গান যেন তার নিজের জীবনের কথাই বলছে। চলুন একখানি গান শোনাই, দেখি আপনারা ধরতে পারেন কিনা আমি কোন শিল্পীর কথা আপনাদের বলছি।

চিনতে পারলেন কি সেই সুমধুর কণ্ঠকে, যে কণ্ঠ আমাদেরকে উপহার দিয়েছে রাশি রাশি গান, যে গানগুলো শুনলে মন এমনিতেই ভালো হয়ে যায়। কথা বলছি সঙ্গীত শিল্পী পিন্টু ভট্টাচার্যকে নিয়ে। পিন্টু ভট্টাচার্য সেই শিল্পীদের একজন যারা জনপ্রিয়তার মুখে নয় বরং সঙ্গীতের প্রতি নিষ্ঠা, সাধনা এবং আন্তরিকতায় নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। তার গানের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল শুধু নির্মল আবেগ আর আন্তরিক প্রকাশ। তাই তার গান শুনলেই মনে হয় যেন একজন আপন মানুষ মনের কথাটা বলছেন। আজকের গান শোনাবো পর্বে আমরা শুধু তার জনপ্রিয় কিছু গানই শোনাবো না, জানার চেষ্টা করব তার সঙ্গীত সাধনা, শিল্পী জীবনের নানান অজানা অধ্যায়, তার সাফল্য, তার ব্যক্তিত্ব, বাংলা গানের জগতে তার অবদান সম্পর্কেও। কারণ একজন শিল্পীকে সত্যিকার অর্থে জানতে হলে শুধু তার গান শুনলেই হয় না, জানতে হয় তার জীবন কথা। তাহলে চলুন আজকের এই সকালে এই সুন্দর সময়টুকু উৎসর্গ করি বাংলা আধুনিক গানের এক অনন্য শিল্পী পিন্টু ভট্টাচার্যকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গান শোনাবো পর্বখানি। গান শোনাবো পর্বে আজ আমরা কথা বলছি বাংলা আধুনিক গানের অনন্য এক শিল্পী পিন্টু ভট্টাচার্যকে নিয়ে। শোনাচ্ছি আপনাদের তার অনন্য কিছু সৃষ্টির। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 8:52 হয়ে 53 সেকেন্ড। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অপরাজিতা। বাংলা আধুনিক গানের ইতিহাসে পিন্টু ভট্টাচার্যর নাম উচ্চারণ করা মানেই এক মায়াময় কোমল আবেক্ষণ কণ্ঠস্বরের কথা মনে পড়ে। তিনি এমন এক সময়ে বাংলা গানের জগতে আত্মপ্রকাশ করেছিলেন যখন আধুনিক বাংলা গান তার সোনালী সময় অতিক্রম করছিল। একদিকে বিভিন্ন কিংবদন্তী শিল্পীরা বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছিলেন, অন্যদিকে নতুন প্রজন্মের শিল্পীরা নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। সেই নতুন প্রজন্মের অন্যতম উজ্জ্বল প্রতিনিধি ছিলেন পিন্টু ভট্টাচার্য। তার জন্ম পশ্চিমবঙ্গের এক সংস্কৃতি মনস্ক বাঙালি পরিবারে। ছোটবেলা থেকে বাড়ির পরিবেশে গান, সাহিত্য এবং সংস্কৃতির চর্চা ছিল। পরিবারের সদস্যদের উৎসাহে খুব অল্প বয়স থেকে তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। প্রথম দিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতেন। তার কণ্ঠের স্বাভাবিক মাধুর্য এবং সুরের প্রতি সহজাত অনুভূতি খুব দ্রুত সকলের নজর কেড়ে নেয়। সঙ্গীতকে তিনি কখনোই শুধুমাত্র পেশা হিসেবে দেখেননি, বরং এটিকে জীবন সাধনা হিসেবে গ্রহণ করেছিলেন। নিয়মিত রেওয়াজ, গুরুজনদের কাছ থেকে শিক্ষা গ্রহণ এবং নিজেকে প্রতিনিয়ত শানিত করার মধ্যে দিয়ে তিনি ধীরে ধীরে নিজস্ব একটি গায়কের ধারা তৈরি করেন। তার কণ্ঠে ছিল শাস্ত্রীয় সঙ্গীতের ভিত, আধুনিক গানের কোমলতা এবং কথার প্রতি অসাধারণ শ্রদ্ধাবোধ। চলুন আবারও পরপর দুখানি গান আপনাদের শোনাই শিল্পী পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। প্রথম গানখানি থাকছে আমার তো খুব পছন্দের একখানি গান।

আজকের আমাদের এই গান শোনাবো পর্বের মধ্যে দিয়ে যদি একজন শ্রোতাও নতুন করে পিন্টু ভট্টাচার্যের গান শোনার আগ্রহ অনুভব করেন, যদি কোনো তরুণ বা তরুণী তার গাওয়া একটি গান খুঁজে শুনে বলেন এমন গান তো আগে শুনিনি, তাহলে তো আমাদের এই ছোট্ট প্রয়াস সার্থক হবে। আর তাই বোধহয় বারবার ফিরে যেতে হয় এই স্বর্ণযুগের গানগুলির দিকে, যে গানগুলি মানে প্রজন্মের পর প্রজন্ম ধরেও আমাদের সকলের মনে একই জায়গায় একই ধরনের উচ্ছ্বসতা উদ্দীপনা আমাদের দিয়ে যায়। আজকের এই সুন্দর সকালে পথচলার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে কিছু শিল্পীকে কখনো অতীত বলা যায় না। সময়ের ক্যালেন্ডারে হয়তো তাদের জীবনের অধ্যায় শেষ হয়েছে, কিন্তু তাদের শিল্পের কোনো শেষ নেই। সত্যিকারের শিল্পীরা আমাদের মাঝে থেকে যান, কখনো একটি পুরনো রেডিওর মৃদু শব্দে, কখনো ক্যাসেটের চেনা সুরে, কখনো আবার ডিজিটাল প্লেলিস্টের হঠাৎ ভেসে ওঠা এক পরিচিত গানে। ছিলেন ঠিক তেমনই একজন শিল্পী পিন্টু ভট্টাচার্য। তার কণ্ঠের বিশেষত্ব ছিল তিনি শ্রোতার মন জয় করার চেষ্টা করতেন না, বরং গানকে সত্যি করে তুলতেন। সঙ্গীত জগতে অনেকেই জনপ্রিয় হন, কিন্তু খুব কম সময়ে কম মানুষই মানুষের আবেগের অংশ হয়ে উঠতে পারেন। পিন্টু ভট্টাচার্য সেই বিরল শিল্পীদের একজন যার গান শুধু কানে শোনা যায় না, হৃদয়ে অনুভব করা যায়। তার গলায় কোনো বাড়াবাড়ি ছিল না, ছিল সেই অকারণ একটা অলংকার, ছিল সহজ স্বাভাবিক এবং মানবিক প্রকাশ। আজকের প্রজন্মের কাছে হয়তো সঙ্গীতের ধরন অনেকটাই বদলে গেছে, প্রযুক্তি বদলেছে, পরিবেশনা বদলেছে, গানের দৈর্ঘ্য বদলেছে, শ্রোতার রুচিও পরিবর্তিত হচ্ছে ক্রমেই, কিন্তু একটা বিষয় আজও অপরিবর্তিত। মানুষ এখনো এমন গানই খোঁজে যা তাকে স্পর্শ করে, ভাবায়, নিজের কাছে ফিরিয়ে নিয়ে যায়। সে কারণেই পিন্টু ভট্টাচার্যের মতো শিল্পীরা কখনো বিস্মৃত হন না, তারা সময়ের সীমানা পেরিয়ে প্রতিটি নতুন প্রজন্মের কাছেও প্রাসঙ্গিক হয়ে ওঠে সমানভাবে। আর সময় বলছে যে আজকের মতো আমাদের বিদায় নিতে হবে গান শোনাবো পর্ব থেকে। এই পর্বে আপনাদের কিছু সোনালী যুগের, স্বর্ণ যুগের কিংবা

আধুনিক বাংলা গান শোনাই আমরা, যেই গানগুলি আমাদের হৃদয়ে একটা বিশেষ জায়গা দখল করে আছে। আশা করছি আজকের পর্বখানি আপনাদের সবার ভালো লেগেছে, আর সেই ভালো লাগার কথা তখনই বুঝব যখন আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আরও অনেক অনুষ্ঠান নিয়ে আগামীতে ফিরে আসছি, মানে আর খানিকক্ষণ পরেই আপনাদের প্রিয় অনুষ্ঠানকে একটা নতুনভাবে আপনাদের সামনে পরিবেশন করতে আমি আপনাদের বন্ধু অপরাজিতা থাকছি আপনাদের সঙ্গে, আপনারাও আমার সঙ্গে থাকবেন সেই বিশ্বাসকে সাঙ্গ করেই। আর আপনারা জানেন

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা আজ। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, রাজ্যের 44টি ব্লকের 45টি কেন্দ্রে গণনা শুরু হয়েছে। 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 2,957টি আসনে গত 28 সেপ্টেম্বর ব্যালেটে ভোট নেওয়া হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খলের নমনীয়তা, যোগাযোগের নতুন এবং মধ্যবর্তী শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল নয়াদিল্লিতে 62তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, বিশ্বের দক্ষিণ এবং উত্তর প্রান্ত বর্তমানে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ। ধলাই জেলায় গত রাতে 12:57 35 সেকেন্ডের ভূমিকম্পন অনুভূত হয়। জাতীয় ভূকম্পন

কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে 3.8। আগামী 7ই অক্টোবর সারাদেশের সঙ্গে দক্ষিণ জেলাতেও সেবা শ্রুতি যাত্রা অনুষ্ঠিত হবে। বিলোনিয়ার সারা সীমায় কৃষি তত্ত্বাবধায়ক অফিসের সেবা সংকল্প অভিযান উপলক্ষে বিলোনিয়া শহরের 4টি স্থান থেকে সেবা শ্রুতি কলস যাত্রা এবং মশাল মিছিল সারা সীমা বিভাগীয় কৃষি তত্ত্বাবধায়ক অফিস মাঠে সমাবেশ হবে। গতকাল বিলোনিয়ায় দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এই কথা জানান। দেশের প্রতিরক্ষা মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের সহযোগিতায় আয়োজিত স্পেশাল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পের অধীনে এনসিসির উদ্যোগে সোনামুড়া রাঙামাটিয়া এলাকায় গতকাল অনুষ্ঠিত হল প্যারামোটর ফ্লাইং। এতে দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা 400+ এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। আজকের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই আপনাদের পছন্দের অনুষ্ঠান পর্ব নিয়ে। আমি আপনাদের সঙ্গে আজ অপরাজিতা রয়েছি। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 9:14 হয়ে 30 সেকেন্ড। আর এখন আমারও আপনার সবার পছন্দের একখানি পর্ব, যে পর্বখানির নাম আপনারা ভাবছেন, কিন্তু আমি আপনাদের ভাবাবো আজকে একটা অন্য নাম দিয়ে। আজকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, মানে প্রত্যেক দিন আজকে থেকে শুরু করে প্রত্যেক দিন আপনাদের একটা কথা জিজ্ঞেস করব। আজকের এই পর্ব, মানে 9 থেকে 10টা আমরা যে 1 ঘন্টা আপনাদের সঙ্গে থাকি, এই সময়টাতে একটা কথাই বারবার জিজ্ঞেস করব যে কী ভাবছেন শ্রোতা বন্ধুরা, কী ভাবছেন। আসলে আপনাদের ভাবনা নিয়েই তো আমাদের এই পর্বখানি সাজানো, তাই আমাদের এই অনুষ্ঠানটি, এই পর্বটির একটা নতুন নাম আমরা আপনাদের জন্য ভেবেছি, কী ভাবছেন। 60টা মিনিট, এই যে 60 মিনিট, মানে তার মধ্যে কিছু সময় তো চলে গেছে, বলতে পারি আর 45 মিনিট হাতে রয়েছে। এই 45 মিনিটের মধ্যে কত কথা জমে থাকে বলুন তো, কত অনুভূতি, কত অভিজ্ঞতা, কত না বলা কথা, কখনো হাসি, কখনো আবার এই যে আমাদের মধ্যে একটা অভিমান চলাচলি করে যে কে ফোন করলো, কার ফোন ধরা হলো, কার কথা বলা হলো না, এই ধরনের অভিমানও আমাদের মধ্যে চলে। কখনো আবার জীবনের গল্প শুনি আপনাদের, আবার কখনো একেবারে নিজের মনের কোনো কথাও আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেই। আর সেই কথাগুলিকেই একটু কাঁচ থেকে জানার, একটু মন দিয়ে শোনার, একটু বুঝে নেওয়ার ছোট্ট প্রয়াস নিয়ে থাকছি আমরা নতুনভাবে। কী ভাবছেন মানে কী ভাবছেন পর্বের যে বিষয়বস্তু সেটা কিন্তু একই থাকছে, মানে আপনারা আপনাদের অনুভূতির কথা আমার সঙ্গে ভাগ করে নেবেন 0381-232-6253 এই নাম্বারে। শুধু আগে যেই পর্বটার নাম ছিল বলছে তোমায়, আপনাদের বলছিলাম আমরা কোনো কথা, এইবারে আপনাদের ভাবনা তো শুনছি, তাই এটার একটা নতুন নাম দিয়ে আমরা শুরু করছি, কী ভাবছেন। এখন থেকে এই 9:15-10টার পর্বখানিতে থাকছি আপনাদের সঙ্গে, কী ভাবছেন এই পর্ব নিয়ে। হ্যাঁ, কী ভাবছেনে আজকে তো ভাবাবো আপনাদের, একটা অবশ্যই একটা বিষয় নিয়ে ভাবাবো। আর তার সঙ্গে বলে রাখি, আজ কিন্তু বিশ্ব শিক্ষক দিবস। 5ই সেপ্টেম্বর যেমন আমরা আমাদের জাতীয় শিক্ষক দিবস পালন করি, তেমনি আজকে বিশ্ব শিক্ষক দিবস। আর যখনই শিক্ষক দিবসের কথা আসে, তখনই তো আমাদের জীবনের যারা প্রধান প্রধান শিক্ষার সঙ্গে যুক্ত তাদের কথা আসে, তাদের কথা আমরা ভাবি। তখনই আমার মনে হলো আমার জীবনের একজন বড় শিক্ষকের কথা। সে কে সেটাই আপনাদের জানাবো, আর সেই নিয়েই আপনি কী ভাবছেন সেটা জানার চেষ্টা করব। সময়, সময় মানে আমাদের জীবনে কতটা কী গুরুত্ব রাখে সেইটা বোধহয় আমার আর আলাদা করে কোনো ভাষা বা কোনো বিশ্লেষণ বা ব্যঞ্জন ব্যবহার করতে হবে না। যে সময় কখনো আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেয়, আবার সেই সময়ই কখনো আমাদেরকে অনেক কিছু দিয়ে দেয়। কখনো সময় আমাদের অপেক্ষা করতে শেখায়, কখনো ছেড়ে দিতে শেখায়, কখনো কোনো ভুলের মূল্য বুঝিয়ে দেয়, আবার কখনো সেই ভুল থেকেই নতুন করে বেঁচে ওঠার একটা সাহস দেয় আমাদের। আপনার জীবনের গল্প থেকে, আপনার অভিজ্ঞতা থেকে, আপনার উপলব্ধি থেকে আমরা জানার চেষ্টা করব আপনি কী ভাবছেন। আজকের বিষয় থাকছে সময় কি বড় শিক্ষক জীবনে।

0: আপনি কি মনে করছেন সময় কি সবচেয়ে বড় শিক্ষক? মানে আমার জীবনে তো সময় অন্তত সবচেয়ে বড় শিক্ষক, আপনার জীবনে কেউ তাই? কি ভাবছেন আপনি? ফোন করবেন 0381-232-6253 এই নম্বরে। আর একটা ছোট্ট ঘোষণা, যেটা প্রত্যেক দিন মনে করিয়ে দিই, যে গতকাল রাতে যারা আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন তারা এই মুহূর্তে শ্রোতার ভূমিকায় থাকবেন, আপনারা শুনবেন অনুষ্ঠানটি। আর যারা ফোন করেননি, যারা অপেক্ষায় ছিলেন আজ সকালের জন্য, তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ফোন করে আপনার অভিব্যক্তিটা, মানে কি ভাবছেন আপনি, সেইটা কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো,
1: হ্যালো সুপ্রভাত, আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি।
0: স্বাগত আপনাকে রবীন্দ্র বাবু।
1: আচ্ছা, নতুন পর্ব শুরু করলে আজকে, না
0: মানে পর্বটা একই থাকছে, নামটা শুধু একটা নতুন ভাবে আসছে, যে আপনারা কি ভাবছেন,
1: পরিবর্তন হয়ে কি ভাবছেন।
0: হ্যাঁ,
1: পরিবর্তন সুন্দরই লাগে, ভালো লাগে। কি ভাবছেন? অনেক কিছু ভাবনা আছে মনে, অনেক কিছু ভাবনা আসে,
0: সেই ভাবনাগুলি তো আপনারা আসলে আমাদের সঙ্গে মন প্রাণ খুলে ভাগ করে নেন, তাই মানে অনুষ্ঠানটা একটা নতুন ভাবে সাজানো আপনাদের জন্য।
1: আজকে বিষয়টা হচ্ছে সময়,
0: মানে সময়কেই সবচেয়ে বড় শিক্ষক আপনার জীবনে, সেটাই জানতে চাইছি।
1: হ্যাঁ, সময় তো একটা সবার জীবনেই একটা শিক্ষক, এবং সময়ের মূল্য না দিতে পারলে, সময় মতো মূল্য না দিতে পারলে ভুগতে হয় আমাদের, প্রতি পদে পদে ভুগতে হয়। ঠিক আছে,
0: একদম।
1: সময়টাকে গুরুত্ব দিতে হয়, সময়টাকে মেপে চলতে হয়, তাই সময় নিয়ে আমাদের সবচেয়ে বেশি আলোচনা করতে হয়। সুন্দর জিনিস রাখলে আজকে, আর নতুন পর্বতে নতুন দিনে ফোন করলাম, ভালো থাকবে। তুমি কে গো?
0: আমি অপরাজিতা বলছি।
1: অপরাজিতা, ভালো কমেন্ট করো তুমি, তোমার সঞ্চালনা সুন্দর লাগে,
0: অসংখ্য অসংখ্য ধন্যবাদ রবীন্দ্রবাবু, ভালো থাকবেন আপনি, অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আগামী দিনেও আপনি সঙ্গে থাকবেন, সেই বিশ্বাসকে আমরা আমাদের সঙ্গে রাখছি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকে নতুনভাবে নতুন পরিসরে কি ভাবছেন আজকের পর্বে, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, আপনারা ফোন করুন। হ্যাঁ, আপনারা আজকের বিষয় নিয়ে তো কথা বলবেনই, মানে আজকের বিষয় রাখছি আমরা সময়ই সবচেয়ে বড় শিক্ষক, সেটা নিয়ে আপনার কি ভাবনা রয়েছে, আপনি কি ভাবছেন? আর এই যে আমাদের এই নতুন পরিসরে নতুন অনুষ্ঠান, কি ভাবছেন সেটা নিয়েও আপনি কি ভাবছেন, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার, আমি মনি পাল,
0: স্বাগত আপনাকে মনি দেবী, বলুন।
2: সময়কে আমি খুব মূল্য দিই, সময়কার সময় করতে হয়, সময়কে অবহেলা করতে নেই। আমি মনে করি আমি এই সময়ে ভাবনা তো আমার সামনে আসছে পুজো, এই ভাবনায় আমি আছি, মা আসছেন, মাকে আমরা আনন্দ সহকারে গ্রহণ করব। এবং এই যে 365 দিনের যে কথা, কত ভালো মন্দ, কত কি, মাকে সব জানাবো। এবং আগামী বছরের জন্য মার কাছে বিনীত আবেদন, নিবেদন, প্রার্থনা হোক, সব কিছু মা রাখবো, মাগো আগামী বছরটা যেন আমাদের সবাই ভালো যায়, এটাই আমার ভাবনার বিষয়। এবং ভাবছি যে কোনো কাজ করতে গেলে সময়কে আমি প্রাধান্য দেই, সময়কার সময় করি, এবং আমার ভাবনাটা হচ্ছে সময়ের মধ্যে বদ্ধ থাকে, এটুকু রাখলাম। নমস্কার,
0: ভালো থাকবেন আপনি মনি দেবী, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। হ্যাঁ, মানে আপনি যে বলছিলেন ফোনটা করেই, যে আপনি সময়ের কাজ ও সময়ে করতে ভালোবাসেন, আমরা হয়তো মানে সময়কে ততটা দাম দেই না জীবনে, সময় থাকতে দাম দেই না, যখন হাত থেকে সময় চলে যায় তখন তার মূল্য দাম আমরা বুঝি, তাই আপনার এই কথাটি সত্যি খুব ভালো লাগলো। দেখি অন্যান্য শ্রোতা বন্ধুরা কি ভাবছেন এই বিষয়ে। নমস্কার, নমস্কার, কে বলছেন?
3: নমস্কার দিদি ভাই, আমি অসম রাজ্যের সিলিগুড়ি জেলা থেকে বলছি, প্রেমজিৎ চক্রবর্তী।
0: স্বাগত আপনাকে প্রেমজিৎ বাবু,
3: প্রথমে আপনাকে নমস্কার জানাই, আর এই মুহূর্তে যারা আকাশবাণী এফএম উজ্জয়ন্ত অনুষ্ঠান শুনছে সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে নমস্কার। আর অনুষ্ঠানের নতুন নামাকরণ করেছে।

0: আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা কি ভাবছেন, ঠিক না?
1: কি ভাবছেন
0: দেখুন, আমরা কিন্তু অনেক কিছু ভাবি, আর বিশেষ করে আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে আমরা রয়েছি। আর আজকের যে বিষয় আপনি দিয়েছেন যে সময় আসল শিক্ষক, সত্যি কথা বলেছেন। দেখুন, সময় আমাদের জীবনের আসল শিক্ষক। কারণ দেখুন, আমরা যদি আজকে আজকে মানে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হচ্ছে, সেটি আমরা গোটা বিশ্ব জুড়ে আজকে এই শিক্ষক দিবস আমরা পালন করছি। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে শিক্ষক দিবস পালন করা হয় বিভিন্ন মাসে, কিন্তু আজকের যে শিক্ষক দিবস, আজকের শিক্ষক দিবস কিন্তু আমাদের গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে। কারণ দেখুন, শিক্ষকদের যে অবদান সেটি আমাদের সবারই কাছে চিরস্মরণীয় হয়ে আছে এবং থাকবে। কারণ দেখুন, শিক্ষক জাতির মেরুদণ্ড। কারণ শিক্ষকান সর্বে পূজয়ন্তী অসমান জ্ঞানং প্রযোজন্তি, উনারা আমাদেরকে জ্ঞান দান করেন। আমরা যদি দেখুন সময়ে যদি আমরা শিক্ষা অর্জন না করতে পারি শিক্ষকদের কাছ থেকে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আমরা কখনো এই শিক্ষকদের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। কারণ আজকের যে দিন সেটি ইউনেস্কো ঘোষিত একটি দিবস, শিক্ষক দিবস ঘোষণা করেছেন। কারণ দেখুন, শিক্ষকদেরকে যাতে আমরা সম্মান করি আজকের দিনে, বা উনাদের অবদান যাতে আমাদেরকে স্মরণে রাখি সবাই, উনাদের ভূমিকা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনস্বীকার্য, ঠিক না দিদি ভাই?
1: একদম, একদম।
0: আর সত্যি কথা বলতে গেলে আমাদের আজকের দিনে এই জায়গা দাঁড়িয়ে আমি একটা কথা বলি, সত্যি কথা বলতে গেলে আমরা যার কাছ থেকে শিক্ষা অর্জন করেছি, উনারা তো শিক্ষা গুরু, তার সাথে কিন্তু আজকে দিনে এই যে আপনার সঙ্গে এই মুহূর্তে আমি কথা বলছি, সত্যি কথা বলতে গেলে দেখুন, শ্রবণ যন্ত্রের মাধ্যমে আপনার কাছ থেকে কিন্তু আমি শিক্ষা অর্জন করছি দিদি ভাই। আপনিও একজন শিক্ষক কিন্তু আমাদের, আমি সেটি মনে করছি, আপনাকে আমি শিক্ষক মানছি এই মুহূর্তে। বা আপনারা যে আকাশবাণী পরিচালনা করছেন, প্রত্যেক আপনারা উপস্থাপক উপস্থাপিকা কিন্তু আমাদের প্রত্যেক শ্রোতাদের শিক্ষক কিন্তু। কারণ আমরা আকাশবাণী থেকে অনেক কিছু পাচ্ছি, তত্ত্ব বিনোদন, তার সাথে কিন্তু শিক্ষা পাচ্ছি। যে সকল শ্রোতা বন্ধুরা মনোযোগ দিয়ে আকাশবাণী শুনেন, সত্যি আমি মনে করি এই সকল শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে বিভিন্ন রকমের শিক্ষা পাচ্ছেন এবং শিক্ষা অর্জনই করছেন। কারণ শিক্ষা এমন এক সম্পদ যা কেউ চুরি করতে পারে না। ধন হারাতে পারে, ক্ষমতা হারাতে পারে, কিন্তু জ্ঞান কখনো তোমাকে ছেড়ে যায় না। শিক্ষাই মানুষের প্রকৃত শক্তি। আসুন আমরা সবাই মিলে শিক্ষা অর্জন করি, এবং শিক্ষার বা যারা সমাজের যারা শিক্ষক এবং শিক্ষিকা আছেন, উনাদেরকে আমরা যথাযথ সম্মান দিই। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আপনিও খুব ভালো থাকবেন প্রেমজিৎ বাবু, ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে। খুব তথ্য নির্ভর কথা বললেন আজকে, সমৃদ্ধশীল কথা বললেন। আর আপনি যে বললেন আমাদের থেকে আপনারা শেখেন, আসলে ভাব আদান প্রদান হয় আমাদের মাঝে, তাই অনেক সময় আমি আপনাদের থেকে শিখি, আপনি আপনারা আমাদের থেকে শেখেন। মানে এই যে ভাবের আদান প্রদানটা, সেটাই তো আমাদের মধ্যে একটা সেতুবন্ধন, সেই সেতুবন্ধনটাকেই তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি বন্ধু কি ভাবছেন বা বলতে চাইছেন। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, কে বলছেন?
2: আমি অরবিন্দ বিশ্বাস বলছি, কৃষ্ণনগর থেকে।
1: স্বাগত আপনাকে অরবিন্দ বাবু, বলুন।
2: অপরাজিতা দিদি, আপনার সমস্ত কণ্ঠস্বর শুনে আমি আর থাকতে পারলাম না, তাই দুটো কথা বলবো। আজকে তো নতুন কি ভাবছেন,
1: কি ভাবছেন
2: সময় কি আমাদের বড় শিক্ষক? ইয়েস, আমার জীবনের সময়টাই সবচেয়ে বড় শিক্ষক হিসাবে আমি মেনে নিয়েছি। এই কারণে শুধু একটাই উদাহরণ দেবো, আমি যখন জজকোর্টে চাকরি করি ভাবনা চিন্তা নিয়ে, তুমি 5 মিনিট দেরি করে আসবে, আমি কিন্তু অনেক রেগে গেছি, এরকম বলতেন। আমি অজুহাত দিয়ে তো আর লাভ নেই, চুপ করে শুনতাম। এরকম আমিও তক্কে তক্কে ছিলাম যে দেখি আপনি সময় মতো আসতে পারেন কিনা, বা কাজটা কমপ্লিট করতে পারেন কি, সেটাও আমি জানবো। এরকম করতে করতে আমি একদিন পেয়ে গেলাম, উনি বলেন জাস্ট একটার সময় তুমি আসবে। রোববার দিন ছিল, সানডে। উনি বলেন যে আমার একটা বিশেষ কাজ আছে, তুমি আসতে হবে না, তুমি একটার সময় আসতে পারবে তো? হ্যাঁ পারবো। গেলাম অফিসে,

0: ইয়ে দিকে একটা তো বাজেই সোয়া একটা দেড়টা এরকম বাজতেছে। গার্ড কেউ পাই না, এই করতে করতে যখন গার্ড কে পেলাম ওকে বললাম যে জজ সাহেব এলে বলবে যে অরবিন্দ এসেছিল, ও চলে গেছে। ইন দি মিনটাইম দেখি উনি আসলে ঢুকছেন হন্তদন্ত হয়, আমি কিছু বলিনি। তারপরে গিয়ে আমি চেম্বার খুললাম, চেম্বার নিজেই চাবি ছিল ওনাতে। ঢুকেন্দ্র স্যার একটা কথা বলবো, যে আপনি তো আমাকে 5 মিনিট দেরি হওয়ার জন্য একদিন খুব বকাবকি করেছিলেন। বাড়ি থেকে আমি হচ্ছে রান্না করে আসতাম, চাটা খেয়ে টিফিন করে যাই হোক, তো আপনি তো অজুহাত শুনতে চাননি। আজকে তো আপনার দেরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে বললেন যে ভাই আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি সময়টা ঠিক মতো রাখতে পারিনি, আমি বগেছি এটাও ঠিক, তবে এটা মনে রাখবে না, আমি বড় ভাই হিসেবে বলেছি আমাদের তো দিলে আপনি মানছেন না, অনেক স্টাফদের দেখেছি চেম্বার এসে যখন বলছে তখন আপনি সেগুলো অ্যালাউ করেননি, অ্যাবসেন্টই সিএল দিয়ে দাও। যাক, এই মনে পড়লো আর কি ঘটনাটা, যে সময়ের কতটুকু মূল্য। আমি সব জায়গাতেই অফিসেও আমি 10টা 10টাই পারলে আমি 10 মিনিট আগেই চলে যেতাম, এই ছিল আমার জীবনের লক্ষ্য, যার ফলে আমি কোনো অফিসার থেকে কোনো অনাদর পাইনি, ওদের ভালোবাসাই। এটুকু বললাম দিদি,
1: খুব ভালো থাকবেন অরবিন্দ বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনি ফোন করলেন, আপনার বার্তা পাই আমরা মাঝে মাঝে, আপনি যে ফোন করলেন অসংখ্য ধন্যবাদ, ভাল লাগলো, খুব সুন্দর আপনার জীবনের একটা অভিজ্ঞতা আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, সত্যি খুব ভালো লাগলো। আর এইবার দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপেও নাম্বারটা খোলা রয়েছে 9402169965, কেউ যদি মনে করছেন আপনাদের বার্তাখানি আমাদের লিখে পাঠাবেন তিনি সেটাও করতে পারেন। আর সেই মতে আমাদের কিন্তু একখানি বার্তা পাঠিয়েছেন আগরতলার মরচমনি এলাকা থেকে কমলকৃষ্ণ কর্মকারবাবু। কমলকৃষ্ণবাবু কী লিখছেন চলুন আপনাদের পড়ে শোনাই। শুভ সকাল, নমস্কার। সময়ই সব থেকে বড় শিক্ষক। আমাদের সকলের জীবনেই সময়ের সঙ্গেই সামঞ্জস্য রেখে চলতে হয়। শুধু বই পড়ে বা অন্যের কাছ থেকে শুনে পুরোপুরি শেখা যায় না। জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ যে শিক্ষা লাভ করে তার অন্যতম প্রধান শিক্ষক হলো সময়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা লাভ ক্ষতি এবং নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। এসব অভিজ্ঞতা মানুষকে বাস্তব জীবন সম্পর্কে শিক্ষা দেয়। আজ এই সমস্যাকে খুব বড় বলে মনে হয়, সময়ের প্রবাহে অনেক সময় সেটাই ছোট হয়ে যায়। আবার সময় আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিই চিরস্থায়ী নয়। সময় মানুষকে ধৈর্য, আত্মবিশ্বাস এবং বিচক্ষণতা শেখায়। ব্যর্থতা থেকে কিভাবে শিক্ষা নিয়ে আবার এগিয়ে যেতে হয় তা সময়ের সঙ্গে অর্জিত অভিজ্ঞতাই আমাদের শেখায়। একইভাবে সাফল্য মানুষকে বিনয়ী হতে এবং নিজের সময়ের মূল্য বুঝতে শেখায়। সময়ের সদ্ব্যবহার করতে পারলে মানুষ জীবনে উন্নতি করতে পারে, কিন্তু নষ্ট করার সময় আর কখনোই ফিরে আসে না। তাই সময়কে অবহেলা না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো উচিত। সময় নীরবে চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া অভিজ্ঞতা মানুষকে পরিণত করে। তাই যথার্থ বলা হয় সময় সব থেকে বড় শিক্ষক। সময় শিক্ষা বুঝে যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারে সেই জীবনে সত্যিকারের সফল হতে পারে। কমলকৃষ্ণ কর্মকার, মরচমনি, আগরতলা। সত্যি কমলকৃষ্ণবাবু, সত্যি মন ছুঁয়ে গেল আপনার এই বার্তাখানি, এই যে লিখে পাঠালেন আপনি পুরোটা, মানে বিস্তারিতভাবে আমি যেটা পরবর্তী সময় অনুষ্ঠানে বলতাম হলে আপনি আমার কাজটাকে অনেকটা কমিয়ে দিয়েছেন। আপনি কি সুন্দরভাবে সেটাকে বিস্তারিতভাবে বলেছেন, সত্যি খুব ভালো লেগেছে। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, সময়কে তো ওই মান্যতা দিতে হয়, এইবার সময় বলছে একখানি গান আপনাদের শোনাতেই হয়। চলুন একখানি গান শোনাই আপনাদের, তারপর আবারও শ্রোতা বন্ধুদের সঙ্গে আলোচনায় ফিরবো।

0: যতই আপনাদের কথা শুনছি শ্রোতা বন্ধুরা, তখনই মনে হচ্ছে আসলে জীবনের সবচেয়ে বড় শিক্ষক কোনো মানুষ কোনো দিনই হতে পারেন না, কোনো প্রতিষ্ঠানও নয়, কোনো বইও নয়। আমাদের সবচেয়ে বড় শিক্ষক আসলে সময়। সে সম্পর্কেই আপনাদের অভিমত শুনছি, কি ভাবছেন এই পর্বে দেখি। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, বন্ধু কি ভাবছেন? নমস্কার, শুভ সকাল শুক্লাদি, বলুন।
1: তুমি যখন কথা বলছো সেটা পরিষ্কার শোনা যাচ্ছে, শ্রোতা বন্ধুরা যখন

0: মানে সেইটা আমাদের একটু ফোন লাইনটাই একটু গোলযোগ চলছে কটা দিন ধরে, আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের বন্ধুরা চেষ্টা করছেন সেটাকে সারাই করার।
1: মেসেজটা যে পাঠ করলো এটা পরিষ্কার শুনেছি, খুব অসাধারণ লিখেছেন কমল বিষ্ণুদা, ভালো লাগলো। তো যাই হোক, এর সঙ্গে চলে আসছি, কথা হচ্ছিল সময় নেই। দেখো সত্যি সময় আমাদেরকে এমন কিছু শেখায়, আমার মনে হয় পৃথিবীতে একটা বড় শিক্ষক আর কেউ নেই সময়ের চেয়ে বড় শিক্ষক। আমাদের এই মানে প্রত্যেকের কথাই বলছি, আমার জীবনের কথাও আমি বলছি, এই বয়সে এসে আমি বাস্তব থেকে এমন কিছু যা কোনো পৃথিবীর কোনো বই পুস্তকে নেই, মানে বাস্তব অভিজ্ঞতা, সময় সময়ের সাথে সাথে চলতে গিয়ে এমন কিছু শিখেছি। অনেক সময় এমন কিছু ঘটনার সম্মুখীন আমরা হই যে ঘটনাটা দেখলে বা নিজের সাথে ঘটলে আমাদের যুক্তি বুদ্ধি সব যেন লোপ পেয়ে যায়, মনে হয় যেন আমার মধ্যে আর কিছু কাজ করছে না। কিন্তু সময়ের সাথে সাথে সেই পরিস্থিতিটাকেও আমরা সঙ্গে নিয়ে বা মানিয়ে নিয়ে আবার চলতে শুরু করি, একদম মানে স্বাভাবিক গতিতেই আমরা চলি। এরকম অসংখ্য ঘটনা আমি আমার জীবনে, নিজের জীবনেও ঘটেছে বা আমার পরিজনদেরকেও দেখেছি, যখন দেখেছিলাম যে তাদের তারা এতটা অসহায় কি করে যে বাকি পথগুলো জীবনে চলবে সেটা যেন ভেবেই পাচ্ছিলাম না, কিন্তু পরবর্তী সময় দেখলাম সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। এবং এখন যাদেরকে একটা সময় এতটা অসহায় ভেবেছিলাম এখন তারা যথেষ্ট সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ভালো লাগছে। আবার এমন অনেক ঘটনা দেখেছি যাদেরকে তখনকার সময়ে মানে একটা সময়ে খুব ভালো দেখেছিলাম, সময়ের সাথে সাথে তাদের জীবনে এমন একটা হয়তো বিপর্যয় আসলো যেটা তখন কল্পনাও করিনি, এরকম অনেক অসংখ্য বিপর্যয়। তো আমাদের সময় আসলে আমাদের এমন কিছু শেখায় যেটা আমরা আগে থেকে কোনো মানে পরিকল্পনাও করি না বা আমাদের জীবনে আমরা ভাবিও না যে এরকম কিছু হতে পারে। তো প্রত্যেকটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমাদেরকে অনেক কিছু নতুন নতুন শেখায়, যার থেকে আমরা অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারি, আবার অনেক সময় আমাদের অনেক
0: মানে অভিজ্ঞতা আসলে ভালো খারাপ মিলিয়ে হলেই ভালো, মানে যদি খারাপটাও না হয় তাহলে তো আমরা আসলে শিখতে পারবো না জীবনে।
1: একদম একদম একদম, ভালো মন্দ দুটোকে নিয়েই তো আমাদের জীবনে চলতে হবে। তো সবশেষে আমি আবারও বলবো যে হ্যাঁ, সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষক, সত্যি সময়ের কাছ থেকে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি। ভালো থাকবে অপরাজিতা, বন্ধুদের সাথে
0: আপনি খুব ভালো থাকবেন। শুক্লা দি, খুব ভালো লাগলো আপনার সঙ্গে ফোনে কথা বলে, আর আপনি যেই বিষয়টা বলছিলেন মানে হ্যাঁ, মানে ভালো খারাপ মিলিয়েই আমাদের সময়, সবার সময় যে ভালো যাবে তা নয়। হয়তো কেউ কেউ এখন অনুষ্ঠানটা শুনছেন আর ভাবছেন যে সবাই তো ভালো সময়ের কথা বলছে, আমার জীবনে তো খারাপ সময় যেন যাচ্ছেই না। আমাদের মনে হয় জীবনের এক একটা সময়ে এসে আমাদের মনে হয় যে খারাপ সময় যেন আমাদের আঁকড়ে ধরেছে, কিন্তু বিশ্বাস করুন এই যে খারাপ সময়টা, এইটা যে আপনাদের কতটা শিক্ষা দিয়ে যাচ্ছে জীবনে চলার জন্য, জীবনটা তো একটা আলো অন্ধকারে মিলে মিশে সেইটা যে সব সময় আলোয় ঘেরা থাকবে তার কোনো গ্যারান্টি নেই, বা হলেও আপনাদের ভাল লাগবে না, আমারও ভাল লাগবে না, কারণ না অন্ধকার আসতেই হবে। অন্ধকার আসলেই আলোর যে মাধুর্য, আলোর যে প্রবলতাটা সেইটা আমরা অনুভব করতে পারবো। আর শুক্লাদি বলছিলেন যে ফোন লাইনটা একটু ডিস্টার্ব করছে, আপনারা কিন্তু আরও একটা নাম্বার আমাদের খোলা রয়েছে সেটাও একটু নোট ডাউন করে নিতে পারেন, 9485007172। আরেকবার বলছি 9485007172, আপনারা এই নাম্বারটাতেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখি বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ কে বলছেন?
2: হ্যালো
0: হ্যালো,
2: আমি নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল,
2: আমি লীলা কর্মকার বলছি আগরতলা গান্ধীঘাট থেকে।
0: স্বাগত আপনাকে লীলা দেবী, বলুন।
2: তো আমাদের তো মানে তোমার এটা যে বলছি তোমার পর্বটা পার্কে এখন কি ভাবছে,
0: একদম
2: সত্যি আমরা ভেবেই তো কথা বলি না, বিভিন্ন প্রসঙ্গ দাও সেই ভেবে আমরা খুব সুন্দর। তো আজকের তো 5ই সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক

0: সেই সেই
1: এই বিশ্ব শিক্ষক দিবসের তুমি প্রসঙ্গ রেখেছো, খুবই সুন্দর। সময় আমাদের কি শিক্ষা দেয় না? সময় সময় কি বড় শিক্ষক? এই প্রসঙ্গ
0: সেটাই সেটাই
1: অবশ্যই সময় বড় শিক্ষক, এটা সবাই মানে সবাই জানে, জানি জেনেও অনেকে মানে না, অনেকে মানে, তাই না? তবে সময় তো কারো জন্য অপেক্ষা করবে না। আমি করি কি না করি, আমার মানে গুরুত্বপূর্ণ কাজ আমি যদি গাফিলতি করি, সব থেকে প্রথমেই বলবো যে তোমার দেখো ছাত্রছাত্রী বিভিন্ন ছাত্রের কিন্তু মূল্যত আছে। তবে ছাত্রছাত্রীদের কথাই বলছি, ওরা যদি সারা বছর ধরি ধরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে, পড়াশোনা মূল্য হ্যাঁ জমিয়ে না আসছে, তাহলে পরীক্ষার সময় কিন্তু ওদের টেনশন করতে হয় না। আর বর্তমান তো ওই টেনশন ওই টেনে আনতে হয় মোবাইল, মোবাইলটাকে একটু কম ইউজ করে তারা পড়াশোনাটাকে ঠিক মতো চালিয়ে গেলে তাহলে যেমন পরীক্ষার টেনশন করতে হবে না, তেমনি তাহলে রেজাল্টও ভালো হবে।
0: একদম একদম একদম।
1: তারপরে বলছি তোমার অফিস আদালতে দেখো অনেক সময় হয় কি, গেলে পরে হয়নি তো কাজটা,
0: হ্যাঁ এটা তো আমাদের বরাবরই একটা
1: চিরাচরিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কাজটা হয়নি অর্থাৎ কি সময় মতো কাজটা করেনি। অফিসের যে দায়িত্বে দার দায়িত্বে যে ফাইলটা রয়েছে সে যদি ঠিক মতো না করে তাহলে কি হয়, সাধারণ মানুষের ভোগান্তি হয়, তাই না? ও ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের, না? তারপরে দেখো জীবনে আমার জীবনের কথা বলছি, আমি কিন্তু সময়ের মূল্য দেওয়ার খুব চেষ্টা করি জানো, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা কোনো কোনো মানে পড়াশোনার ব্যাপারেই আমি কিছু নোট লিখব, আমি পড়ার পরের জন্য জমি রাখি না, আমি কালকেরটা আমি আজকে সেরে রাখি। তারপরে দেখো যে কোনো কাজ, সংসারের কাজ বা কোনো গুরুত্বপূর্ণ যে কোনো কাজ, কারণ কি দেখো আমার অসুস্থতা হঠাৎ করে আসতে পারে, কত রকম অসুবিধা আসতে পারে, আমার তখন আত্মচাপ সময় পেয়েছি, আমি কালকেরটা আজকে সেরে রাখলে আমি নিশ্চিন্ত হতে পারবো। আমার ব্যক্তিগত কথা বললাম আর কি, আমি কিন্তু এই কাজটা খুব করি জানো তো, তাতে খুব শান্তি, বাস আমার হয়ে গেছে, বাস এই যে লিখছি তোমার পর্ব লেখাটা হলে বাবা সময় আগে হয়ে গেছে, লিখি যে চিঠি লিখি যে। তারপরে দেখো তারপরে যে কোনো গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে যে গেলে আমি কিন্তু 5 মিনিট আগে যাওয়ার চেষ্টা করি, পরে নয়। জিনিসটা হয়তো পথে হয়তো কোনো কারণে জ্যামের ইয়েতে হলে হতে পারে,
0: সেইটা তো অপ্রত্যাশিত হতেই পারে,
1: সেটা হতে পারে, কিন্তু আমি কিন্তু চেষ্টা করি আর কি মানসিক ভাবে যে না আমি ঠিক টাইমে গিয়ে পৌঁছাবো বা দরকারে 5 মিনিট আগে গিয়ে পৌঁছাবো, সেটা আমি সবসময় করি। আমি এসএমসি কমিটির মেম্বার ছিলাম মহাকান্তি ইংলিশ মিডিয়ামের, আমি যেতাম তোমার 6 বছর ছিলাম তো, ও বাবা আমি সবার আগে গিয়ে বসে থাকতাম, আমি কিন্তু বয়োজ্যেষ্ঠ, আমি
0: মানে যে দায়িত্বটা পেয়েছেন
1: শৃঙ্খলাবোধ এবং নিয়মানুবর্তিতা এই জিনিসটাকে মানে ভীষণ ভাবে শেখায় এবং জীবনটাকে সত্যি সুন্দর করে তোলে। এটাই বললাম, রাখছি।
0: সত্যি খুব ভালো লাগলো লীলাদেবী আপনার সঙ্গে কথা বলে, আপনি এইভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
1: তোমার সঞ্চালনা তো দারুণ,
0: অসংখ্য অসংখ্য ধন্যবাদ,
1: সবাই খুব ভালো থেকো,
0: একদম একদম, আপনিও খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আর কি সুন্দর করে মানে সবটা দিক আপনি যে আলোচনা করলেন সত্যিই খুব ভালো লাগলো। নমস্কার, হ্যালো হ্যালো, না বন্ধুকে পাওয়া যাচ্ছে না, আবারও হ্যাঁ চেষ্টা করছেন বন্ধু, দেখি। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
2: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: স্বাগত আপনাকে সুশীল বাবু, বলুন।
2: তো প্রথমে আমি বিশ্ব শিক্ষক দিবসের উপলক্ষে সকল শিক্ষকদের জানাই গভীর শ্রদ্ধা। তো আমাদের এই মানব জীবনে সময়ই সবচেয়ে বড় শিক্ষক, যা আমরা ধৈর্যশীলতা ও সহনশীলতা নিয়ে চললে পরবর্তীকালে সময় সত্যিটা সামনে নিয়ে আসবে এবং চলার পথ আরো সুগম করে দেবে, এটা আমরা বুঝে থাকি। টাইমিং টাইড ওয়েট ফর নান, এটা একটা কথাই আছে। তো আমরা যখন দেখি যে আমরা এক সময় অনেক স্বাস্থ্যকে অনেক অবহেলা করি এবং অহংকারের জন্য আমরা অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিই, যে যত রকম সম্পদ আছে কিন্তু স্বাস্থ্যই বড় সম্পদ, অনেক সময় ভুলে যাই অনেকে, যে এটা ভুলে গিয়ে কি করে নেশাগ্রস্ত হয়ে থাকে, নিজের ইচ্ছা মতন চলে স্বাস্থ্যের প্রতি অবহেলা করে, কিন্তু দেখা যায় সময় আসলে দেখুন দেখা যায় শরীর

0: দুর্বল হয়ে গেছে, তখন তার আস্তে আস্তে অহংকারটাও শেষ হয়ে যায়, সে নিজেই দুর্বল দুর্বল ফিল করে যখন, তখনই শিক্ষা দেয় যে আসলে আমাদের এই স্বাস্থ্যটাই বড় সম্পদ, এটা সময়ে কিন্তু শিক্ষা দেয়। আমরা এছাড়াও আমরা ইতিহাস যদি দেখি, বহু শক্তিশালী রাজা শাসক ধনী ব্যক্তি মনে করতেন তারা চিরকালই ক্ষমতায় থাকবে এবং শাসন তারা সাধারণ মানুষের উপর করবে, অত্যাচারও করবে, কিন্তু সময় যখন পরিবর্তনের সাথে সাথে তাদের সাম্রাজ্য এবং ক্ষমতা ধ্বংস হয়ে গেছে, এই পৃথিবীতে কোনো শক্তি কিন্তু চিরকাল থাকবে না। আজকে যে শক্তিশালী লোকটি আগামীকাল দুর্বল হতে সে বাধ্য, তাই সময় মানুষকে বিনয়ী হতেও শিক্ষা দেয়। সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সময় হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষক, এইটুকু আমি বলবো। নমস্কার,
1: আপনিও খুব ভালো থাকবেন সুশীল বাবু, সত্যি খুব সুন্দর আলোচনা করলেন আপনি, রাখলেন আমাদের সামনে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ও সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আসলে সময় আমাদের শেখায় যে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সুখও নয় দুঃখও নয়, প্রাপ্তিও নয় অপ্রাপ্তিও নয়, মানুষের পাশে থাকাও নয় আবার মানুষের দূরে চলে যাওয়া নয়। জীবন আসলে একটা চলমান নদীর মতো, আজ যে জল আমাদের পায়ের কাছে, কিছুক্ষণ পরেই সেটা অনেক দূরে চলে যায়, আমরা চাইলে তাকে ধরে রাখতে পারি না। ঠিক তেমনি সময়ও, আমরা কতবার বলি এই মুহূর্তটা যদি একটু থেমে যেত, কখনো আনন্দের মুহূর্তে, কখনো প্রিয়জনের সঙ্গে কাটানো কোনো সন্ধ্যায়, কখনো পরিবারের সবাইকে একসঙ্গে পাওয়ার সময়, আবার কখনো এমন কোনো মুহূর্তে যখন আমরা চাই না বাস্তবটা বদলে যাক, কিন্তু সময় সে তো থেমে থাকে না, সে তার নিজের নিয়মে এগিয়ে যায়, আর এই এগিয়ে যাওয়াটাই হয়তো জীবনের সবচেয়ে বড় সত্য। আমরা অনেক সময় অতীতকে বদলাতে চাই, ভাবি সেদিন যদি আমি কথাটা না বলতাম, সেদিন যদি ওই সিদ্ধান্তটা না নিতাম, যদি আর একটু আগে বুঝতাম, যদি মানুষটাকে আর একটু ধরে রাখতে পারতাম, কিন্তু সময় আমাদের এই একটা কঠিন সত্য শেখায় যে অতীতকে বদলানো যায় না, কিন্তু অতীত থেকে নিজেকে অবশ্যই বদলানো যায়। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, হ্যালো, হ্যালো, কে বলছেন? শোনা যাচ্ছে না বন্ধু। হ্যাঁ বলুন, আমি শুনছি। আমি আপনার কথাটা বুঝতে পারছি না বন্ধু। আমি বুঝতে পারছি, আমাদের বন্ধু হয়তো কোনো কিছু একটা বলতে চাইছিলেন কিন্তু বোঝা যাচ্ছে না, আপনি আবারও চেষ্টা করতে পারেন, আমাদের সময় আছে হাতে। নমস্কার,
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, কে বলছেন?
2: আমি প্রতিভা দেব, এরিনগর থেকে বলছিলাম।
1: স্বাগত আপনাকে প্রতিভা দেবী, বলুন।
2: ধন্যবাদ। তো বলছিলাম সময়ের শিক্ষা, তো সময় আমাদের সুখের সময় আসে, দুঃখের সময় আসে। তো আমি দুঃখের সময়টা দিকে আলোচনা করতে চাইছি। দুঃখের সময়টা যখন আসে তখন আমরা নিজেরা কিন্তু সবাই স্থির একটা জায়গায় স্থির থাকতে পারি না, আজই আমার দুঃখের সমস্যার সমাধান করতে হবে সেই রাস্তায় আমরা বিচলিত হয়ে চলতে থাকি, আঁকা বাঁকা পথেও অনেক সময় চলে যায়। সময় যখন আপনাকে খারাপ সময়টা আসে তখন আপনাকে ধৈর্য, প্রথমে ধৈর্য ধরতে হবে। তো ওই খারাপ সময়টা সূর্য যখন আপনার নিজে জ্বলে, তারপর কিন্তু আমাদেরকে আলো দিচ্ছে, তারপর রাত যত গভীর হয় তখনই কিন্তু প্রভাতটা সামনে আসে। তো ওই রকম আমার যত দুঃখ থাকবে সেটা যদি আমি নিয়ে আমার চলার, আমি যেহেতু মানুষ আমি বুঝে শুনে কোন রাস্তায় ধরবো, কোন রাস্তায় চললে আমার সুবিধা হবে সেই জায়গাটা আমাকে নিজেকে বুঝতে হবে। আর আপনার দুঃখের সময়টা কিন্তু বেশি দিন থাকে না।
1: একটা
2: আমার আমার জীবনের শিক্ষা থেকে আমি বলছি, আমার যদি দুঃখটা না আসতো জীবনে তাহলে কিন্তু আমি আজকে ভালো প্রতিভা থাকতে পারতাম না, এটুকুই বলা ছিল। ধন্যবাদ, নমস্কার।
1: খুব ভালো থাকবেন প্রতিভা দেবী, আপনি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আর আপনি যে একটা ভালো কথা বললেন, আসলে ভালোভাবের যদি আদান প্রদান হয় আমাদের এই

অনুষ্ঠানটার মধ্যে, তাহলেই তো সারা দিনটার একটা ভালো থাকার রসদ আমরা এখানে খুঁজে পাই। আপনি যে বললেন যে খারাপ সময় সব সময় থাকে না, আর খারাপ সময়টা খুব তাড়াতাড়িও কেটে যায়, সেইটা কিন্তু একদম ঠিক বললেন। মানে আমরা যারা খারাপ সময়ের মধ্যে দিয়ে, সবাই যাই, সবাই আমাদের জীবনে একটা খারাপ দিন যায়, হয়তো একটা খারাপ সপ্তাহ যায়, একটা খারাপ মাস যায়, মাসের পর মাসও যেতে পারে, হতে পারে খারাপ সময় এলে সেইটাকে মানে যদি প্রতিরোধ করতে আমাদের হয়, তাহলে ওই যে ভালো সময়ে যে শিক্ষাগুলো পেয়েছিলাম বা এর আগে খারাপ সময় থেকে যে শিক্ষাগুলো পেয়েছিলাম সেইগুলিকে যদি কাজে লাগাতে পারি সঠিকভাবে, তাহলে খারাপ সময়কে প্রতিহত করতে আমাদের যে সমস্যা হবে না সেটার বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, এদিকে যে আমার স্টুডিওর ঘড়ির সময়টাও এগিয়ে চলেছে, ঘড়ির কাঁটা তার নিজের নিয়মে ঘুরছেই ঘুরছে, আমরা চাই বা না চাই মানে সেইটা কিন্তু তার নিয়ম মেনে এগিয়ে চলেছে। তাই সে আমাকে বলছে যে এইবারে তো শেষের দিকে চলে এসেছো, অনুষ্ঠান তো শেষ করতে হয়, কিন্তু মন চাইছে না, কারণ আপনাদের থেকে এত ভালো ভালো কথা শুনছি, তারপর আর মন চাইছে না, মনে হচ্ছে আরও শুনি আরও শুনি। কিন্তু হ্যাঁ, আপনাদের ভাবনার বিষয় শোনার জন্য তো আমরা প্রত্যেক দিন আছি, আমরা একটা বিষয় দেব, সেটা নিয়ে আপনি কি ভাবছেন সেইটা জানার জন্য আমরা যতটা থাকি উদ্গ্রীব হয়ে, আপনারাও যে ততটাই উচ্ছ্বসিত থাকেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। শ্রোতা বন্ধুরা, সময় কখনো শিক্ষা দিয়েছে, কখনো অভিজ্ঞতা দিয়েছে, কখনো মানুষও আমাদেরকে সময় দিয়ে যে শিক্ষাটা দিয়ে যায় সেইটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, সেটা আমরা বলতেই পারি। আর ওই যে বলছিলাম যে খারাপ সময় সব সময় সঙ্গে থাকে না, খারাপ সময় যে একবার না একবার আমাদের জীবনে আসবে এবং আমাদের কিছু শিখিয়ে যাবে সেইটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আপনারা যা সবাই এই অভিজ্ঞতা আছে, আপনারা সেইটাকে প্রতিহত করতে পেরেছেন এবং পাচ্ছেন প্রত্যেক দিন, সেই বিশ্বাসই আমার রয়েছে। আর আজকের এই এক ঘন্টায় আপনারা যে কথাগুলো বললেন, যে অভিজ্ঞতাগুলো ভাগ করে নিলেন, যেই স্মৃতিগুলো আমাদের সঙ্গে ভাগ করলেন, সেগুলি আসলেই আমাদের আজকের কী ভাবছেন পর্বের সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ কি ভাবছেন কোনো একা আমার সঞ্চালকের অনুষ্ঠান নয়, বরং এই অনুষ্ঠানটা আপনাদের অনুষ্ঠান, আপনাদের ভাবনাই এখানে গুরুত্বপূর্ণ, আপনাদের অভিজ্ঞতাই এখানে গুরুত্বপূর্ণ, আপনাদের কণ্ঠই এখানে গুরুত্বপূর্ণ। আমি শুধু সেই কথাগুলোকে আপনাদের কাছ থেকে শুনতে চাই, বুঝতে চাই, আর হয়তো সেই কথার মধ্যে দিয়ে আমিও কিছু শিখতে চাই। আজ আমি যেমন আপনাদের জিজ্ঞেস করেছি যে সময় আপনাকে কী শিখিয়েছে, হয়তো আগামী দিনে আমরা আবার কোনো একটা নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে ফিরে আসব, আবার জানতে চাইব যে আপনি কী ভাবছেন। ততদিন পর্যন্ত সময়কে একটু ভালোবাসুন, সময়কে সম্মান করুন, অতীতকে শিক্ষা হিসেবে রাখুন, বোঝা হিসেবে নয়, বর্তমানকে অনুভব করুন, অবহেলা করবেন না, আর ভবিষ্যৎকে ভয় নয় আশার চোখে দেখুন। কারণ আমরা জানি না সামনে কী অপেক্ষা করছে, কিন্তু এইটুকু জানি সময় কোনো দিন কারোর জন্য থামবে না। আজকে কী ভাবছেন পর্ব থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে, তবে রীতিনীতি মেনে, এইভাবে নয়, গানে গানে বিদায় নেব আজকের পর্ব থেকে। একটা সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হচ্ছেও কোনো কোনো জায়গায় হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় হচ্ছে না, সেই খবরটাও পেলাম খানিকক্ষণ আগে। তাই সব মিলিয়ে চলুন একটা বৃষ্টির গান দিয়ে আজকের এই পর্বখানির ইতি টানি। আশা করছি আপনাদের সবার আজকের এই কী ভাবছেন পর্বখানি ভালো লেগেছে, আপনারা সবাই খুব ভালো থাকবেন। খানিকক্ষণ পরেই তুমি অনন্যা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আবারও ফিরে আসছি, আমি আপনাদের বন্ধু আর চেয়ে অপরাজিতা। শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত।

0: দশ লাখের লটারি জিতেছি আমি।
1: থেকে সাবধান।
2: আরবিআই কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর চেয়ে অপরাজিতা। আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা।

শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত। আবারও আপনাদের অনেক স্বাগত জানাই তুমি অনন্যার পর্বে। নতুন দিনের নতুন আলোয় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের খুবই পছন্দের অনুষ্ঠান তুমি অনন্যাতে আমি আপনাদের সঙ্গে আর যে অপরাজিতা। প্রতিদিন আমরা নিজেদের জীবনের কত রকম অধিকারের কথা বলি, নিজের পছন্দের শিক্ষা, নিজের পেশা, নিজের জীবনসঙ্গী, নিজের মত প্রকাশ, নিজের মতো করে বাঁচার অধিকার। কিন্তু কখনো কি একটু থেমে ভেবেছি এই অধিকারগুলো কি নারী ও পুরুষের জীবনে সত্যিই সমানভাবে বাস্তব হয়? আমরা বলি নারী পুরুষ সমান, বলতে খুব ভালো লাগে, শুনতেও খুব সুন্দর, কিন্তু বাস্তব জীবনের ছবিটা কি এতটাই সহজ? একটা ছেলে যখন নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চায়, তখন আমরা বলি ওর জীবনও নিজেই সে ঠিক করবে। একটা মেয়ে যখন একই সিদ্ধান্ত নিতে চায়, তখন কি আমরা একই কথা বলি? একজন পুরুষ রাত করে বাড়ি ফিরলে আমরা হয়তো প্রথম প্রশ্নটাই করি যে খেয়েছ, খাওয়ার বাড়বো? আর একজন নারী যদি রাত করে বাড়ি ফেরে, তখন প্রশ্নটাই অনেক সময় হয়ে যায়, মানে বেশিরভাগ ক্ষেত্রে, যে এত রাত কেন, এত রাতে বাইরে কেন ছিলে? একজন পুরুষ নিজের ক্যারিয়ারকে অগ্রাধিকার দিতে গেলে তাকে বলা হয় খুব অ্যাম্বিশিয়াস। আর একজন নারী নিজের ক্যারিয়ারকে অগ্রাধিকার দিলে কখনো কখনোই প্রশ্ন ওঠে, সংসারটা তাহলে কে দেখবে? এই ছোট্ট ছোট্ট পার্থক্যগুলি আমাদের সামনে একটা বড় প্রশ্ন এনে দেয়। আইনে নারী পুরুষ সমান হলেই কি সমাজেও তারা সত্যি সমান হয়ে যান? আজকের তুমি অনন্যাতে আমরা সেই প্রশ্নটাই একটু গভীরভাবে ভাবার চেষ্টা করব। আজকের বিষয় সোশ্যাল জাস্টিস, মানে নারীর জন্য সামাজিক ন্যায়। সামাজিক ন্যায় মানে শুধু নারীর জন্য আইন তৈরি করা নয়, শুধু নারীকে শিক্ষিত করা নয়, শুধু কর্মক্ষেত্রে নারীর সংখ্যা বাড়ানো নয়। সামাজিক ন্যায় মানে এমন একটি সমাজ তৈরি করা যেখানে একজন নারী তার লিঙ্গের কারণে কোনো সুযোগ থেকে বঞ্চিত হবেন না, তার স্বপ্নকে ছোট করে দেখা হবে না, তার নিরাপত্তার দায় তার ওপরই চাপিয়ে দেওয়া হবে না, তার উপার্জন, তার মতামত, তার সিদ্ধান্ত এবং তার পরিচয়কে সম্মান করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন নারীকে নিজের অধিকার পাওয়ার জন্য প্রতিদিন আলাদা করে লড়াই করতে হবে না। আজ আমরা কথা বলবো সেই বৈষম্যের কথা যা অনেক সময় খুব প্রকাশ্যে নয়, যে বৈষম্য কোনো আইন ভাঙে না কিন্তু মানুষের মনকে ধীরে ধীরে সীমাবদ্ধ করে দেয়। কথা বলবো পরিবারের ছেলে মেয়ের জন্য আলাদা নিয়ম নিয়ে, কথা বলবো শিক্ষার সুযোগ নিয়ে, কথা বলবো অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে, কর্মক্ষেত্রে নারীর যোগ্যতার মূল্যায়ন নিয়ে, নিরাপত্তার নামে নারীর স্বাধীনতা কতটা নিয়ন্ত্রিত হয় তা নিয়েও ভাববো। সোশ্যাল মিডিয়ায় নারীর কণ্ঠ যেমন শক্তিশালী হয়েছে, তেমনি সেখানে তৈরি হওয়া নতুন ধরনের হয়রানি নিয়েও কথা বলবো। আর সবচেয়ে বড় কথা, আমরা নিজেদের প্রশ্ন করব, সমাজ বদলাবে এই অপেক্ষায় থাকব নাকি সমাজ বদলের শুরুটা নিজের বাড়ি থেকেই করব? কারণ সমাজ বলতে তো শুধু আইন, প্রতিষ্ঠান বা সরকারকে বোঝায় না। সমাজ মানে আমি, আপনি, আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের চিন্তাভাবনা, আমাদের প্রতিদিনের আচরণ। একজন বাবা যখন তার মেয়ের স্বপ্নকে ছেলে স্বপ্নের মতোই গুরুত্ব দেন, তখন সেখানেই সামাজিক ন্যায়ের শুরু হয়। একজন মা যখন তার ছেলেকে বলেন ঘরের কাজ শুধু মেয়েদের নয়, তখন সেখানেই সমতার শিক্ষা শুরু হয়। একজন স্বামী যখন স্ত্রীর কর্মজীবনকে নিজের মতোই গুরুত্বপূর্ণ মনে করেন, তখন সেখানেই সমতার চর্চা হয়। আর একজন নারী যখন নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে বলেন আমার জীবন সম্পর্কিত সিদ্ধান্তে আমার মতামত গুরুত্বপূর্ণ, তখন

সেখানেও সামাজিক পরিবর্তনের সূচনা হয়। তাই আজকের আলোচনা শুধুই নারীদের নিয়ে নয়, আজকের আলোচনা আমার আপনার সবার। কারণ একটি সমাজ কতটা সভ্য, কতটা মানবিক, কতটা ন্যায়ভিত্তিক আর একটা বড় মাপকাঠি হল সেই সমাজ তার নারীদের কতটা স্বাধীনতা, নিরাপত্তা, সম্মান এবং সমান সুযোগ দিতে পারে। তাহলে আসুন আজকে সকালে আমরা নিজেদের একটু প্রশ্ন করি, নারী কি সত্যিই সমান? নাকি আমরা এখনো সমতার কথা বলছি কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে পুরনো সমতার সঙ্গেই

মানে কোনো বিশেষ সুবিধা নয়, এটি একজন মানুষের স্বাভাবিক মর্যাদা, স্বাধীনতা এবং সমানভাবে বেঁচে থাকার অধিকার। চলুন এই ভাবনা নিয়ে শুরু করি আমাদের আজকের কথোপকথনের যাত্রা।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন
1: তুমি অনন্যা পর্বে, স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:18 হয়ে 30 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। কথা বলছিলাম আজকে নারীদের সামাজিক ন্যায়, সোশ্যাল জাস্টিস ফর ওমেন এই বিষয় নিয়ে। ন্যায় শব্দটি খুবই পরিচিত, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ন্যায় অন্যায়, ঠিক ব্যাঠিক, অধিকার কর্তব্য। কিন্তু একজন নারীর জীবনে সামাজিক ন্যায় বলতে আমরা আসলে কী বুঝি? একজন মেয়ে জন্মের পর থেকে কি একজন ছেলের মতো একই স্বপ্ন দেখার সুযোগ পান? একজন কন্যা শিশুকে কি তার ভাইয়ের মতোই নিজের পছন্দের বিষয় পড়ার সুযোগটা দেওয়া হয়? একজন তরুণী কি নিজের পেশা, নিজের জীবনসঙ্গী, নিজের ভবিষ্যৎ সম্পর্কে নিজের সিদ্ধান্তটা নিতে পারেন? একজন বিবাহিত নারী নিজের উপার্জনের অর্থ কিভাবে ব্যবহার করবেন সেই সিদ্ধান্ত কি সব সময় তার নিজের? একজন কর্মজীবী নারী যখন অফিস থেকে বাড়ি ফেরেন, তখন তার কর্মজীবনের পাশাপাশি বাড়ির সমস্ত দায়িত্ব কি স্বাভাবিকভাবেই তার কাঁধে এসে পড়ে? আর একজন নারী যখন সমাজের প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজের মতো করে বাঁচতে চান, তখন আমরা কি তাকে সত্যি স্বাধীনভাবে বাঁচতে দিই? প্রশ্নগুলো শুনতে খুব সাধারণ, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় প্রতিটি প্রশ্নের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের সমাজের বহু পুরনো কিছু ধারণা। আমরা একদিকে বলি মেয়েরা আজ অনেক এগিয়ে গেছে, নিশ্চয়ই এগিয়েছে, আজ মেয়েরা স্কুলে যাচ্ছে, কলেজে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে, আর এগুলো খুবই সাধারণ বিষয়, মানে এগুলো যে একটা অবাক করার মতো বিষয় তা কিন্তু নয়। চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী, প্রশাসক, পুলিশ, সেনা, উদ্যোক্তা, সাংবাদিক, শিল্পী, ক্রীড়াবিদ, মানে আর কী কী পেশা বলবো, যেই পেশাটাই বলবো সেটাতেই নারীরা রয়েছে। প্রতিটি ক্ষেত্রেই নারীরা নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন, তারা সংসার সামলাচ্ছেন, আবার একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। অনেক নারী পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করছেন, অনেক নারী নিজের ব্যবসা তৈরি করছেন, অনেক নারী অন্য নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন। তাহলে কি আমরা বলতে পারি সমস্যাটা শেষ? আচ্ছা, সমস্যা যদি শেষই হয়ে যেত তাহলে কি আজকেও তুমি অনন্যা পর্বে এই বিষয় নিয়ে কথা বলতে হতো? না, হতো না, কারণ সমস্যাটা তো শেষ নয়। নারীর জীবনের অগ্রগতি আর নারীর জীবনের সমতা দুটি কিন্তু এক জিনিস নয়। আর শুধু যদি শহরাঞ্চলের চিত্রটা দেখে আমরা সার্বিক একটা ফলাফলে পৌঁছে যাই তাহলে কিন্তু হবে না। আমাদের মূল্যায়নটা করতে হবে একেবারে গ্রাসরুট থেকে, মানে একেবারে প্রত্যন্ত এলাকা থেকে, সেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। আর এই প্রত্যন্ত এলাকাতেও যেতে হবে না, আপনারা সবাই জানেন যদি একটু শহর আগরতলা থেকে একটু দূরে যাই, সেখানেই আমরা এই ধরনের বৈষম্য যে একদম প্রত্যক্ষ দেখি, নিজের চোখে দেখি, সেটা আমার সঙ্গে আপনারা যে একমত হবেন সেটা আমি জানি। একজন নারী উপার্জন করতেই পারেন, কিন্তু তার নিজের উপার্জনের উপর সম্পূর্ণ অধিকার তার থাকে না। একজন নারী অফিসে গুরুত্বপূর্ণ পদে কাজ করতে পারেন, কিন্তু বাড়ি ফিরে তাকেই, মানে সে যদি তার সঙ্গে তার স্বামীও একই গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত রয়েছে, তবু সেই নারীটিকে, সেই স্ত্রীটিকেই কিন্তু বাড়ি ফিরে হয়তো রান্না, সন্তান, বয়স্ক বাবা মা বা শ্বশুর শাশুড়ির যাবতীয় দায়িত্ব নিতে হবে। না, আমরা নারীরা বলছি না আমরা নিতে পারি না, আমরা অনেকটা শক্ত, আমাদের মধ্যে মাতৃর রূপ রয়েছে, মায়ের রূপ, দশভুজার রূপ রয়েছে, আমরা পারি, আমরা একাধারে অনেকগুলো ভূমিকা পালন করতে পারি। আর তাই বোধহয় বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদেরকেই এই দায়িত্বগুলো দিয়ে পাঠিয়েছে যে নারীরাই বোধহয় একাধিক দায়িত্ব একসঙ্গে পালন করতে পারবে। আমরা পারি, আমরা অস্বীকার করছি না, একবারও করেছি। হয়তো যে নারীরা ঘর এবং বাইরেটা একসঙ্গে সামলান, যে অনুষ্ঠানটা শুনছেন তিনি হয়তো ভাবছেন যে আমি তো পারছি, তাহলে কেন কথা, কেন সমস্যা? না, পারছেন তো ঠিক আছে, কিন্তু সব সময় যে আপনাকেই পারতে হবে তার কোনো মানে নেই। আমরা যখন 2026 সালে এসে দাঁড়িয়েছি, আমরা যখন নারীদের অগ্রগতির কথা বলছি, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি, তখন এই যে একাধিক অধিকার বা একাধিক দায়িত্ব সেইটা পালনের শুধু কর্তব্যটা আপনার একার নয়, মানে আপনার স্বামীরও রয়েছে, আপনার ছেলে সন্তানটিরও রয়েছে, আপনার ভাইয়েরও রয়েছে, আপনার বাবারও রয়েছে। তাই মানে প্রত্যেকটা ঘর থেকে যদি আমরা এই ছোট্ট ছোট্ট করে শুরু করতে পারি যে রান্না করার দায়িত্ব শুধুমাত্র মায়েদের নয়।

শুধুমাত্র বোনেদের নয়, মারা যদি শেখান যে আমার মেয়েটা যেমন রান্না করতে পারবে আমার ছেলেটাও যেন রান্না করতে পারে, তাহলে যে কী একটা বিরাট পরিবর্তন আমরা সমাজের চোখে সমাজের বুকে দেখতে পারবো সেটা আমার আর বলে বোঝাতে হবে না। আর দেখছি কিন্তু অনেক পরিবর্তন আমরা দেখছি, শুধু শহরে পরিবর্তনটা করলে হবে না, সমগ্র অঞ্চলে, মানে একটা শহরের আনাচে কানাচে গ্রামে গঞ্জে সবখানেই এই পরিবর্তনটা আমাদের জন্য অত্যন্ত দরকার এবং প্রয়োজনীয়।

সোশ্যাল মিডিয়া, ডিজিটাল পৃথিবী নারীদের জন্য একটা বিরাট মন্ত্র তৈরি করে দিয়েছে কথা বলার জন্য। কিন্তু সেই জায়গায় ট্রোলিং, সাইবার বুলিং, অনলাইন হ্যারাসমেন্ট কিংবা বডি শেমিং কিংবা ক্যারেক্টার জাজ করার মতো সমস্যাও রয়েছে। অর্থাৎ স্বাধীনতার নতুন ক্ষেত্রেও তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। আর একটা বিষয় বিশেষভাবে ভাবব আমরা, যে এই লড়াই কি শুধু নারীর? না, নারীর সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে পুরুষের ভূমিকাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কারণ জেন্ডার ইকুয়ালিটি মানে নারী বনাম পুরুষ নয়, এটি এমন একটি সমাজের স্বপ্ন যেখানে একজন মানুষকে তার লিঙ্গ দিয়ে নয়, তার যোগ্যতা, তার স্বপ্ন, তার ব্যক্তিত্ব এবং তার মানবিকতা দিয়ে বিচার করা হবে। তাই আজকের আলোচনায় আমরা যে কথা বলছি সেখানে আমরা খোঁজার চেষ্টা করছি যে সমস্যার শেকড়টা কোথায়, কেন এতদিনেও এই বৈষম্য টিকে রয়েছে, সেই পরিবর্তনটা কীভাবে সম্ভব। কারণ আমরা যদি সত্যি একটা সমতা ভিত্তিক সমাজ চাই, তাহলে শুধু মেয়েদের বললে হবে না নিজের অধিকার সম্পর্কে সচেতন হও, ছেলেদেরও শেখাতে হবে অন্যের অধিকারকে সম্মান করো, পরিবারকে শেখাতে হবে কন্যা সন্তান কোনো দায় নয়, সে একজন পূর্ণ মানুষ, কর্মক্ষেত্রকে বোঝাতে হবে নারীকে সুযোগ দেওয়া মানে কোনো দয়া নয় বরং এটি তার অধিকার, আর সমাজকে বোঝাতে হবে একজন

নারীর স্বাধীনতা সমাজের জন্য হুমকি নয়, বরং একটি সুস্থ সমাজের লক্ষণ। আজকের এই সকালটা তাই এই বিষয় নিয়ে কথা বলার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি যে কিভাবে নারীদের যে প্রাপ্য অধিকারটা রয়েছে সেইটাকে আমরা আরও সুদৃঢ় করতে পারি, আর সেই অধিকার যেন কোনোভাবেই তাকে চাইতে না হয়, সেইটাই যেন আমাদের লক্ষ্য থাকে, সেটাই অধিকারটা যেন পেয়ে যায়। এবার আপনারা হয়তো ভাবছেন যে অপরাজিতা শুধু এই দিকগুলো নিয়েই বলছে, মানে সমস্যাগুলি নিয়েই বলছে, তার সমাধান নিয়ে বলছে না, সমাধানও বলবো, কিংবা ভালো দিকগুলি নিয়ে বলছে না, এই যে চলমান এশিয়ান গেমস চলছে তাতে আমাদের ভারতবর্ষের একেবারে প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে বড় বড় শহর সবখান থেকেই যে খেলোয়াড়েরা গেছেন সেখানে এবং ভারতবর্ষের নাম উজ্জ্বল করছেন, তার মধ্যে কত মেয়েরা রয়েছে কত কম বয়সে, 16 কিংবা 17 কিংবা 18 বছর বয়সী মেয়েরা সোনা জয় করছে, রূপা জয় করছে, ভারতবর্ষের নাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে, তাদের কথা কেন বলছি না? হ্যাঁ, তাদের কথাই তো বলতে হয়, তারাই তো আমাদের অনুপ্রেরণা, তাদের থেকে যদি একটু অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি তাহলে তার থেকে ভালো কি হয়। মানে আমরা মেয়েরা চাইলে কি না করতে পারি, শুধু চাইতে হবে, শুধু বাড়ি পরিবার কিংবা আমাদের আত্মীয় স্বজনের ভয়ে গুটিয়ে থাকলে হবে না, নিজের অধিকারটাকে ছিনিয়ে নিতে হবে দরকার হলে, যেটা ছিনিয়ে নিচ্ছেন আমাদের মেয়েরা, এবং এত যে সফলতা তারা অর্জন করছে তার জন্যই কিন্তু, মানে আমরা মেয়েরা পারি না, আমরা চাইলে পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে অন্তত নেই।

এক ঘন্টার এই দীর্ঘ আলোচনার শেষে আবারও ফিরে আসি সেই একটা প্রশ্নেই, নারীর জন্য সামাজিক ন্যায় কি সত্যিই প্রতিষ্ঠিত হয়েছে? আজ আমরা অনেক কথা বললাম, সমান অধিকার নিয়ে, পরিবার নিয়ে, শিক্ষা নিয়ে, আরও বিভিন্ন দিক নিয়ে, কিন্তু এত কথা বলার পরেও হয়তো একটা উত্তর খুব সহজে দেওয়া যায় না, কারণ আইনের চোখে সমতা এবং সমাজের চোখে সমতা দুটি এখনও পুরোপুরি এক হয়ে ওঠেনি। আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যখন নারী অনেক দূরে গিয়েছেন, যে দরজাগুলো একটা সময় তার জন্য বন্ধ ছিল তা অনেকগুলোই আজ খুলেছে। মেয়েরা স্কুলে যাচ্ছে, উচ্চশিক্ষা নিচ্ছে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে, প্রশাসনে দায়িত্ব পালন করছে, চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, উদ্যোক্তা, শিল্পী, ক্রীড়াবিদ অসংখ্য পরিচয়ে নিজেদের প্রতিষ্ঠিত করছে, পরিবারে অর্থনৈতিক অবদান রাখছে, নিজের ব্যবসা করছে, প্রযুক্তির জগতে কাজ করছে, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নিজেদের জায়গা তৈরি করছে। এগুলো নিঃসন্দেহে পরিবর্তনের গল্প, কিন্তু এই পরিবর্তনের পাশাপাশি আরও একটা গল্প রয়েছে। সেই গল্পটি এমন এক মেয়ের, যে এখনও নিজের পছন্দের বিষয় পড়তে চাইলে পরিবারের অনুমতির অপেক্ষায় থাকে। এমন এক নারী যিনি চাকরিত করেন ঠিকই, কিন্তু নিজের উপার্জনের ওপর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়েন। এমন একজন কর্মজীবী মায়ের যিনি অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরে আবার দ্বিতীয় শিফটের কাজ শুরু করেন, সেটা ওই রান্না, সন্তানদের পড়াশোনা, সংসার, পরিবারের বয়স্ক সদস্যদের দেখাশোনা সব কিছু সামলে। এমন একজন তরুণীর যিনি রাতে বাড়ি ফিরলে তার নিরাপত্তার প্রশ্নের সঙ্গে সঙ্গে তার পোশাক, চলাফেরা এবং জীবনযাপন নিয়েও প্রশ্ন শুনতে হয়। এমন একজন নারীর যিনি সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করতেই অনলাইন ট্রোলিং বা অপমানের শিকার হয়। এমন একটি মেয়ের যার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বলা হয় এই পেশাটা তো মেয়েদের জন্য নয়, অর্থাৎ আমরা এগিয়েছি কিন্তু পথ শেষ হয়নি। আর এখানেই সোশ্যাল জাস্টিস ফর উমেনের আসল গুরুত্ব। সামাজিক ন্যায় মানে নারীদের পুরুষদের চেয়ে বেশি অধিকার দেওয়া নয়, বরং নারীদের বিশেষ কোনো সুবিধা দেওয়াটাও নয়। সামাজিক ন্যায় মানে হলো একজন নারীকে শুধু নারী হওয়ার কারণে যেন কোনো সুযোগ থেকে বঞ্চিত হতে না হয়। একজন মানুষ তার লিঙ্গের কারণে নয়, তার যোগ্যতা, তার স্বপ্ন, তার পরিশ্রম এবং তার মানবিকতার ভিত্তিতে মূল্যায়িত হবেন, এটাই তো প্রকৃত সমতা। আমরা যদি সত্যিই নারী পুরুষের সমতার কথা বলি, তাহলে প্রথমে আমাদের ঘরের ভেতর তাকাতে হবে, কারণ সমতার প্রথম পাঠ কোনো বিশ্ববিদ্যালয় নয়, পরিবারে শুরু হয়। একটি ছেলে এবং একটি মেয়েকে যদি একই বাড়িতে বড় করা হয়, তাহলে তাদের জন্য কি একই নিয়ম আছে? ছেলে বাইরে খেলতে গেলে যদি বলা হয় সাবধানে যেও, আর মেয়েটা বাইরে খেলতে গেলে যদি বলা হয় এতক্ষণ বাইরে থাকবে না, তাহলে আমরা কি বুঝতে পারছি কোথায় পার্থক্যটা তৈরি হচ্ছে? ছেলেকে যদি বলা হয় তোমার ভবিষ্যৎ তুমি ঠিক করবে, আর মেয়েকে যদি বলা হয় ভবিষ্যতে তো তোমার বিয়ে করতে হবে, সেই অনুযায়ী একটা সহজ সরল ক্যারিয়ার অপশন বেছে নাও, তাহলে কি সেখানে পার্থক্যটা আমরা বুঝতে পারছি? এমন অসংখ্য অসংখ্য উদাহরণ আমি জানি শুধু আমি নয়, আপনিও দিতে পারবেন। আপনাকেও যদি আমি জিজ্ঞেস করি, সেক্ষেত্রে আপনিও তা তুলে ধরতে পারবেন। এই যে ডাবল স্ট্যান্ডার্ড একটা আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে কাজ করে, সেটা আমি আপনি আমরা সবাই খুব ভালোভাবে জানি, কিন্তু সেইটাকেই আমরা সমাজের নিয়ম বলে চালিয়ে দিই। আমরা পরিবর্তন করছি ঠিকই, সেই পরিবর্তনটা যে একটা নির্দিষ্ট অংশের সঙ্গেই হচ্ছে, সবার সাথে হচ্ছে না, সেটাই দুঃখের বিষয়। সেটাকেই আমাদের পরিবর্তিত করতে হবে। এই বিশ্বাস, এই প্রত্যাশা আরও একটু ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ এবং মানবিক সমাজের স্বপ্ন নিয়েই আজকের মতো তুমি অনন্যার এই পর্বখানি আমাদের শেষ করতে হচ্ছে, অন্তত সময় আমাদের এই বলছে। আপনারা সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, নিজের

অধিকার জানবেন এবং অন্যের অধিকারকেও সম্মান করবেন। আর আমাদের জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আমরা যেন মনে রাখতে পারি যে সমতা মানে কাউকে ওপরে তোলা নয়, কাউকে নিচে নামানো নয়, সমতা মানে সবাইকে নিজের মতো করে দাঁড়ানোর একটা সমান সুযোগ তৈরি করে দেওয়া। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করছি আজকের সব কটা পর্ব আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আর যে অপরাজিতা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায়। তবে আমরা কিন্তু এখানেই থেমে যাচ্ছি না, আর খানিকক্ষণ পর এই ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আর তারপরে দিনভর আপনাদের সঙ্গে থাকবেন আর যে নিবেদিতা, এবং সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে থাকছে আর যে অর্ণব। মানে বুঝতে পারছেন যে সব বন্ধুদের সাথে আপনাদেরও যে সারাটা দিন কত আনন্দময় যাবে, আনন্দময় কাটবে আমাদের এফএম উজ্জয়ন্তের সঙ্গে, সেটার বলার অপেক্ষা রাখে না। তাই আপনাদের সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। আজকে এই বিশ্বাস, এই ভাবনা নিয়েই তুমি অনন্যার পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্তী।

যারা চাইছিল তাকুক কহরমানী যে চামুং চলার স্টাইল মানে অর চামং আংনাই মানিয়াঙ্গি দো তামুং গুবন চামুং খানা হেঙ্গে তাই সাহিদি তেসা অজরা যেন এস এম এস ফাইসক জগনায় ফুঙ্কা হাম বাইন আনিকামি শিবচন্দ্র পারা মং রবীন্দ্র আং চামুং খানায় কক থাই মং হা তৈচাং মা পুষ্কর তৈ করম রিজাবনায় মং বিশ্রাম দেব বর্মা বাইন হামবাই হামবাই দেখাও রবীন্দ্র ও রিজাবং রক ফাদি দ কিছু চা খারাই।

এছাড়া আমাদের ল্যান্ডলাইন নম্বর রয়েছে 03812326253। এই নম্বরে আপনারা ফোন করে কিন্তু আপনাদের পছন্দের গান আমাকে জানাতে পারেন। আর এই মুহূর্তে শুরু করছি, আশা করছি যে গানখানি দিয়ে শুরু করব আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আমাদের প্রায় প্রত্যেকেরই এই ছায়াছবির গান খুব পছন্দের, তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে আমাদের সুরের আকাশে পর্বে। আর এখন আপনাদের পছন্দের গানগুলো আপনাদের শোনাবো। এবারে প্রথম যে গানখানি শোনাবো, গানখানি অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন আমাদের শ্রোতা বন্ধু বিশ্ব রায়বাবু। এবারে ওনার গানখানি আগে শোনাবো এবং পরপর আরও দুটো গান আপনারা শুনবেন। গানগুলো অনুরোধ করেছেন টাকারজলা থেকে কণিকা দেবী এবং আরও একজন বন্ধু টাকারজলা থেকে বিধান ভাবু অনুরোধ করেছেন। এবারে ওনাদের পছন্দের গান আপনাদের শোনাই, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। আপনাদের প্রত্যেকেরই পছন্দের গান আশা করছি আমি সময়ের মধ্যে শোনাতে পারবো।

শ্রোতা বন্ধু, এবারে যে গানখানি শোনাবো, গানখানি অনুরোধ করেছেন আমাদের শ্রোতা বন্ধু গোলাঘাটি থেকে ব্রিজেশ। ব্রিজেশবাবু এই গানখানি শুনতে চেয়েছেন, তাই এবারে ওনার পছন্দের গানটি শুনুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুরের আকাশে পর্ব। আর এই মুহূর্তে যে গানখানি শোনাবো, এই গানখানি অনুরোধ করেছেন আসাম থেকে আমাদের শ্রোতা বন্ধু হিতেন্দ্র দাস। উনি যে গানখানি শুনতে চেয়েছেন, এক ফুল দো মালি ছায়া ছবি থেকে গানখানি, চলুন এবারে ওনার পছন্দের গানখানি সবাই মিলে শুনি।

0: ये रात
1: শ্রোতা বন্ধু, এবারে যে বন্ধুদের পছন্দের গান শোনাবো তিনি হলেন বাদল খটিয়াল। তিনি পশ্চিমবঙ্গ হাওড়া থেকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন ওনার পছন্দের গান এবং আরও একখানি গান শোনাবো পরপর। এই গানখানি অনুরোধ করেছেন সুপ্রা ভট্টাচার্য বাসরনি কলকাতা থেকে। এবারে এই দুজন বন্ধুর পছন্দের গান শোনাই, তাহলে সঙ্গে থাকুন, শুনতে থাকুন আপনাদেরই পছন্দের পর্ব সুরের আকাশে।

শ্রোতা বন্ধু, এবারে যে গানখানি শোনাবো, গানখানি অনুরোধ করেছেন আমাদের বন্ধু হীরামণি বর্মা। এবারে চলুন তাহলে ওনার পছন্দের গানখানি শোনাই আপনাদের। সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন সুরের আকাশে পর্ব। আর এই পর্বটি নিয়ে আমি আজ আপনাদের সঙ্গে আর কিছুটা সময় এবারে যে গানখানি শোনাবো, গানখানি অনুরোধ করেছেন বাগবাসা থেকে আমাদের বন্ধু রথীন্দ্রনাথ।
1: সারেগামা কারওয়ান,
0: ওনার পছন্দের গানখানি শোনাই তাহলে।

শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনছেন আপনাদের পছন্দের পর্ব সুরের আকাশ। এই সুরের আকাশ পর্বে আপনাদের পছন্দের হিন্দি ছায়াছবির গান আপনাদের শোনালাম। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের অনুষ্ঠান সুরের আকাশ। এবারে শুরু করছি আরও একখানি পর্ব।

শ্রোতা বন্ধু, আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তের সময় ঠিক 5টা বেজে শুরু করছি আমাদের এই মুহূর্তের আরও একখানি বিশেষ পর্ব, গীত পাহাড় পর্ব। এই পর্বে আজ যার গান আপনারা শুনবেন, যার লেখা গান আপনারা শুনবেন, যার কথা আমি বলবো, তিনি হলেন আমাদের অত্যন্ত পরিচিত একজন আনন্দ বক্সি। আজ ওনার লেখা গান, ওনার কথায় আমরা এই গীত পাহাড় পর্বটি ভরিয়ে তুলব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, শুরু করছি আজকের এই অনুষ্ঠান। ওনারই লেখা এখানেই

0: বললি কেতে
1: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 FM উজ্জয়ন্ত। এবং এই মুহূর্তে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, আর রয়েছি আমাদের এই মুহূর্তের পর্ব গীতবাহার পর্ব নিয়ে। আর আজ গীতবাহার পর্বে যার কথা আমি বলব, তিনি ছিলেন একজন ভারতীয় কবি এবং গীতিকার। হ্যাঁ, উনি আনন্দ বক্সী। 5 দশকের অধিক সময়ের কর্মজীবনে তিনি 300+ চলচ্চিত্রে 6,000-এর অধিক গান রচনা করেছেন। তিনি 4টি ফিল্মফেয়ার পুরস্কার, 1টি আইফা পুরস্কার, 1টি জি সিনে পুরস্কার এবং 3টি স্ক্রিন পুরস্কার অর্জন করেছেন। প্রারম্ভিক জীবনে আনন্দ বক্সী 1930 সালে 21 জুলাই তদানীন্তন ব্রিটিশ ভারত পাঞ্জাবের রাওয়ালপিন্ডি শহরে বৈদ সম্প্রদায়ের মহিয়াল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম বক্সী আনন্দ প্রকাশ বৈদ। তার যখন 5 বছর বয়স, তখন তার মাতা সুমিত্রা দেবী মৃত্যুবরণ করেন। ভারত বিভাজনের পর তারা সপরিবারে দিল্লিতে চলে আসেন এবং পরে পুনে, মেরঠ হয়ে দিল্লিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শৈশব থেকেই কিন্তু আনন্দ বক্সী কবিতা লিখতে পছন্দ।

করতেন, তবে তা ব্যক্তিগত শখের বশেই করতেন। 1983 সালে দূরদর্শনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, পড়াশোনার পর তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগদান করেন, কিন্তু সময়ের স্বল্পতার জন্য তিনি মাঝে মাঝে লিখতেন। সময় পেলে তিনি কবিতা লিখতেন এবং স্থানীয় অনুষ্ঠানে তার গান ও গীত ব্যবহার করতেন। তিনি দীর্ঘদিন নৌবাহিনীতে চাকরি করেন এবং পাশাপাশি মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে তার গান প্রচারের চেষ্টা করেন। আজ গীতবাহার পর্বেই আজ ওনাকে নিয়ে আমরা কথা বলবো, ওনারই লেখা কিছু গান আমরা শুনবো। আর এই গীতবাহার পর্ব নিয়ে আমি আপনাদের বন্ধু আর্যে নিবেদিতা থাকবো আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। তাই চলুন এবারে আরও এখানে গান শোনাই, পরে না হয় এই গীতিকার সম্পর্কে আরও কিছু কথা আমরা শুনবো।

শ্রোতা বন্ধু, আজ গীত পাহার পর্বে আমরা কথা বলছি গীতিকার আনন্দ বক্সিকে নিয়ে। জানেন তো, তিনি লক্ষ্মীকান্ত প্যারেলাল, রাহুল দেব বর্মন, কল্যাণজী আনন্দজী, অনু মল্লিক, রাজেশ রোশন, আনন্দ মিলিন্দ প্রমুখ সুরকারদের সাথে কাজ করেছেন। তার লেখা উল্লেখযোগ্য কিছু গান হল রূপ তেরা মস্তানা, কোরা কাগজ থা, ইয়ে শাম মস্তানি, মে শায়র তো নেহি, হম তুম এক কমরে মে বন্ধ হো, তেরে মেরে বীচ মে, জাদু তেরি নজর, তুঝে দেখা তো প্রভৃতি। আনন্দ বক্সি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে রেকর্ড সংখ্যক সর্বাধিক 41টি ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। তিনি আপনাপন 1978 সালের ছায়াছবি আদমি মুসাফির হে এক দুজে কে লিয়ে, যেটা প্রকাশিত হয়েছিল 1981 সালে, তার তেরি মেরি বীচ, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এবং তাল এই ছায়াছবির গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে তিনি 4টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন। উনি ওনার কর্মজীবনে হিন্দি চলচ্চিত্রে লেখনী এবং গায়কী দিয়ে নাম অর্জন করতে এসেছিলেন, কিন্তু গীত রচনা দিয়েই তিনি সফল হন। তিনি 1956 সালে বলিউডে পা রাখেন এবং ব্রিজমোহনের ভালা আদমি, যেটা 1958 সালে মুক্তি পায়, এই চলচ্চিত্রের গীত রচনার সুযোগ পান। এই চলচ্চিত্রের 4টি গানের জন্য তিনি 150 টাকা পারিশ্রমিক সে সময়ে পেয়েছিলেন। গান 4টির সঙ্গীত পরিচালনা করেন নিসার বাজমি। এই চলচ্চিত্রের জন্য তার প্রথম গান ধরতি কে লাল না কর ইতনা মালাল 1956 সালের 9ই নভেম্বর রেকর্ড করা হয়। 1958 সালের আরও কয়েকটি চলচ্চিত্রের জন্য গান লেখার পর তিনি 1962 সালের মেহেন্দি লাগি মেরে হায়, যেটা 1962 সালের ছায়াছবি, এই চলচ্চিত্রের গান দিয়ে প্রথম সফলতা তিনি অর্জন করেন। রাজ কাপুর প্রযোজিত চলচ্চিত্রটির গানের সুরায়োজন করেছিলেন কল্যাণজী আনন্দজী। আর একই বছর আনন্দ বক্সি কালা সমুন্দর চলচ্চিত্রের জন্য মেরি তসবির লেকার ক্যা করোগে তুম শীর্ষক কাওয়ালি লিখে নিজের জন্য আরেকটি মাইল ফলক কিন্তু স্থাপন করেছিলেন। গানটি সুরকার করেন এন দত্ত। শ্রোতাবন্ধু, এই মুহূর্তে আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM অঞ্চলে, আর আপনারা রয়েছেন গীত বাহার পর্বে। আমি আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, থাকবো ঠিক সন্ধ্যা 6:30 পর্যন্ত এই গীত বাহার পর্ব নিয়ে। আজ আমরা আনন্দ বক্সির লেখা কিছু গান শুনছি। আজকের এই পর্ব ওনারই কথায় ওনারই লেখা গানে আমরা সাজিয়ে রেখেছি, তাই চলুন আরও একখানি গান শোনাই আজকের গীতিকার আনন্দ বক্সির লেখা আরও একটি গান।

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আর শুনছেন এফএম জয়ন্ত। এই মুহূর্তে গীতবাহার পর্বে আজ আমরা গান শুনছি গীতিকার আনন্দ বক্সীর লেখা কিছু গান। এবারে ওনারই লেখা আরও একখানি গান চলুন শুনি।

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উচ্চয়ন্তে, আর এই মুহূর্তে শুনছেন অনুষ্ঠান গীতবাহার। গীতবাহার পর্বে আজ কিন্তু আমি কথা বলছি গীতিকার আনন্দ বক্সিকে নিয়ে। 1999 সালে এআর রহমানের সুরে তাল চলচ্চিত্রের গানসমূহ সফলতা লাভ করে। এটি প্ল্যানেট বলিউডের সর্বকালের সেরা বলিউড সাউন্ড ট্র্যাক তালিকায়ও স্থান গ্রহণ করে। আনন্দ বক্সি এই চলচ্চিত্রের ইশক বিনা গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে তার চতুর্থ ফিল্মফেয়ার পুরস্কার কিন্তু অর্জন করেছিলেন। এবং তাল সে তাল মিলা এই গানটি আমাদের প্রত্যেকেরই খুব পরিচিত এবং প্রিয় একখানি গান। এই গানের জন্য আরও একটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। 2000 সালের সঙ্গীতধর্মী প্রণয়মূলক মহব্বতী চলচ্চিত্রের গানসমূহ সফল হয় এবং এটি সেই বছরের সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম। প্ল্যানেট বলিউডের অভিনাশ রামচন্দ্রানী বক্সির লেখা উৎকৃষ্ট গীত সম্বলিত এই অসাধারণ অ্যালবামের প্রশংসা করেন। শ্রোতা বন্ধু, আপনারা এই মুহূর্তে রয়েছেন আমাদের অনুষ্ঠান গীতবাহার পর্বে। এবারে চলুন এই গীতিকার অর্থাৎ আনন্দ বক্সির লেখা আরও একখানি গান আমরা সকলে মিলে শুনি।

শ্রোতা বন্ধু, আনন্দ বক্সী কমলামোহন বক্সীকে বিয়ে করেন। তাদের দুজন কন্যা সুমন দত্ত ও কবিতা বলি এবং দুই পুত্র রাজেশ বক্সী ও রাকেশ বক্সী। জীবনের শেষ পর্যায়ে তিনি হৃৎপিণ্ড ও ফুসফুসের রোগে ভোগেন। 2002 সালে মার্চ মাসে নানাবতী হাসপাতালে একটি ছোট্ট হৃৎপিণ্ডের শল্য চিকিৎসার সময় তার ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয়। তিনি 2002 সালে 30 মার্চ 71 বছর বয়সে একাধিক অঙ্গের কর্মহীনতার ফলে মৃত্যুবরণ করেন। আজ আমরা সেই গীতিকারকে নিয়ে কথা বলছি যিনি জীবনের শেষ দিন পর্যন্ত শুধু সফলতা অর্জন করেছেন, যিনি আমাদের প্রচুর গান উপহার দিয়ে গেছেন, বিভিন্ন ছায়াছবির বিভিন্ন গান, সেই গানগুলির জন্য তিনি বহুবার বহু পুরস্কার পেয়েছেন। তিনি আজ শ্রেষ্ঠ গীতিকার হিসেবে আমাদের সকলের কাছে পরিচিত, তিনি আনন্দ বক্সী। আজ আনন্দ বক্সীর লেখা কথায় এবং গানে আমরা কিন্তু এই গীতবাহার পর্বটি সাজিয়েছি আপনাদের জন্য। এবারে চলুন গীতিকারের লেখা আরও একখানি গান সবাই একসঙ্গে শুনি।

শ্রোতা বন্ধু, আপনার রয়েছে এই মুহূর্তে গীত বাহার পর্বে। আর আজ গীত বাহার পর্বে কিন্তু আমরা গীতিকার আনন্দ বক্সীর লেখা গানগুলি শুনছি, ওনার কথা এবং গান নিয়েই কিন্তু আজকের এই গীত বাহার পর্ব সাজানো। আর আজকে কিছু সময় এই গীত বাহার পর্ব নিয়ে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে থাকবো ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। চলুন তাহলে আর যেটুকু সময় আছে গীতিকারের লেখা আরও দুখানি গান শুনে নিই।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ মিডিয়াম ওয়েভে আমার আপনার সবার প্রিয় এফএম জয়ন্ত। আর এই মুহূর্তে আমাদের গীত ভার পর্বের একেবারেই শেষের দিকে আমরা চলে এসেছি। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে যে আমাদের এই পর্বের শেষ তো করতেই হয়, কারণ নতুন আরও একখানি পর্ব শুরু করার সময় যে হয়ে এসেছে। আর ঠিক রাত 11টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে থাকার জন্য কিন্তু ইতিমধ্যেই আপনাদের আরও এক বন্ধু আর যে অর্ণবদা কিন্তু চলে এসছে আর থাকবে আপনাদের সঙ্গে ঠিক রাত 11টা পর্যন্ত বিভিন্ন পর্ব নিয়ে, বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আপনাদের প্রিয় এফএম জয়ন্ত। আর এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আর যে নিবেদিতা। বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে, কথা হবে, আড্ডা হবে অন্য কোনো দিন, অন্য এক কোনো এক পর্বে অন্য কোনো এক বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: Work from home. High salary. শুধু একটাই ক্লিকে। আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, চলে এসেছি আমি এবং থাকবো রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে হৃদয়ের সুর পর্বের। হৃদয়ের সুরের এই পর্বে আমরা শুনব হৃদয়েরই সুর, এবং তার মানে অবশ্যই থাকবে লোকগান। এই পর্বে থাকবে লোকগান এবং মন ছুঁয়ে যাওয়া, হৃদয়কে ছুঁয়ে যাওয়া কিছু লোকগান আমরা শুনতে চলেছি এই পর্বে। শ্রোতা বন্ধু, এই যে লোকগান, তা আমাদের কান দিয়ে প্রবেশ করে, একেবারে হৃদয়ে পৌঁছে যায়। তাই হৃদয়ের সুর এই যে তকমা লোকগানের জন্য, সেটা একেবারে যথাযথ। কিছু গান হৃদয় থেকে উঠে এসে আমাদের শেকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়, একটা নদী, একটা নৌকা, দূরের কোনো গ্রামে ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়া একজন মানুষ, আর তার কণ্ঠে ভেসে আসছে একটা গান। সে গান হয়তো কোনো বড় মঞ্চের নয়, কোনো বিখ্যাত গীতিকার হয়তো সে গান লিখে যাননি, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম মানুষ সেই গান গেয়েছে, মানুষ সেই গানকে ভালোবেসেছে, সেই গানই লোকগান। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে রয়েছি, আপনাদের স্বাগত জানাই আজকের এই পর্বে। আজ আমরা কথা বলবো এমন কিছু গান নিয়ে যার মধ্যে রয়েছে আমাদের মাটি, আমাদের মানুষ, আমাদের নদী, আমাদের প্রেম, আমাদের দুঃখ, আমাদের উৎসব এবং আমাদের জীবন। শ্রোতা বন্ধু, আপনাদের কাছে লোকগান মানে কি? ছোটবেলার কোনো গান, গ্রামের বাড়ির কোনো স্মৃতি, নৌকার মাঝির গলা, নাকি কোনো বাউলের একটা?

আপনার স্মৃতিতে থাকা প্রিয় লোকগানের সেই একটা স্মৃতি অবশ্যই আপনাদের অনেক দূরে নিয়ে যায়। হ্যাঁ শ্রোতা বন্ধু, লোকগানকে খুব সহজভাবে বলতে গেলে একটি মানুষের মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকার গান। লোকগানের স্রষ্টারা অনেক সময়ই অজানা থাকেন, কিন্তু তার শ্রোতা এবং গায়ক সাধারণ মানুষ। কেউ মাঠে কাজ করতে করতে গান গেয়েছেন, কেউ নৌকায় বসে গান গেয়েছেন, কেউ সন্তানকে ঘুম পাড়াতে গান গেয়েছেন, কেউ আবার উৎসবের রাতে দল বেঁধে সে গান গেয়েছেন। অর্থাৎ লোকগান কোনো নির্দিষ্ট জায়গায় আটকে নেই। লোকগান আমাদের প্রাণের গান। লোকগান বলে একেবারে সহজ সরল কিছু কথা। লোকগান বলে আমাদের নিজের জীবনের কথা, আমার আপনার নিজের কথা।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন। তো আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অনুপ আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আমরা শুনছি এখন হৃদয়ের সুর। হৃদয়ের সুর অর্থাৎ লোকগানের অসাধারণ কিছু গান আমরা শুনছি। এই লোকগান সত্যি কথা বলতে আমাদের হৃদয়ের খুব কাছের, এবং অবশ্যই যে গানে আমরা পাই প্রেম, বিরহ, প্রকৃতি, কৃষি জীবন, নদী, ধর্মীয় বিশ্বাস, সামাজিক জীবন, হাসি, কান্না এবং মানুষের জীবন দর্শন। আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, লোকগান সময়ের সঙ্গে অনেকটা বদলে গেছে। এক প্রজন্ম যে গান গিয়েছে, পরের প্রজন্ম হয়তো সেই গানে নতুন কথা যোগ করেছে, নতুন সুর দিয়েছে, নতুন বাদ্যযন্ত্র ব্যবহার করেছে। এই কারণেই লোকগান আসলে একটি জীবন্ত সংস্কৃতি। বাংলার লোকসঙ্গীতের জগৎ এত বড় যে খুব কম সময়ে তা নিয়ে কথা বলা একেবারেই সম্পূর্ণ হবে না সেটা। তবু কয়েকটি গুরুত্বপূর্ণ ধারার কথা অবশ্যই আমরা সেটা আলোচনা করতে পারি। একটা খুব পপুলার ধারার কথা যদি বলি, সেটা হচ্ছে বাউল ধারা। বাউল গান মানেই যেখানে একতারা, দোতারা, মাটির রাস্তা আর মনের মানুষকে খোঁজার গল্প। বাউল দর্শনে মানুষের ভেতরের মানুষকে খুঁজে পাওয়ার কথা বলা হয়, এবং সেই মানুষটারই যে গুরুত্ব বেশি সব থেকে তা বোঝানো হয়। শ্রোতা বন্ধু, লোকগান শুনলে আপনার মনে কোন ভাবটা উঠে আসে আমাদের জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965। এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেক্সট করে লোকগানের বিষয়ে আপনার কি মতামত ছোট্ট করে কিন্তু জানাতেই পারেন। শ্রোতা বন্ধু, যেমনটা বলছিলাম, বাউল গানের কথায় আছে প্রেম, কিন্তু সেই প্রেম অনেক সময় শুধু নারী পুরুষের প্রেমের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। একটি আত্মার সঙ্গে আত্মার সম্পর্কের কথাকেও কিন্তু সেই বাউল গান খুব সুন্দরভাবে তুলে ধরে। লালন ফকিরের গান এই ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। লালন ফকির আমাদের প্রশ্ন করতে শিখিয়েছে তার গানের মাধ্যমে, আমি কে, মানুষের আসল পরিচয় কি, বাহ্যিক পরিচয়ের বাইরে মানুষ কি আমরা সত্যিই চিনতে পারি। এ কারণেই লালন ফকিরের গান আজও অনেকটাই আধুনিক।
1: মিলন হবে কত দিনে, মিলন

0: শ্রোতা বন্ধু,
1: আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, কথা বলছি লোকগান নিয়ে। লোকগান প্রত্যেকটা গানের মধ্যে মনে হয় সে যেন আমাদেরই কথা বলছে, আমাদেরই সেই ফেলে আসা দিন, সেই ফেলে আসা ছোটবেলা, সেই ফেলে আসা সহজ সরল জীবন, সেই ফেলে আসা গ্রামের বাড়ি, সেই ফেলে আসা গ্রামের মাঠ, এই সব কিছুর কথাই যেন বলে এই লোকগান। শ্রোতা বন্ধু, লোকগান হয়তো বড় কোনো মঞ্চের জন্য বানানো হয়নি, কিন্তু এই লোকগান বানানো হয়েছে আমাদের মনের জন্য, আমাদের হৃদয়ের জন্য, আমাদের সেই পুরনো দিনের স্মৃতির জন্য। শ্রোতা বন্ধু, একজন মাঝি যখন নৌকো নিয়ে দূরে চলে যাচ্ছেন, চারদিকে শুধু জল, দূরে হয়তো দেখা যাচ্ছে নদীর পার, আর সেই নিস্তব্ধতার মধ্যে মাঝির কণ্ঠে ভেসে উঠে গান, এটাই ভাটিয়ালির জগৎ। ভাটিয়ালি গানে শুধু নদী আর নদী না, নদী হয়ে ওঠে জীবনের প্রতীক। অন্যদিকে উত্তরাঞ্চলের, বাংলার উত্তরাঞ্চলের মানুষের জীবন প্রেম ও বিরহের সঙ্গে গভীরভাবে জড়িয়ে ভাওয়াইয়া। এখানে আছে প্রেমিকের অপেক্ষা, প্রিয়জনের দূরে চলে যাওয়ার কষ্ট এবং মানুষের ব্যক্তিগত অনুভূতি। একদিকে একজন গাইছেন, অন্যরা সুর মিলিয়ে উত্তর দিচ্ছেন, সেটাই জারিও সারি গান। লোকগানের সব থেকে সুন্দর বিষয় এই গানগুলো জীবনের খুব কাছাকাছি থাকে। আমাদের জীবনের কোন অনুভূতিতে লোকগান নেই বলুন তো? প্রেমে আছে, বিরহে আছে, অপেক্ষায় আছে, বিয়ের আনন্দে আছে, কৃষকের ঘামে আছে, নদীর স্রোতে আছে, বর্ষার গন্ধে আছে, মায়ের স্নেহে আছে, এমনকি মানুষের অভিমানেও আছে। গ্রাম বাংলার একসময়ের বিনোদনের বড় মাধ্যম ছিল এই গান, তাই হয়তো গ্রাম বাংলার সেই সহজ সরল জীবন, গ্রাম বাংলার সেই সহজ সরল দিন আমাদের ছোটবেলার সেই দিন মনে করিয়ে দেয় এই লোকগান।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন হৃদয়ের সুর। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশি যার উমান রোগী অসেবনা হারনাই যতন নখা কাহামিয়া ভারত নংতাইনি নিন্নকুনি বড় রঙে শা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নৈশাই নিজি থাম তাং বদাং রং নাংয়াও চুবা মুগুই দঙ্গ ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনানি সামু খাই জাগুই দঙ্গ কেম্প শা কাহামনগ তাই নক নক চিনি বদলনি বড় গ্র খাঙ্গি দঙ্গ নি নিন্নকুন চুগুই তংখে দিনই ন আয়ুষ্মান কার্ড খাই দি বেনিফিশিয়ারি ডট এন এইচ এ ডট গভ ডট ইন ও ওয়েবসাইট নি বিশিংতি এবার আয়ুষ্মান এপ নি চুবা চুবাই নং বাই থাং আয়ুষ্মান কার্ড নামুই মাননাই
1: আকাশবাণী আগরতলা।
0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশি যার উমান রোগী অসেবনা হারনাই যতন নখা কাহামিয়া ভারত নংতাইনি নিন্নকুনি বড় রঙে শা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নৈশাই নিজি থাম তাং বদাং রং নাংয়াও চুবা মুগুই দঙ্গ ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনানি সামু খাই জাগুই দঙ্গ কেম্প শা কাহামনগ তাই নক নক চিনি বদলনি বড় গ্র খাঙ্গি দঙ্গ নি নিন্নকুন চুগুই তংখে দিনই ন আয়ুষ্মান কার্ড খাই দি বেনিফিশিয়ারি ডট এন এইচ এ ডট গভ ডট ইন ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান এপ নি চুবা চুবাই নং বাই থাং আয়ুষ্মান কার্ড নামুই মাননাই শা কাহাম না রুকনা যতনি মানথাই আয়ুষ্মান উংকুম যতনি নুকুম তৈব কাহামকে সিনানি বাকি টোল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

0: আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেপরমা তিনি ককটুমা ববাগ রকুংখা মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কেটালো সুইজারল্যান্ডের রাষ্ট্রবক্ষরক বাই ককলাম্পানো আচুখা ভিলেজ কমিটি সঙ্গে বুট লেখামং তাকবুবঙ্গই তংখ আচুকথাই গবং মাওন তিপ্রা মথানী বাতাইনের গপলাইংকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্টেওয়া অসাম মতাইনি জরা তংকচাং জায়গাকে নারনা বগৈ নাংমানী সাকথার জাকা সারা দিয়া ইস জুন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026 নি চ্যাম্পিয়ন খা উড়িষ্যা তাবো ককটমা শুক্রবই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী সাকা ভারত তাই সুইজারল্যান্ড লোকফানো পৈঠো চাজাগো তিনি দিল্লি কটালনি হায়দ্রাবাদ হাউজ সুইজারল্যান্ডের রাষ্ট্রবক্র গাই পারমেলিন বাই কথালাই ককটমা থুমদের উন্থুম্ব অকক সাকা মন্ত্রীবক্রক তাইব সাকা লোকরকনি বিশিং কথালাই হালক তারকমান অ হাকতর কাইনিনি যতনিসলাই কতর ফান মাইগ্রেশন এন্ড মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট তাই ইয়াং প্রফেশনাল এগ্রিমেন্ট বাই সুইজারল্যান্ড ভারত হাকতনি সৈনাই আমজগনাই সামুং টাই তাই সিকলার কতাল গবংমা সেব আজাই না
1: সুইজারল্যান্ড মে যোগ ও আয়ুর্বেদ কি বড়তি হুই লোকপ্রিয়তা কো দেখতে হুয়ে আজ হামনে ইন ক্ষেত্র মে সহযোগ প্রগাঢ় করনে পর ভি সার্থক চর্চা কি পিপল টু পিপল টাইজ হামারি পার্টনারশিপ কি সবসে বড়ি তাকত হ্যায় আজ হুয়ে মাইগ্রেশন অর মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট অর ইয়ং প্রফেশনালস এগ্রিমেন্ট সে ভারত কে স্টুডেন্টস রিসার্চার্স প্রফেশনালস অর যুবাও কে লিয়ে সুইজারল্যান্ড মে কই নয়ে অবসর খুলেঙ্গে
0: মন্ত্রী বক্রক মোচাং মোদী তিনি দিল্লি কতালনি হায়দ্রাবাদ হাউজ সুইজারল্যান্ডের রাষ্ট্রবক্রক বাই বাবাইনি ককলাম্পানো আচুখা ভারতাই সুইজারল্যান্ডের বিশিং তিনি গবংমা জুদা জুদা নাংকুমা দিকল কক খালাইমাও সৈরি লাইখ্যা এডিসি ভিলেজ কমিটি চংবরী বুট লেখামুং তিনি পুং দামজানি সিমি চেংজাকা হাস্টে চংবরী কমিশনের বখাক্তি সাইমানকা তাবুব গবংমা আচুকথাইনি বুট লেখাজাগৈ তঙ্গু ভিলেজ কমিটি কাই বারা চাটি সিনিনি আচুকথাই ব্রী সাই বারা চুকুচি সিনিনি চংমরিব ই খেপেন খরক সা সাই দগ্রা ব্রীচি বাতাইনা নাঙ্গিয়ে নকলাইংখা আচুকথাই কাইথাম্ব বাতাইনাই রক চংমলাই রিয়ানি বাকি চংমরি মঠাকজাক তনি জাকা চংমরি কমিশনের পাইথা ককথমতৈ সাইমান জাকা যতই আচুকথাই ব্রী সাই বারা চুকুচি ব্রীনি বিশিং তাবুকজরা তিপ্রা মতা আচুকথাই 2988 তা বিজেপি 95টা সিপিআইএম 52টা আইপিএফ 20টা কংগ্রেস 10টা তাই নির্দল বাতাইনের যতই 119টা আচুকথাই কপলাইংখা চন্দীপুর ব্লকনি ভিলেজ কমিটি কাইব্রীনি আচুকথাই নৈচিচুকুনি বিশিং কাইচিছিনিও তিপ্রা মথানী বাতাইনের কপলাইংখা গবনি আচুকথাই কাইচিনিও বিজেপিনি বাতাইনের কপলাইংখা গুরনগর ব্লকনি ভিলেজ কমিটিনি আচুকথাই নৈচিবানি বিশিং কাইচার আচুকথাই বিজেপি কপলাইংখা আচুকথাই কাইচিও কংগ্রেস তাই কাইচিনিও তিপ্রা মথা কপলাইংখা সালগ্রা হাংকর পোয়াংবাড়ি ব্লকনি ভিলেজ কমিটি কাইথামনি বিশিং কাইনিয় তিপ্রা মঠা তাই কাইছাও বিজেপি কপলাইংখা রূপাইছড়ি ব্লকনি ভিলেজ কমিটি কাইচিচারনি বিশিং কাইছাও বাতাইয়ানো কপলাইংখা তিপ্রা মঠা বৌটুঙ্কা কাইচিছিনি ভিলেজ কমিটিও আরও তিপ্রা মথা কাইচিছা তাই বিজেপি কাইডক ভিলেজ কমিটিও কপলাইংখা রাজনগর ব্লকনি কাইছা সুচুক ভিলেজ কমিটি তৃষ্ণাও গবংমা আচুক থাইয়ানো বিজেপি কপলাইংখা ভারত চন্দ্রনগর ব্লকনি কাইছা ভিলেজ কমিটি কাছারি আর পি এব কপলাইংখা তিপ্রা মঠা ঋষিমুখ ব্লকনি কাইচার ভিলেজ কমিটিনি বিশিং কাইব্রীয় তিপ্রা মঠা তাই কাইব্রীয় বিজেপি কপলাইংখা জুলাইবাড়ি ব্লকনি কাইচি ভিলেজ কমিটিনি বিশিং পূর্ব পিলাক ভিলেজ কমিটি আচুকথাই কাইচুকুও তিপ্রা মথানী বাতাইনের কপলাইংখা কলসিমুখ ভিলেজ কমিটি আচুকথাই কাইবাও বিজেপি তাই কাইব্রীয় তিপ্রা মঠা কপলাইংখা কলসি ভিলেজ কমিটিনি আচুকথাই কাইব্রীয় বিজেপি তাই কাইব্রীয় তিপ্রা মঠা তাই কাইছাও নির্দলনি বাতাইনাই কপলাইংখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্টেওয়া অসামুতাইনি জরা তংকচাং তাই তের যাই জেখা পাইছু রিনা বগৈ তাংছংনি বখাক্তৈ নাংমনি যত তমুনি সাকথার জাকা তিনি আগরতলানি টাউন বরদলে বিজেপি মন্ডলনি সাকথারমাবাই গান্ধীঘাট পুর নাইখ্রাইনি 33 নম্বর ওয়ার্ড অফিসর যোগালিজাক রিবাকমা সামুং বটাঙ্গ মানজাগৈ মন্ত্রী অক্রা অকক সাকা মন্ত্রী অক্রা তাইব সাকা হাপাং লোকরকনি থানী হামক্রাইনি সেপসা মাথর রিনা নাহারৈ খারি উইন সামুং টাঙ্গৈ তঙ্গু আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ু আকাশবাণী কক্তমা আপডেট মানা বাকি লগ ইন

0: ప్లైది www.newsonair.com న్యూస్ ఆన్ ఎయిర్ యాప్స్ నాయిది హోటలంబ ఫేస్బుక్ టై ఎక్స్ హ్యాండల్ ఆల్ ఇండియా రేడియో న్యూస్ టై ఇన్స్టాగ్రామ్ పేజ్ ఏఐఆర్ న్యూస్ ఎలర్ట్స్ నాయిది ఆఫిసియల్ యూట్యూబ్ చానెల్ న్యూస్ ఆన్ ఏఐఆర్ ఆపణ కరైబ ఆకాశవాణి ఆగుతల కేంద్ర కక్తమ అప్డేట్ మన ఖాయ్ ఎక్స్ హ్యాండల్ ఆకాశవాణి న్యూస్ ఆగుతల ఫేస్బుక్ ఏఐఆర్ న్యూస్ ఆగుతల తై యూట్యూబ్ ఆకాశవాణి న్యూస్ ఆగుతల నైనా నంగనే మంత్రీ బక్రత నరేంద్ర మోడీ లోక హామక్రాయి సిమి హాకతర హామక్రాయి సామువై గదాలై తాబুক জরা জাইকে বাদ যাই আসাগৈ লোক হামক্রাইনি সামুগ বিশি নৈশিবা পুংসুকা সেবাতাই কাহাম নাইকল মুংনি ওয়ানসুক মুংবাই কেন্দ্র হাপাং নৈসাই বৃষি সিনি বিশিনি বিশিং হামচাজাক ভারত সনাম তিসান হারে থাকিয়াও সামুং টাঙ্গৈ টঙ্গো যতনে মানজাক মুংবাই হামক্রাইতে হদানি ফান বাংরি মুংনি বিশিংতৈ অ সাক থারমুং বরকনি লাংমাও কাহাম সলাইমুং টুবুকা তিনিও আলাইদা থাকিয়াও লোক হামক্রাইনি সিমি হা কতর হামক্রাইনি সামুগ মাই গভ প্লেটফর্মনি বিশিংতৈ সামুগ ফনাংজাক ওয়াক অফ সনামফিরমুং বিশি নৈসাই নৈচিবানা তৈ খনাদি তিনি নে ককটুম
1: নৈসাই নৈচি দক বিশি ওয়াক অফ কেরংন তৈব স্রাই স্রাই খ্লাইনানো নাহারৈ কিজাসক স্লাইমুং তু বুজাখা নামফিরমুংনি নাহার মুং বুবাক অংখা ওয়াক অফ নি সেপন তৈব চুকজা খ্লাইনা আবনি লগি লগি তাং সেপ সামুং ফনাংমা সেপ বাংরনা তৈ ওয়াক অফ নাইকল মুংনি সামুং নো স্রাই স্রাই খ্লাইনানি সাকা ফান বক্সিন জাখা কতাল সেব কেন্দ্রনি পোর্টাল নি সেপ বাই রেজিস্ট্রেশন অডিট ন খবই মামলা রেগজা ককথুম সেপনি ককব খুরসাজাক তঙ্গো নুখুংনি ওয়াক অফ বাবায় ব্রী রকনি মানথাইনি ককব খুরসাজাক তঙ্গো হুনে খা তংথকমানি কক সাকা উনকৌটি হাঙ্করনি মুং গনাং হদানি বাকি সামুং তাংনাই বিলকিস জাহান
2: ওয়াকফ বোর্ডের যে বিলগুলো রয়েছে সেগুলো এমনিতেই কাজ করা হতো, কিন্তু তার পরিবর্তন করে আজকে ডিজিটাল করা হয়েছে। নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আওতায় এনেছেন, সেটা ওয়াকফ বোর্ডের মধ্য দিয়ে নতুন করে আবার যেটা শুরু হয়েছে সেটা হলো অডিট। আগে আমরা দেখেছি যে ওয়াকফ যে সম্পত্তিগুলো ছিল সেগুলো মানুষের দখলে ছিল, সরকার থেকে মানুষ সুবিধা নিয়েছেন এবং ওয়াকফের যে সম্পত্তিগুলো ছিল সেগুলো মানুষের দখলে গিয়েছিল, সেগুলোকে অডিট করে নতুন করে আবার সেগুলোকে তোলার চেষ্টা করেছেন আমাদের প্রধানমন্ত্রী।
1: হাপাংনি ককথুম নরগৈ অসলাইমুং রকনি নাহারমুং অংখা অসেপন তৈব স্রাই স্রাই খ্লাইনা উনকৌটি হাংকরনি অনুপম ভট্টাচার্যনি ককথুম ককতুমা খতল নিশিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
0: থাইমানি ককটুমা উদয়পুর যোগালিজাক সারদিয়া ইজ জুন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026 নি ফাইনাল বিহার উইকেট কাইবা বাই মেসনি চ্যাম্পিয়ন খা উড়িষ্যা পৈলা ব্যাট খাইন নংখরই বিহার উইকেট কাইচুকু বাই রান সারাচি খাইকা ফিরগৈ উড়িষ্যা ওভার চিঠাম বল কাইব্রিয় উইকেট কাইবা কমাওই রান সারাচি ব্রী খাই কপ্লাইংখা রানার্স আপ অংখা বিহার তাই থার্ড অংখা ঝাড়খণ্ড টুর্নামেন্ট ম্যান অফ দ্য সিরিজ সংজাখা লাল প্রসাদ সরেন ব্লক এ নি থংক্রং চংজাকা গৌতম কুমার সিং তাই ব্লক থ্রি নি থংক্রং চংজাকা সঞ্জীব কেরকেটা হা কতর নি হাস্তে কাইদক নি বদলনতৈ গ্রুপ কাইনিয় যতই কাইচি থংমুং যোগালিজাকমনি সকাত বাংমা পান্ডব কপ্লাইতাই থংক্রং ইয়াগ যতই কাইনৈচি সকাত টিসাই রেজাকা নবর্তিবনি ককটুমা বসং দাম নৈচিব্রী হাস্তে যত হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতৈ ওয়াইমানু হিনী সাকা নবর্তিব নাইকুং খনা তুমারি সাক থামচিবী ডিগ্রি তাই খামন নৈচিবা ডিগ্রি সেলসিয়াস গানিগিনিও তঙ্গনে তিনি তুমারি সাক থামচিনি দশমিক সিনি ডিগ্রি তাই খামন নৈচিথাম ডিগ্রি সেলসিয়াস টঙ্কা পাইথক ককটুমা বুবাগ্রক তাই বৈশা মন্ত্রী বক্রক তিনি দিল্লী কটালো সুইজারল্যান্ডের রাষ্ট্র বক্রক বাই ককলাম পান্ডব আচুকা ভিলেজ কমিটি সংবাদী বোর্ড লেখামুং তাবুক বঙ্গৈতংকো আচুকথাই গবাং মৌন তিপ্রা মথানি বাতাইনি রকপ্লাইংকা মন্ত্রী অক্রা সাকা হাস্তেও অসমতানি জরা টংকচাং জাইজেখে নারকনা বগৈ নাংমানি সাকথারজাকা সারদিয়া ইজ জুন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026 নি চ্যাম্পিয়নকা উড়িষ্যা ককতুমা তিনিন বাগৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানা খনাফুং দামসিনি সতী ব্রৈচিও

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার।

আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গণনা চলছে, সিংহভাগ আসনেই জয়ী হয়েছে ত্রিপুরা মাথা দলের প্রার্থীরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সুইজারল্যান্ড উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেটে চ্যাম্পিয়ন হল উড়িষ্যা। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা সকাল 8টা থেকে শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখনও বহু আসনে ভোট গণনা চলছে। 587টি ভিলেজ কমিটির 4,597টি আসনের নির্বাচনে ইতিপূর্বে 1,640টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়। কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় 3টি আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, মোট 4,594টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ঘোষিত 3,840টি আসনে তীব্রামতা 3,030টি আসন, বিজেপি 603টি আসন, সিপিআইএমএ 53টি, আইবিএফটি 20টি, কংগ্রেস 10টি এবং নির্দল প্রার্থীরা মোট 124টি আসনে জয়ী হয়েছেন। চণ্ডীপুর ব্লকের 4টি ভিলেজ কমিটির 29টি আসনের ভোট গণনা অনুষ্ঠিত হয় স্থানীয় সিঙ্গিরবিল হাইস্কুল গণনা কেন্দ্রে। প্রকাশিত ফলাফলে যা দেখা যায়, 29টি আসনের মধ্যে 17টি আসনে বিজয়ী হয়েছেন তীব্রামতা দলের প্রার্থীরা, বাকি 12টি আসন গেছে বিজেপি প্রার্থীদের অনুকূলে। গৌরনগর ব্লকের ভোট গণনা করা হয় কৈলাসহরের চিনেবাগান হাইস্কুলের গণনা কেন্দ্রে। মোট 25টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 8টি আসন, কংগ্রেসের অনুকূলে গেছে 10টি আসন, তীব্রামতা পেয়েছে 7টি আসন। দক্ষিণ জেলায় পুয়াংবাড়ি ব্লকে 3টি ভিলেজ কমিটির মধ্যে 2টিতে তীব্রামাথা ও 1টিতে বিজেপি জয়লাভ করেছে। রূপাইচড়ি ব্লকের 18টি ভিলেজ কমিটির মধ্যে 1টি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করে তীব্রামাথা। ভোট হয় 17টি ভিলেজ কমিটিতে, এক্ষেত্রে তীব্রামাথা 11টি ও বিজেপি 6টি ভিলেজ কমিটি জয়লাভ করেছে। রাজনগর ব্লকের একমাত্র ভিলেজ কমিটির 30টায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিজেপি। ভারতচন্দ্রনগর ব্লকের 1টি ভিলেজ কমিটি কাঁসারি আরপিএফে জয়ী হয়েছে তীব্রামাথা। ঋষ্যমুখ ব্লকের 8টি ভিলেজ কমিটির মধ্যে 4টি তীব্রামাথা ও 4টিতে বিজেপি জয়লাভ করেছে। জোলাইবাড়ি ব্লকের 10টি ভিলেজ কমিটির মধ্যে পূর্ব পিলাক ভিলেজ কমিটির 9টি আসনেই তীব্রামাথার প্রার্থীরা জয়লাভ করেছে। কলসিমুখ ভিলেজ কমিটির 5টি আসনে বিজেপি ও 4টিতে ও তীব্রামাথা। কলসিমুখ ভিলেজ কমিটির 5টি আসনে বিজেপি ও 4টিতে তীব্রামাথা জয়লাভ করেছে। কলসি ভিলেজ কমিটির 4টি আসন বিজেপি ও 4টিতে তীব্রামাথা ও 1টিতে নির্দল প্রার্থী জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ আগরতলায় টাউন বরদোয়ালি বিজেপি মণ্ডলের উদ্যোগে গান্ধীঘাটে পুর নিগমের 32 নম্বর ওয়ার্ড অফিসে আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার সমাজের শেষ প্রান্তে থাকা জনগণের কাছে সরকারি সুযোগ সুবিধা উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সুইজারল্যান্ড উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিনের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ভারত ও সুইজারল্যান্ড যৌথভাবে কাজ করে যাবে। ইউক্রেন হোক কিংবা পশ্চিম এশিয়া শান্তি প্রতিষ্ঠার প্রতিটি ইতিবাচক প্রচেষ্টাকেই ভারত সমর্থন জানিয়েছে। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলির সমাধানের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার প্রয়োজন। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কই এই দুই দেশের অংশীদারিত্বে সবচেয়ে বড় শক্তি। মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট এবং ইয়াং প্রফেশনালস এগ্রিমেন্টের ফলে সুইজারল্যান্ডে ভারতীয় শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী ও তরুণদের জন্য অনেক নতুন সুযোগ সৃষ্টি হবে।
1: সুইজারল্যান্ড মে যোগ আর আয়ুর্বেদ কি বাড়তি হুই লোকপ্রিয়তা কো দেখতে হুয়ে আজ হামনে ইন ক্ষেত্রোঁ মে সহযোগ প্রগাঢ় করনে পর ভি সার্থক চর্চা কি। পিপল টু পিপল টাইজ হামারি পার্টনারশিপ কি সবসে বড়ি তাকত হয়। আজ হুয়ে মাইগ্রেশন আর মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট আর ইয়ং প্রফেশনালস এগ্রিমেন্ট সে ভারত কে স্টুডেন্টস, রিসার্চার্স, প্রফেশনালস আর যুবাও কে লিয়ে

0: स्विट्जरलैंड में कई नए अवसर खुलेंगे।
1: प्रधानमंत्री श्री मोदी आज नतून दिल्ली हैदराबाद हाउस स्विट्जरलैंड राष्ट्रपति गाय पारमेलिनेर संगे द्विपाक्षिक बैठक करें। भारत और स्विट्जरलैंड मध्य आज एकाधिक क्षेत्र समझौता चुक्ति स्वाक्षरित है। মানবিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাধনা শৃঙ্খলা 2026-এর দ্বিতীয় আঞ্চলিক কর্মশালা আগামী 9ই অক্টোবর আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধন করবেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই কর্মশালায় আসাম সহ উত্তর পূর্বের 8টি রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। কর্মশালায় বিভিন্ন সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করবেন। স্বাধীনতার পর আজ এই প্রথম আপার আসামের ডিব্রুগড় থেকে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ বাংলাদেশের ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ডিব্রুগড়ের বগিবিল টার্মিনাল থেকে 540 মেট্রিক টন মিথানল নিয়ে জাহাজটি বাংলাদেশে ঢাকার পাঙ্গাও বন্দরে পৌঁছবে। কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বগিবিল থেকে DLB পাটকাই জাহাজটির যাত্রার সূচনা করেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা সর্বস্তরের মানুষের জীবনযাত্রায় রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক জনসভা থেকে দেশসেবাতে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়িত হতে থাকে ওয়াক অফ সংস্কার 2025 নিয়ে শুনুন আজকের প্রতিবেদন।
2: ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও প্রশাসনকে আরও স্বচ্ছ এবং কার্যকর করার লক্ষ্যে 2025 সালে ওয়াকফ আইনে একাধিক পরিবর্তন আনা হয়। সংস্কারের অন্যতম লক্ষ্য হল ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ ও পরিচালনা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করা। এর পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, রেকর্ডের ডিজিটাল ব্যবস্থাপনা এবং ওয়াকফ সম্পত্তির প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় ওয়াকফ সম্পত্তি পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন অডিট, অবদান এবং মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার মতো ব্যবস্থার কথা বলা হয়েছে। পারিবারিক ওয়াকফের ক্ষেত্রে মহিলাদের উত্তরাধিকারের অধিকারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে নিজের খুশির কথা জানালেন ঊনকোটি জেলার বিশিষ্ট সমাজসেবিকা বিলকিস জাহান।
3: ওয়াকফ বোর্ডের যে বিলগুলো রয়েছে সেগুলোকে এমনিতেই কাজ করা হতো, কিন্তু তার পরিবর্তন করে আজকে ডিজিটাল করা হয়েছে। নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আওতায় এনেছেন, সেটা ওয়াকফ বোর্ডের মধ্য দিয়ে। নতুন করে আবার যেটা শুরু হয়েছে সেটা হলো অডিট। আগে আমরা দেখেছি যে ওয়াকফ যে সম্পত্তিগুলা ছিল সেগুলো মানুষের দখলে ছিল, সরকার থেকে মানুষ সুবিধা নিয়েছেন এবং ওয়াকফের যে সম্পত্তিগুলা ছিল সেগুলো মানুষের দখলে গিয়েছিল, সেগুলোকে অডিট করে নতুন করে আবার সেগুলোকে তোলার চেষ্টা করেছেন আমাদের প্রধানমন্ত্রী।
2: সরকারের বক্তব্য অনুযায়ী এই পরিবর্তনগুলির লক্ষ্য ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় জবাবদিহি ও দক্ষতা বাড়ানো এবং সম্পত্তির ব্যবহারকে আরও কার্যকর করা। ওয়াকফ সংস্কার 2025 তাই প্রশাসনিক কাঠামো, প্রযুক্তি এবং সম্পত্তি ব্যবস্থাপনায় পরিবর্তনের উপর গুরুত্ব দিয়েছে। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
1: পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ মোহনপুর মহকুমার গোপালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জনশুনানি শিবিরের আয়োজন করা হয়। জনসংযোগ থেকে জনসভা অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত এই শিবিরে জেলাশাসক ডক্টর বিশাল কুমার স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন এবং তিনি জনগণের বিভিন্ন অভিযোগ সমস্যা সম্পর্কে অবহিত হন। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। উদয়পুরে অনুষ্ঠিত শারদীয়া ইস্ট ওজন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর ফাইনালে বিহারকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওড়িশা। প্রথমে ব্যাট করে বিহার 9 উইকেটে 110 রান করে, জবাবে উড়িষা 13 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে 114 রান তুলে জয় নিশ্চিত করে। রানার্স আপ হয়েছে বিহার এবং তৃতীয় স্থান অধিকার করেছে ঝাড়খণ্ড। টুর্নামেন্টের ম্যান অব দ্য

সিরিজ যে নির্বাচিত হয়েছেন লালপ্রসাদ সরেন। ব্লক এর সেরা খেলোয়াড় গৌতম কুমার সিং এবং ব্লক তিনের সেরা খেলোয়াড় সঞ্জীব কেরকেটা। দেশের ছটি রাজ্যের দল নিয়ে এই দুই গ্রুপে মোট 10টি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের হাতে মোট 20টি পুরস্কার তুলে দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গণনা চলছে। সিংহবাগ আসনে জয়ী হয়েছে ত্রিপুরা মাথা দলের প্রার্থীরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সুইজারল্যান্ড উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ওড়িশা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

শ্রোতা বন্ধু, আপনারা শুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 8:09 সেকেন্ড। শ্রোতা বন্ধু, সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের একটি পর্ব, গান অন্তহীনের পর্ব। শ্রোতা বন্ধু, গান অন্তহীনের এই পর্বে আমরা শুনব বাংলা গান। সেটা হতে পারে ছায়াছবির গান, আধুনিক গান, পুরনো গান, কিংবা সেটা হতে পারে আমাদের প্রাণের গান, লোকগান। কিছু প্রেমের গল্প বলা যায় না, শুধু একটা গান শুনলেই মনে হয় এই গানটা তো আমারই কথা বলছে। প্রেমের সঙ্গে গানের সম্পর্কটা বোধহয় পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোর একটা। কখনো গান আমাদের প্রেমে পড়তে শেখায়, কখনো হারিয়ে যাওয়া মানুষটাকে মনে করিয়ে দেয়, আবার কখনো এমন কিছু অনুভূতির ভাষা হয়ে যায় যেগুলো মুখে বলা সম্ভব হয় না। শ্রোতা বন্ধু, ভাবুন তো আপনার জীবনে এমন একজন মানুষ আছে যার সঙ্গে কথা বলার হাজারটা বিষয় আছে, অথচ সামনে গেলেই কিছু বলা হয় না। চোখ কথা বলে, হাসি কথা বলে, আর দূরে কোথাও একটা গান বাজতে থাকে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজকে গান অন্তহীনের এই পর্বে আপনারাও আপনাদের পছন্দের গান শুনতে পারেন। ফোন করতে পারেন 9485007172 এই নম্বরে শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার শ্রোতা বন্ধু।

যাই হোক, বন্ধুর সঙ্গে আমাদের কথা তো হচ্ছে না, চলুন শ্রোতা বন্ধু আপনারা চেষ্টা করুন। আর তার আগে আমরা আমার পছন্দের একটা গান শুনি, তারপর ফিরে আসি। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু?

শ্রোতা বন্ধু, যদি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে কোনো অসুবিধা হয়, আপনারা টেক্সট করতে পারেন 9402169965 এই নম্বরে। চলুন আমার পছন্দের একটা গান দিয়ে আজকের এই পর্ব শুরু করি।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল?
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: বাবা,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে, হায়
1: হায় হায় হায়।

0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যালো।
1: হ্যালো হ্যালো,
0: হ্যাঁ বন্ধু, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি।
0: বলুন।
1: আমি শুনতে পাচ্ছি, আমি রানী খাবার থেকে গোবিন্দ বাহাদুর রায় বলছিলাম।
0: বলুন গোবিন্দবাবু।
1: আচ্ছা, আমি ওই ভালোবাসা ছাড়া আর আছে কি এই গানটা শুনতে চাই।
0: ভালোবাসা ছাড়া আর আছে কি?
1: হ্যাঁ,
0: ওকে, ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শোনান। অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ।

0: হ্যালো
1: হ্যালো কৃষ্ণকুমার বাবু, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো,
0: আমি কৃষ্ণকুমার।
1: হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন।
0: আচ্ছা ঠিক আছে,
1: কোন বাংলা গানখানি শুনবেন?
0: বাংলা গানটা আমার কবি কবি গান কি এটা গানটা
1: হুম হুম
0: গানটা গানের গানের লাইনটা আপনার মজা আমার লোট তেজ পাতায়, এরকম একটা গান আর কি, পুরুষ লোকের কণ্ঠে।
1: গানটা গানটা আরেকবার বলুন, স্পষ্ট করে বলুন।
0: মজা মারলো তেজ পাতায়,
1: মজা মারলো তেজ পাতায়। অবশ্যই চেষ্টা করব, আপনার পছন্দের গানখানি যদি আমাদের সংগ্রহে থাকে নিশ্চয়ই আপনাকে শোনাবো। ধন্যবাদ, ধন্যবাদ কৃষ্ণকুমার বাবু
0: ঠিক
1: ফোন
0: আছে
1: করার জন্য।
0: ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন সঙ্গে? নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: আমি কৃষ্ণ কুমার আছি,
0: নমস্কার কৃষ্ণ কুমার বাবু,
1: শুনছেন?
0: বলুন বলুন কৃষ্ণ কুমার বাবু।
1: হ্যালো,
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ গান অন্তহীনের পর্বে আমরা শুনছি বাংলা গান, আপনাদের পছন্দের গান এবং আমার পছন্দের গান আমরা শুনছি। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে টেক্সট করেছেন ঝর্ণা ভট্টাচার্য, তিনি শুনতে চেয়েছেন আজ দিদির বিয়ের শুভ লগ্ন গানটি। চলুন তাহলে ঝর্ণা দেবীর পছন্দের সেই গানখানি এবারে শুনি।

শ্রোতা বন্ধু, প্রেমের শুরুটা খুব অদ্ভুত হয়। প্রথমে মানুষটার নামটা ভালো লাগে, তারপর তার কণ্ঠস্বর, তারপর তার হাসি, তারপর তার সঙ্গে কথা বলার অজুহাত। আর একদিন বুঝতে পারি আমরা আসলে মানুষটার প্রেমে পড়ে গেছি। সেই সময় একটা সাধারণ গানও অসাধারণ হয়ে ওঠে। আগে যে গানটা শুধু গান ছিল, সেটাই তখন হয়ে যায় আমাদের গান। একটা নির্দিষ্ট লাইন শুনলেই মনে পড়ে যায় সেই মানুষটার কথা। তবে প্রেমের গান মানেই শুধু মিলন নয়, কখনো প্রেম মানে অপেক্ষা, কখনো প্রেম মানে দূরত্ব, কখনো প্রেম মানে অভিমান, আবার কখনো প্রেম মানে কাউকে ভালোবেসেও তাকে নিজের করে না পাওয়া। প্রেমের সব থেকে সুন্দর দিক হয়তো স্মৃতি। কিছু মানুষ আমাদের জীবনে থাকে না, কিন্তু তারপরেও তাদের স্মৃতিটা থাকে। এবং প্রেম বুঝতে বুঝতেই কিন্তু অনেকটা দিন চলে যায়। মানুষটার নাম ভালো লাগা থেকে শুরু করে তার কণ্ঠস্বর, তার হাসি, তার সাথে জীবন কাটানোর যে মুহূর্ত, যে অঙ্গীকার, সেটাই হয়তো প্রেম। এবং প্রেমের গান সেই প্রত্যেকটা অনুভূতিকে আরো খুব সুন্দর করে আমাদেরকে বুঝতে সাহায্য করে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, গান অন্তহীনের এই পর্বে শুনছি আমরা আমার পছন্দের গান এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদেরও পছন্দের গান। শ্রোতা বন্ধু, প্রেমে পড়া অনেকটাই সহজ, কিন্তু প্রেম থেকে বেরিয়ে আসা সেটা কি সত্যিই এত সহজ? আমরা মানুষকে ভুলে যাওয়ার চেষ্টা করি, তার ছবি মুছে ফেলি, পুরনো মেসেজ ডিলিট করে ফেলি, ফোন নম্বর ডিলিট করে দিই, কিন্তু একটা গান বাজতেই হঠাৎ মনে হয়, আচ্ছা আমি কি সত্যিই তাকে ভুলতে পেরেছি? হয়তো মানুষটাকে আমরা জীবন থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে কোথায় সরাবো? প্রেমের শুরুতে আমরা কখনো ভাবি না একদিন ওই মানুষটাকে হয়তো আমাদের কাছ থেকে অপরিচিত হয়ে যেতে হবে, যার একটা ফোনের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা কেটে যেত। একদিন তার ফোন না এলেও আমরা আর অপেক্ষা করব না, যার একটা টেক্সট মেসেজ মুখে হাসি ফোটাত। একদিন তার নাম স্ক্রিনে ভেসে উঠলেও বুকের ভেতরে আর কিছুই হবে না। সময় সত্যি অনেক কিছু বদলে দেয়। কাউকে ভুলে যাওয়া মানে কি তার সব স্মৃতি মুছে ফেলা? আমার মনে হয় না শ্রোতা বন্ধু, কিন্তু মানুষকে আমরা ভুলে যাই না, শুধু তাদের কথা মনে পড়লে আর আগের মতো কষ্ট হয় না। একসময় যে ছবিটা দেখে চোখে জল আসতো আর সেটাই দেখে হয়তো মৃদু হাসি আসে, মনে হয় ভালোই ছিল সেই সময়টা, যদিও সেটা আমার জন্য হয়তো ছিল না। এটাই হয়তো সত্যিকারের ভুলে যাওয়া।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন গান অন্তহীনের এই পর্ব। আমি আপনাদের বন্ধু আর জি অর্ণব বিদায় নিচ্ছি গান অন্তহীনের পর্ব থেকে। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আর জি অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও সুইজারল্যান্ড উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিনের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ভারত ও সুইজারল্যান্ড যৌথভাবে কাজ করে যাবে। মানবিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাধনা শৃঙ্খলা 2026-এর দ্বিতীয় আঞ্চলিক কর্মশালা আগামী 9 অক্টোবর আসামের গৌহাটিতে অনুষ্ঠিত হবে। কর্মশালাটির উদ্বোধন করবেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই কর্মশালার আসাম সহ উত্তর পূর্বের 8টি রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। স্বাধীনতার পর আজ এই প্রথম আপার আসামের ডিব্রুগড় থেকে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ বাংলাদেশের ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ডিব্রুগড়ের বেগিবিল টার্মিনাল থেকে 540 মেট্রিক টন মিথানল নিয়ে জাহাজটি বাংলাদেশ ঢাকার পাঙ্গাও বন্দরে পৌঁছাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ আগরতলা টাউন বর্দোয়ালি বিজেপি মণ্ডলের উদ্যোগে গান্ধীঘাটে পুর নিগমের 32 নম্বর ওয়ার্ড অফিসে আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি একথা বলেন। উদয়পুরে অনুষ্ঠিত শারদীয় ইস জোন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর ফাইনাল বিহারকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে উড়িষ্যা। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এখন বলছে সময় হয়ে গেছে শামি গাজল পর্বের। শামি গাজলের আজকের এই পর্বে আমরা শুনব কিছু অসাধারণ গাজল। গজল শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে আসে প্রেম, বিরহ, অপেক্ষা, অভিমান, একাকিত্ব আর না পাওয়ার এক অদ্ভুত মায়াবী জগৎ। কখনো প্রিয় মানুষের কথা, কখনো বিচ্ছেদের যন্ত্রণা, কখনো জীবনের দর্শন। গজলের শিকড় প্রাচীন আরবি ও ফারসি সাহিত্যে, পরবর্তীকালে ফারসি ভাষার হাত ধরে ভারতীয় উপমহাদেশে আসে এই গজল। এই কাব্যধারা এবং ধীরে ধীরে উর্দু সাহিত্য এবং গজল একটি স্বতন্ত্র রূপ লাভ করে। মির্জা গালিব, মীর তাকি মীর, ফয়েজ আহমেদ ফয়েজের মতো কবিদের কলমে গজল পেয়েছে গভীর সাহিত্যিক মর্যাদা। গজলের অন্যতম সৌন্দর্য, এখানে প্রেম শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। কখনো সে প্রেম ঈশ্বরের প্রতি, কখনো জীবনের প্রতি, কখনো হারিয়ে যাওয়া সময়ের প্রতি। তাই একটি গজল একই সঙ্গে ব্যক্তিগত এবং সর্বজনীন হয়ে উঠতে পারে।

শ্রোতা বন্ধু, চারপাশ যখন একটু নীরব, শহরের কোলাহল যখন কমে আসে, তখন হেডফোনে ভেসে আসে একটি গজল। মনে হয় গানটি যেন অন্য কাউকে নয়, শুধু আমাকেই বলা হচ্ছে। হয়তো সে কারণেই গজলের সঙ্গে একাকিত্বের একটা গভীর সম্পর্ক রয়েছে। এক কাপ চা, জানলার বাইরের অন্ধকার, পুরনো কোনো স্মৃতি, আর তার সাথে একটি মায়াবী গজল। কখনো কখনো এতটুকুই যথেষ্ট হয়ে ওঠে মনকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য। গজলের সৌন্দর্য শুধু কথায় নয়, তার সুর ও পরিবেশনাতেও রয়েছে তার এক অনন্য সৌন্দর্য। সুর সাধারণত আবেগকে জায়গা দেয়। গায়ক একটি শব্দকে দীর্ঘায়িত করে তার ভেতরের অনুভূতিকে

গভীর করে তুলতে পারেন। হারমোনিয়াম, তবলা, সারঙ্গি, গিটার বা অন্যান্য বাদ্যযন্ত্রের মেলবন্ধনে গজল হয়ে ওঠে এক অনন্য শ্রুতিমান। আর একজন দক্ষ গজল শিল্পী যখন একটি শব্দ উচ্চারণ করেন, তখন সেই শব্দের অর্থের সাথে তার কণ্ঠের আবেগও মিশে যায়। তখন গান শুধু গান থাকে না, একটি গল্প হয়ে ওঠে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছিলেন এতক্ষণ শামে গাজেল পর্ব। শামে গাজেলের আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আরজি অর্ণব বিদায় নিচ্ছি। তবে কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ বাদেই আপনাদের আরও পছন্দের কিছু পর্ব।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় বলছে সময় হয়ে গেছে আজ রাতে পর্বের। আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলবো অতিথিকে নিয়ে। শ্রোতা বন্ধু, অতিথি একটা সময়ে আমাদের, যখন আমরা বিশেষ করে ছোট ছিলাম, তখন আনন্দ দিত আমাদের আত্মীয়, দাদু দিদা, জেঠু জেঠিমণি, মামা মামি, ওরা যখন আসতেন আমাদের বাড়িতে, ওরা যখন থাকতেন, একটা আলাদা আনন্দ সেখানে থাকতো। আর যদি এমন কেউ হয় যারা হয়তো দূরে থাকে, তাদের ব্যাপারটা তো ছিল একেবারেই অন্যরকম। অতিথি মাত্র দুটো অক্ষরের একটি শব্দ, অথচ এই শব্দটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের

0: শৈশব, পারিবারিক স্মৃতি, তার পাশাপাশি আনন্দ, ব্যস্ততা, আবেগ, আতিথেয়তা এবং কখনো কখনো একরাশ বিরক্তিও। ছোটবেলায় অতিথি আসা মানেই ছিল উৎসব। বাড়ির গেটে কাউকে ঢুকতে দেখলেই আমাদের চোখ চকচক করে উঠত। মা, বাবা, দাদু, ঠাকুমা, কাকা, মামা, মাসি, পিসি, যেই হোক না কেন, অতিথি এলেই যেন বাড়ির পরিবেশটাই বদলে যেত। আর সব থেকে মজার ব্যাপার, অতিথি আসা মানেই পড়াশুনো থেকে ছুটি, একেবারেই ছুটি। ভাবুন তো, ছোটবেলার সকালবেলা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, হঠাৎ শুনলেন আজ স্কুলে যেতে হবে না, বাড়িতে অতিথি এসেছে। ব্যাস, এর চেয়ে আনন্দের খবর তখন আর কি হতে পারে? যে অঙ্কের খাতা খুলে বসতে হবে সেটা বন্ধ, যে বাংলা পড়াটা মুখস্থ করতে হবে সেটা বন্ধ, যে হোমওয়ার্কটা আগের রাতেই করা উচিত ছিল সেটাও আপাতত নিরাপদ, কারণ বাড়িতে অতিথি এসেছে। আর অতিথি যদি দূর সম্পর্কের মামা, মামি, কাকা, কাকিমা কিংবা দাদু দিদা হন, তাহলে তো কথাই নেই। বাড়িতে তখন রান্নাঘরে ব্যস্ততা, মা ব্যস্ত, ঠাকুমা ব্যস্ত, বাবা বাজারে ছুটছেন, আর আমরা অতিথিদের পাশে বসে গল্প শুনছি। এই ছিল ছোটবেলার অতিথিদের অভিজ্ঞতা। শ্রোতা বন্ধু, আজকের আজ রাতের এই পর্বে আমরা কথা বলবো অতিথি নিয়ে। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 9485007172 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আমরা চলুন আমাদের ছোটবেলার যে স্মৃতি রয়েছে তাকে একটু আবারও রোমন্থন করি। ফিরে যাই আবারও ছোটবেলায়, ফিরে যাই সেসব সহজ সরল দিনে। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 9485007172 এবং আপনাদের অতিথিদের সাথে কি অভিজ্ঞতা ছোটবেলা এবং বড় হয়ে জানান আমাকে। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, শুনতে পাচ্ছেন? হ্যালো, নমস্কার বন্ধু, শুনতে পাচ্ছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, না বন্ধুর সঙ্গে তো কথা হচ্ছে না। যাই হোক, যিনি ফোন করেছেন আবারও আশা করি চেষ্টা করবেন। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন বন্ধু?
1: আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: নমস্কার অমিতাভ বাবু, বলুন।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই, কিন্তু অসুবিধা একটাই হচ্ছে যে অ্যাপ কিন্তু একদমই চলছে না, আর আপনাদের যে সান্ধ্যকালীন যে অনুষ্ঠানটা চারটে থেকে, তাতে কিন্তু আমরা ফোন সংযোগ সেভাবে ছিল না।
0: ফোনের একটু সমস্যা ছিল, তারপর সেটা সারিয়ে ফেলা হয়েছে। বলুন শ্রোতা বন্ধু।
1: কিন্তু বিষয়টাও তো আমাদের ওয়্যাপও চলছে না তো।
0: ওকে, অবশ্যই চেষ্টা করুন আমাদের ওয়েবস OTT প্ল্যাটফর্ম যেটা।

0: রয়েছে, সেখানেও চেষ্টা করতে পারেন, এবং তার পাশাপাশি আমাদের অল ইন্ডিয়া রেডিও যে অ্যাপ রয়েছে সেখানেও চেষ্টা করতে পারেন, নিউজ অন এআইআর যে অ্যাপ রয়েছে সেখানেও শুনতে পাবেন শ্রোতা বন্ধু। আপনি শুনুন শ্রোতা বন্ধু, বিষয় রয়েছে আজকে অতিথি, আপনি শুনুন তারপর অবশ্যই ফোন করবেন। ধন্যবাদ শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনু আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা ফোন করুন 9485-007172 এই নম্বরে। তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা দেবী, বলুন।
1: হ্যাঁ দেখুন অতিথি খুব সুন্দর একটা বিষয়। অতিথি দেখুন ছোটবেলায় যখন ছিলাম তখন বাড়িতে কোনো অতিথি এলে, বিশেষ করে মামা বাড়ি থেকে, হ্যাঁ মামা দিদা, তারপর পিসিমণিরা এরা আসতেন, তখন খুব আনন্দ হতো। এবং একটা মানে যেদিন শুনতাম যে আজকে আসবে, হ্যাঁ বাড়িতে, তো তার আগের দিন থেকে মানে একটা উত্তেজনা, হ্যাঁ যে কখন আসবে কখন আসবে, বারবার বার দরজায় দেখতাম আসছে কি না, এই একটা মানে ব্যাপার ছিল তখন। এখনো যে হয় না বাড়িতে কোনো অতিথি, বিশেষ কোনো অতিথি যদি আসার কথা থাকে, হ্যাঁ তখনও মনে আনন্দ হয়। হ্যাঁ অতিথি এমনই একটা মানে আন্তরিকতার সঙ্গে, যে কোনো মানুষ আসা মানেই অতিথি, সে অপরিচিতই হোক বা পরিচিতই হোক। পরিচিত হলে তো সেটা অবশ্যই ভালো, কিন্তু অপরিচিতও এমন অনেক মানুষ আসেন, হ্যাঁ এবং তারাও অতিথি হয়ে যান কিছুক্ষণের জন্য। হ্যাঁ তো এইভাবেই আর কি অতিথিদের সঙ্গে আনন্দে থাকি, এটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার। নেই
0: সত্যি ক্ষণিকের অতিথি যারা রয়েছেন তারাও কিন্তু অতিথি, এবং সেটা অপরিচিত কেউ যদি হয় সেখানেও কিন্তু একটা আলাদা আনন্দ থাকে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছি আপনাদের সাথে। আজ আজ রাতের এই পর্বে কথা বলছি আমরা অতিথি নিয়ে। শ্রোতা বন্ধু, ছোটবেলার ব্যাপারগুলোই ছিল একটু অন্যরকম। অতিথি মানেই ছিল উপহার। শৈশবে অতিথি আসার আনন্দ তার একটা বড় কারণ ছিল উপহার। দরজায় অতিথি ঢুকছেন হাতে একটা ব্যাগ, আমাদের চোখ তখন ব্যাগের দিকে, মনে মনে হিসেব শুরু, আমার জন্য কী এনেছেন, চকলেট, নতুন জামা, খেলনা নাকি গল্পের বই, কখনো আবার দূরের শহর থেকে আনা বিশেষ কোনো খাবার। অতিথি হয়তো বলছেন এই নাও তোমার জন্য এনেছি। সেই মুহূর্তে মনে হতো পৃথিবীতে ওই অতিথির মতো ভালো মানুষ আর কেউ নেই। কী অদ্ভুত ছিল সেই বয়স, আমরা অতিথিকে ভালোবাসতাম শুধু তার জন্য নয়, তার সঙ্গে আসা সেই ছোট্ট আনন্দের জন্য। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু।
2: নমস্কার,
0: কে রয়েছেন বন্ধু?
2: হ্যাঁ নমস্কার, শুভরাত্রি অনুপ বাবু।
0: কে বলছেন বন্ধু?
2: আমি ঈশান দেবনাথ বলছি, চন্দ্রপ্রসাদের সঙ্গে।
0: ঈশান বাবু বলুন।
2: আজকে অতিথি নিয়ে কথা হচ্ছে, খুব সুন্দর টপিক। দেখুন আমরা যখন আমাদের বাড়িতে যখন অতিথি আসতো তখন দেখতাম যে অতিথি মানে ভগবান, অতিথি সেবা, আর অতিথি আসা একটা শুভ লক্ষণ। আর অতিথি সেবা কাকে বলে আমার মা থেকে, হ্যাঁ ছোট থেকে দেখেছি,
0: আচ্ছা
2: এত আদর আপ্যায়ন। আর অতিথি অনেক সময় কারো বাড়িতে এক রাত্র গিয়ে থেকেছি, খুব মানে এই আনন্দটা হ্যাঁ ভাষায় প্রকাশ করা যায় না।
0: ওকে,

0: অতিথির পাশে যে কথাবার্তা কি একটা কিভাবে যে দিনগুলি কেটে যায়, এমনি তো আমাদের বাড়িতে অতিরিক্ত বেশি আসতো মা বাবা, আরে বাবা থাকতে কিন্তু একটা আনন্দ ছিল। আর এখনো কিন্তু অতিথি কারোর বাড়িতে গেলে বাড়ি ওখানে সেই আনন্দটা নেই। হ্যাঁ মানে কোনো মতে অতিথিরা কোনো মতে একটা ইয়েটা বিদায় দিলি বেলা আগে যেমন, হ্যাঁ আমরা যেমন আগে যেমন দেখতাম অতিথি এসেছে থাকতো কথাবার্তা হতো যে একটা গল্প করতো যে একটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু বর্তমানে সব এই ডিজিটাল মোবাইল একটা সব চেঞ্জ হয়ে গেছে। অনন্ত বাবু ভালো থাকবে, নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ঈশান বাবু। সত্যি ছোটবেলার যে আনন্দগুলো সেগুলো একেবারেই যেন নির্ভেজাল ছিল, তাই না বন্ধু? ছোটবেলা আমরা আমাদের এত হয়তো ব্যস্ততা ছিল না, এত হয়তো দূরে থাকতে চাইতাম না, আমরা একা থাকতে চাইতাম না, তাই হয়তো অতিথি বাড়িতে এলেই আমাদের মন আনন্দে ভরে যেত। এখন এখন হয়তো এমনটা আমরা ভাবি না বা ভাবতে পারি না, আমাদের জীবনশৈলী হয়তো এমন হয়ে গেছে যে অতিথির আনন্দ উপভোগ করা সেটা হয়তো হয়ে ওঠে না। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো দাদা নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: নূর আলম বাবু বলুন।
2: অতিথি এক সময় আমরা যখন ছুটে ছিলাম বুঝলেন, বাড়িতে এত বেশি অতিথি আসতো যে ভাবা বাইরে। যেমন আমাদের এখানে একটা অনুষ্ঠান হতো পৌষ সংক্রান্তি মেলা বুঝলেন, তা খুব কম হলে একটা বাড়িতে 5 জন আর খুব বেশি হলে 25 জন পর্যন্ত আসতে দেখেছি আমরা। আমার বাড়িতে মোটামুটি ধরুন 8 জন 10 জন করে আসতো, তখন বিস্তৃত দাদা মাস্তুত ভাই, হ্যাঁ মামা তো ভাই এভাবে ঠিক আসতো। কিন্তু আমাকে মনে হচ্ছে জানেন এই করোনাকালের পর থেকে যেন একটা মানে ছন্ন পতন হয়ে গেছে বুঝলেন আতাতের মধ্যে।
1: আচ্ছা
2: হ্যাঁ আত্মীয়তাটা মানে ওই সময় যেন কেমন একটা লাগে, মানে অনেকেই কিন্তু ওই সময় আসতে বন্ধ করে দিয়েছিল, পরিস্থিতি অনুযায়ী কেউ কারো বাড়ি আসছিল না, যে অনেকটা যেন দূরত্ব বেড়ে গেছে। এখন কিন্তু আতাতের ওই জায়গাটা খুব একটা বিশেষ দেখা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগেকার দিন একটা আত্মীয় বাড়ি গেলে 5 দিন 7 দিন করে বেড়াতো, এখন মানুষ ব্যস্ততম বুঝলেন কর্মব্যস্ত মানুষ, এখন কিন্তু কারো সময় নেই যে 5-7 দিন আত্মীয়ত করার।
1: ঠিক একেবারেই একেবারেই
2: আমার বাড়িতে আত্মীয় এলে আমি কিন্তু ভীষণ খুশি হয় আর ভীষণ ভাবে আপ্যায়ন করি দাদা।
1: ওকে বাহ,
2: কিন্তু এই মুহূর্তে আত্মীয় আসছে না, কিন্তু আমার আমি আমার ব্যক্তিগত মত বলছি আমার বাড়িতে যদি 5 জন আত্মীয় আসতে না তা 95 জন বন্ধু এসে
1: বাহ,
2: আজ পর্যন্ত কিন্তু ওই জায়গাটা অনেকটাই ধরে রাখতে পেরেছি। এখন আমার বাড়িতে বন্ধু বন্ধু বান্ধব যাতায়াত আছে,
1: দারুণ ব্যাপার।
2: অতিথি বাড়ি গেলে খুব আনন্দ হয় বুঝলেন তো, কারণ মানুষ নিজে নিজের ভাগে খায়। আমি যদি ভাবি আমি কাউকে খাওয়াচ্ছি এটা ভুল ধারণা, যার যেখানে ঈশ্বর রুজি মাপবে সে সেখানে খাবে, এটা কিন্তু আমরা একটা হেতু মাপি। আমি যদি ভাবি যে আমি খাওয়াচ্ছি এটা না ঠিক না, অনেক সময় সামনে খাবার একটু দেখবেন অনেক সময় খাওয়া হয় না, হ্যাঁ কিন্তু যদি উপরওয়ালা রুজি মাপে তাহলে খাওয়া যায়। তা অতিথি আমার বাড়িতে আসে আজও পর্যন্ত একই রকম ভাবে আসে, একই রকম আপ্যায়ন করি, হ্যাঁ বা যতজন এসছে মোটামুটি দ্বিতীয়বার আসার চেষ্টা করে।
1: বাহ অসংখ্য ধন্যবাদ
2: দাদা, ভালো থাকবেন, ধন্যবাদ,
1: ধন্যবাদ নূর আলম বাবু, ধন্যবাদ। শ্রোতা বন্ধু সত্যি অতিথি আগেকার দিনে যখন আসতেন তখনকার থেকে হয়তো অনেকটাই বদলে গেছে, কিন্তু নূর আলম বাবু যেমনটা বললেন এখনও তিনি একই রকমভাবে চেষ্টা করে যান যে অতিথিকে আপ্যায়নের ক্ষেত্রে কোনো রকম ত্রুটি যাতে না থাকে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমাদের হাতে এসেছে স্মার্টফোন, রয়েছে কম্পিউটার, রয়েছে ইন্টারনেট পরিষেবা, কিন্তু একটা সময় যখন যোগাযোগ করতে হতো তখন আমরা সশরীরে যেতাম আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে, আমাদের বন্ধুর বাড়িতে, তাই নয় কি? মনে আছে তো সেই দিনগুলো? শ্রোতা বন্ধু আজকে হয়তো মোবাইল ফোনের 2 ক্লিকেই আমরা আমাদের প্রিয় মানুষের সাথে জুড়ে যেতে পারি, 2 ক্লিকেই হয়তো তাকে দেখতে পারি, কিন্তু

0: সামনে বসে যে কথা বলার আনন্দ, সেটা কি পুরোপুরিভাবে রিপ্লেস করতে পেরেছে আমাদের হাতের মুঠোফোনটি? না, হয়তো একেবারেই পারিনি, হয়তো কোনোদিনও পারবে না। কারণ সামনে বসে যতটা ভালোভাবে, যতটা আন্তরিকভাবে আমরা কথা বলতে পারি, ততটা প্রযুক্তি হয়তো আমাদেরকে সাহায্য করতে সেদিকে অন্তত পারবে না। হয়তো কিছুটা আমরা এগোতে পারি, কিন্তু পুরোপুরি হয়তো না। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে, এবং তার পাশাপাশি আমরা আজ রাতের আজকের এই পর্বে কথা বলছি অতিথি নিয়ে। শ্রোতা বন্ধু, অতিথি নিয়ে আপনার কী স্মৃতি রয়েছে? ছোটবেলায় যখন অতিথি আপনার বাড়িতে আসতো, আপনার মনের অনুভূতিটা কেমন থাকতো জানান আমাদের। ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করুন 9402169965, অথবা আমাদের আরও একখানা নাম্বার খোলা রয়েছে 9485007172। শ্রোতা বন্ধু, অতিথি মানেই যে অতিথি এসে দীর্ঘদিন থাকবেন এমনটা নয়। অনেক অতিথি আসেন, অল্প সময়ের জন্য থাকেন, কিন্তু আনন্দ এক রাশ দিয়ে যান। হয়তো ভাবুন মামা বা মামি চলে এলো হঠাৎ আমাদের বাড়িতে, এবং হাতে করে কিছু সুস্বাদু খাবার নিয়ে এলো। হয়তো সেই সময়টা ছিল পড়াশোনা করতে বসার, কিন্তু সেই সময়টা থেকে আমরা বেঁচে গেলাম, সুস্বাদু খাবার খেলাম, মামার সঙ্গে চুটিয়ে গল্প করলাম। সেই যে ছোট্ট ছোট্ট স্মৃতি আমাদের মনে কিন্তু গেঁথে আছে, তাই না বন্ধু? আমার এই কথা বলার সাথে সাথে আপনি কি পৌঁছে যাননি আপনার সেই ছোটবেলার স্মৃতিতে? নিশ্চয়ই গেছেন। সেই ক্ষণিকের অতিথি যারা রয়েছেন, তারাও কিন্তু খুব আনন্দ দিয়ে যান আমাদের। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলছি।
0: নমস্কার আতিয়ার বাবু, বলুন।
1: দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু বাংলার তথা ভারতবর্ষের বেশিরভাগ মানুষই কিন্তু অতিথি সেবা পরায়ণ।
0: একেবারেই।
1: আর অতিথি, কারণ আমি দেখেছি আমার কাছে দু তিনজন মানুষ এমন এসছেন, আমি তাকে তাদের চিনি না, কিন্তু ওনারা আমায় চেনেন, নামে চেনেন আর কি। তো ঠিকানা সংগ্রহ করে এসছেন মোটরসাইকেল নিয়ে, আমি বাড়ি দিয়ে আসছে বললাম, এলেন বলে না বসো না, আপনার সঙ্গে দেখা করলাম, তাই হয় আমার বাড়ি এসছেন, একটু জল খেয়ে যাবেন না, তা তো হয় না। তো এভাবে এখন তারা আত্মীয় হয়ে গেছেন, আত্মান আত্মীয়। যাওয়া আসা আছে, তার ওনারাও আমার বাড়িতে আসেন, আমিও যাই, খোঁজ খবর নিয়ে ওনারাও নেন। আসলে এই রেডিও মাধ্যমে সব তৈরি এগুলো। আসলে আমরা যদি একটু ভাবি যে এই বিশ্ব জগতে, বিশ্ব রঙ্গমঞ্চে আমরা কিছুদিনকার অতিথি হয়ে এসেছি, আমরা রোল প্লে করছি, তো আমরা যেন প্রতিটি মানুষের সঙ্গে যদি জুড়ে জুড়ে থাকতে পারি, একটু প্রেম, একটু ভালোবাসা, একটু সেবা, এই দিয়ে যদি আমরা জীবনটা অতিবাহিত করতে পারি, তাহলে মনে হয় এই অতিথির দৈলতে আমাদের চলার পথটা অনেক সহজ হয়ে যাবে। জীবনে সমস্যা থাকবে, তো সেই সমস্যার মধ্যে দিয়ে হাঁটতে হবে, আর সাথে যদি বিভিন্ন ধরনের অতিথি থাকেন, তাহলে চলা পথটা মনে হয় আরো সহজ হয়। এটুকু বললাম, ভালো থাকবে, নমস্কার।
0: অসংখ্য ধন্যবাদ হাতিয়ার বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি অতিথি আসা মানেই আনন্দ, অতিথি আসা মানেই একটা অন্যরকমের অনুভূতি। শ্রোতা বন্ধু, চলুন একখানা গান শুনি, তারপর আবারও ফিরছি আলোচনায়।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি অতিথি নিয়ে। অতিথিকে নিয়ে কি কি স্মৃতি রয়েছে আপনাদের জীবনে? ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা ফোন করুন 9485-007172 এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? ঝর্ণা ভট্টাচার্য। বলুন ঝর্ণা ম্যাডাম।
1: আসলে তো ঠিকই, আমরা ছোট সময় যেরকম আশা কি আনন্দ হতাম, পড়াশোনা তো গেছে, পড়াশোনা তো আবার হইল, অঙ্ক খাতা পড়বো, বাংলা মুখস্থ পড়বো, মাস্টার আজকে আসবে না, আজকে কি হচ্ছে, পড়া হবে না, বিশেষ করে তো অতীতের দিকে সবাই সবার থাকতো কি হলে একটু দেখিতে

0: এমন হয়তো সুস্বাদু খাবার বা কোনো একটা ড্রেস এনে আনলো বা খেলনা আনলো দিলে এই আনন্দ তো আমরা আসতে হয় না। আর বিশেষ করে তো অতিথিরা আসলে, এখন তো অতিথিরা এসে হয়তো একবেলা থাকে চলে যায়, তখন তো আসতে জানা হচ্ছে একদিন থাকবে, মজা মজার গল্প শোনাবে, বসে বসে তাদের সাথে গল্প শোনান, একটু ঘোরাঘুরি করেন, এই আনন্দটা এক্সট্রা টাইম ছিল। এই মানে ছোট সময় স্মৃতি মনে পড়লো এখন, যেমন মানে আফসোস এই এই দিনটিতে বলে পাবো না। এখন তো অতিথি আসে ঠিক আছে, কিন্তু এখন তো আগের মতো আমি আনন্দ পাবো না, তাদের সবাই ব্যস্ত এখন নাকের মতো তো এটাই হলো, এখন সবাই ব্যস্ত আসে একবেলা জন্য আসে একটু বেরিয়ে চলে যায়।
1: ছোটবেলার আমাদের অনেক কিছুই সহজ সরল ছিল। অতিথি যখন আসতেন সেটা নিয়েও হয়তো আমরা বেশি কিছু ভাবতাম না, খুশি হতাম। আমাদের নিজেদের যতটা সাধ্য ছিল তার মধ্যেই অতিথিকে আপ্যায়ন করতাম। কিন্তু যত আমরা বড় হয়েছি, যত আমরা সমাজের অনেক কিছু জানতে পেরেছি, ততই জীবনটা যেন জটিল হয়ে গেছে, ততই যেন আমরা কঠিন হতে শুরু করেছি, সব কিছু খুব কঠিন করে ভাবতে শুরু করেছি। ছোটবেলার সেই সহজ সরল আনন্দগুলো ধীরে ধীরে যেন কোথায় হারিয়ে যাচ্ছে। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-8123-26253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে কথা বলুন, জানান আপনার স্মৃতি অতিথিদের নিয়ে কি রয়েছে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যাঁ, আমি দেবী সেনগুপ্ত বলছি, জয়নগর দশমঘাট থেকে।
1: বলুন দেবী ম্যাডাম।
2: অতিথি মানে খুব আনন্দের ব্যাপার। বেলা তো ডিব্রুগড় থেকে পিসি, পিসির ছেলে মেয়ে জামাই সব আসতো, তারপরে আপনার ইয়ের থেকে ইলিয়ামুড়া আগরতলা বিলুনিয়ার থেকে, মানে সব দিকে মিলে অতিথি এত ভালো লাগতো। আসলে পরে খাবার নানা রকম ডিব্রুগড়ের জিনিস জয়েন্ট ফ্যামিলি ছিল। এখন অতিথি দেখলে মুখ মানে মুখ কোনো মতে একবেলা ভদ্রতা করে বিদায় দিয়ে দেয়। ডিজিটাল যুগে আমরা শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: একবেলাই মানে রাখাই কষ্ট। আমি আবার অতিথি খুব ভালোবাসি, আমার ঘরে যে আসুক আমি রাত থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আটকাবো। আমার অতিথিটা কমই আসে, আমি পাই না, আমি চেয়ে থাকি একজন আসুক আমার ঘরে।
1: আচ্ছা,
2: খুব ভালোবাসি সেবা, ভালোবাসি যাওয়ার পর্যন্ত রিক্সা করে তুলে দিই কাছের থেকে যদি আসে। কালকে এক বৌদি যুব সমাজের দিঘির পাড় থেকে শাড়ি দিতে আসলো, এই বৌদিকে চা মিষ্টি মিষ্টি খাইয়ে রিক্সা করে
1: আপ্যায়ন করে সেখানে মানে সেখানে যাতে থাকলেই কষ্ট তার বেশি, তো এই যে চেঞ্জটা আপনার কি মনে হয় কেন হয়েছে?
2: মোবাইলে বান্ধবীর সাথে কথা মিশিয়ে যাচ্ছে আমার মনে হয়, কিন্তু আমি মোবাইলের সাথে এত যুক্ত না। আমার বই পড়া ভালো লাগে, অবসর পাইলে গান করি, নজরুল গীতি নজরুল গীতি গান করি। আমি আবার কারো ঘরে আড্ডা টিভি দেখাই দি ভালোবাসি না, এফএম রেডিও আমাকে জীবন্ত করে রেখেছে। আমি মরেই গেছিলাম অসুস্থ হয়ে, এফএম রেডিও এত সাথী আমার, বাজার থেকে এসে দৌড়ে ধরেছি টপিসটা শুনছি না। আপনি যে বলতেছেন বারবার সবারে তুললাম যে অতিথি। আচ্ছা,
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দেবী ম্যাডাম ফোন করার জন্য, ভালো থাকবেন, ধন্যবাদ। তো দেবী ম্যাডাম বলছেন যে অতিথিদের

0: খুব ভালোবাসেন তিনি। তো আপনি কি ভালোবাসেন অতিথিদের, নাকি আমাদের যে এই ভালোবাসা, হ্যাঁ, নতুন মানুষের সঙ্গে কথা বলতে বা নতুন হোক পুরনো হোক মানুষের সঙ্গে কথা বলতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি, কেউ হয়তো একটু বেশি ভালোবাসি, কেউ হয়তো একটু কম ভালোবাসি, কিন্তু আমাদের আজকালকার দিনের যে জীবনযাপন আমরা করছি সেটা কি একটা বড় কারণ যে অতিথিদের জন্য এখন আর আমাদের কাছে সময় নেই? কেউ বাড়িতে এলে এক কাপ চা খাইয়ে কোনো মতে বিদেয় করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি আমরা, ভাত খাওয়ার কথা বা থেকে যাওয়ার কথা বলি না এখন। বা এমনটাও হতে পারে যে আমাদের বাসস্থানগুলো এত সংকীর্ণ হয়ে গেছে সেখানে কাউকে থাকার কথা বলারও সুযোগ নেই। নাকি শ্রোতা বন্ধু আমাদের মনটা সংকীর্ণ হয়ে গেছে, কি মনে হয় আপনার? বলুন আপনার মনের কথা, ফোন করুন 03-8123-26253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরটিও খোলা রয়েছে, রয়েছে খোলা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যাঁ দাদা ভাই নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ আমি পূর্ব পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভূতপুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
0: নমস্কার প্রবীর বাবু, বলুন।
1: হ্যাঁ দাদা ভাই দেখুন, অতিথি হচ্ছে ভগবান। আমি তো ভাবি, মনে করি যে অতিথি ভগবান। অতিথিকে এলে তাকে যদি বসিয়ে দুটো খাওয়ানো যায়, সে তার ভাগ্যে খাচ্ছে, আমি কিন্তু খাওয়াচ্ছি না। আমাকে ওপরওয়ালা মানে তার সেবা শুশ্রূষা করার এই পথটা দেখিয়ে দিয়েছেন, এবং আমি চাই যে তারা আসুক এবং অতিথি সেবা যদি করতে পারি তাহলে তার থেকে বড় ধর্ম আর কিছু নেই দাদা ভাই। এবং আমাদের বাড়িতে আমি চাই, আমার এই যে রেডিও বন্ধুরা, অনেক সময় অনেক বন্ধু আসে দাদা ভাই, তাদেরকে আমার এত ভালো লাগে যে তারা কষ্ট করে আমার বাড়িতে এসছে, তার মানে সে কিন্তু খাবারের আশায় আসেনি, তার ভালোবাসা টানে এসছে, এবং ভালোবাসি সেই ভালোবাসার জন্য আমার বাড়িতে তিনি পদধূলি দিয়েছেন। ওই পদধূলি আমার বাড়িতে পড়া মানে আমার আরো গোবিন্দের মানে আরো আনন্দ হয়, এবং গোবিন্দের ইচ্ছায় আরো বেশি করে আমার মানে সচ্ছল হবে, এবং আমি ভালো থাকতে পারবো, আমার ছেলে মেয়ে, আমার মা। হ্যাঁ আমার মা তো খুব ভালোবাসে মানুষকে, মানুষের সাথে থাকতে চায়, মানুষের সাথে কথা বলে তার আনন্দ। আজ 78 বছর বয়স, এই মানুষটা তাদেরকে দেখলে তারা খুব আনন্দ পায় এবং মা আরো উদ্বুদ্ধ হয়, এবং এইভাবে মানে আমি চাই যে অতিথি নারায়ণ, অতিথিকে সেবা করাই আমার পরম ধর্ম। হ্যাঁ এবং মানে বাইরে যদি কোনো ভিখারিও এসে দাঁড়ায় তাকেও দুটো দেবার আমার যা সমর্থ দাদা ভাই, আমি যদি ডাল ভাত খাই আমার সেই গরিব ভিখারি সেও দুটো ডাল ভাত খাবে, এবং আপনার দিদি ভাইও এইটা খুব ভালোবাসে, এবং ভালোভাবে চলছি আমরা, এইভাবেই চলছি দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু বললাম।
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রবীর বাবু, ধন্যবাদ আপনাকে।

শ্রোতা বন্ধু, ছোটবেলায় বাড়িগুলো যেন ছিল একটু অন্যরকম। বাড়িতে জায়গা কম হলেও মানুষ বেশি ছিল। একটা ঘরে অনেকজন ঘুমিয়েছে, একটা টেবিলে সবাই মিলে খাবার খেয়েছে, কারো আসা যাওয়া এত হিসেব ছিল না। কেউ হঠাৎ এসে বলল, দুদিন থাকবো। বাড়ির লোক বলছে, দুদিন কেন, আরও থাকো। অতিথিদের জন্য আলাদা ঘর না থাকলেও সমস্যা ছিল না, বিছানা পেতে দেওয়া হয়েছে, কেউ সোফায় শুয়েছে, কেউ মেঝেতে। কিন্তু ঘুমের আরামের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল একসঙ্গে থাকা। সে সময় আতিথেয়তা ছিল অনেকটাই জীবনযাপনের অংশ। তখন অনেক কিছুই অনেক সহজ ছিল।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM মজয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুপ আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি অতিথি নিয়ে। শ্রোতা বন্ধু, সময় বদলেছে, পরিবার বদলেছে, বাড়ি বদলেছে, আমাদের জীবনযাত্রাও অনেকটা বদলেছে। যৌথ পরিবার থেকে আমরা অনেকেই চলে এসেছি নিউক্লিয়ার ফ্যামিলিতে। ছোট পরিবার, সীমিত সদস্য, সীমিত জায়গা, সীমিত সময়। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, সন্তানের স্কুল আছে, অফিসের মিটিং আছে, বাজার করতে হয়, রান্না করতে হয়, ঘরের কাজ আছে, নিজের জন্য সময় বের করাও কঠিন হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে হঠাৎ কেউ ফোন করে যদি বলেন আগামীকাল আসছি, কয়েকদিন থাকব, শুনতে আনন্দের হলেও বাস্তবে মাথায় তখন অনেকগুলো হিসেব ঘুরতে শুরু করে। কোথায় থাকবেন, কি রান্না হবে, বাচ্চার রুটিন কিভাবে সামলাব, অফিস, ঘরের কাজ, বাথরুম, গোপনীয়তা, আর সবচেয়ে বড় কথা, কত দিন থাকবেন। অতিথি বলেন কয়েকদিন থাকব। এই কয়েকদিন শব্দটাই কখনো কখনো ভয়ঙ্কর। কারো কাছে কয়েকদিন মানে দুদিন, কারো কাছে চার দিন, আবার কারো কাছে আরে দেখা যাক যতদিন ভালো লাগে। এখানেই শুরু হয় আসল সমস্যা। অতিথি যদি নির্দিষ্ট সময়ের জন্য আসেন তাহলে পরিকল্পনা করা যায়, কিন্তু অতিথি যদি

0: নিজের থাকার সময়সীমা না জানিয়ে দীর্ঘদিন থেকে যান, তখন আতিথেয়তা ধীরে ধীরে দায়িত্বে পরিণত হয়, আর সেই দায়িত্ব কখনো কখনো চাপ হয়ে দাঁড়ায়। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমি বোর্ডালে থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: নমস্কার অনিমেষ বাবু, বলুন।
1: হ্যাঁ দাদা, আপনাকে শারদের আগাম অভিনন্দন প্রীতি শুভেচ্ছা রইল।
0: আপনাকেও, বলুন।
1: হ্যাঁ, আজকে যে কথা প্রবীরটা বলেছেন অতীত নিয়ে কথা, সেই প্রসঙ্গে আমি বলি। সবাই তো সবাই ভাবে কথা বলছে, তা আমার প্যাটার্নটা আমি অন্যরকম ভাবে বলছি। যেমন এই যে শারদীয়ার উপলক্ষে যে মা যে আছেন, মা যে আসছেন আমাদের এই মর্তে, মা গুলাম বাপের বাড়িতে আছে, সেইটা একটা অতীত হিসাবে মা আমাদেরকে আমাদের বাপের বাড়িতে এসে থাকবেন। হ্যাঁ, তার জন্য আমরা সবাই একত্রে মিলে মিশে মাকে বরণ করার জন্য অতীত হিসেবে মাকে আমরা সবাই বরণ করে নেব, এই একটা কথা বলছি। আর 2021-এ আমি কলকাতায় গিয়েছিলাম বিশেষ একটা কাজে, সেখানে আমার একজন অর্চনাল অতিথি হিসাবে মানে আমি ওনাকে পেয়েছি। মানে উনি অর্চনা অতিথি হিসাবে, অর্চনা আর কি লোকটা অর্চনা অতিথি, মানে বলবো মানে আমার লাইফে এমন একটা অতিথি যে আমি পাবো, মানে আমার মানে ভোলার কিছু নেই।
0: মানে কি হয়েছিল ব্যাপারটা আমাদের যদি একটু বলেন।
1: হ্যাঁ,
0: কি হয়েছিল? হ্যাঁ,
1: ওইখানে আমি গিয়েছিলাম আমার এক পিসাত্ত বোনের বাড়িতে, তখন আমার আর ট্রেনে গিয়েছিলাম প্রথমে, তখন ওইখানে যাওয়ার পথে তখন আমি দমদম নেমেছি, নামার পরে ভাবছি হোটেল নেব, হোটেলের পরে তারপরে আমি পিসাত্ত বোনের বাড়িতে যাব। তো ওই দিন আমি হোটেল বুক করতে পারিনি, তখন আমি একটা চা দোকানে গিয়েছিলাম, যাওয়ার পরে একটা ভদ্রলোককে আমি দেখতে পেয়েছিলাম, তখন ভদ্রলোককে বললাম, বলিনি, তখন আমি চা দোকানে বসেছিলাম চা খেলাম, তখন ভদ্রলোককে বললাম যে দাদা এখানে হোটেলটা পাওয়া, হোটেল টোটেল পাওয়া যাবে কিনা। তখন উনি আমাকে বললেন আপনি কোথায় থেকে এসেছেন? আমি ত্রিপুরা থেকে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আগরতলা তো আমি মাতা বাড়িতে গিয়েছিলাম। এইভাবে কথা বলতে বলতে তখন উনি আমাকে বললেন আপনি হোটেল টোটেল যাওয়া হবে না, আপনি কিসের জন্য এসেছেন সেটা বলুন। তখন বললেন যে আমার বোনের বাড়ির জন্য, বললো যে নাম কি, তখন উনি বললো আরে আমি তো চিনি উনাকে। এখন বললাম যে আমার পিসাতো বোনের একজন জামাইয়ের নাম হচ্ছে বিমল চন্দ্র রুদ্রপাল, তখন উনি চিনি, ওনার বাড়ির পাশেই উনি। হ্যাঁ, এইভাবে পরিচিত হলো। এরপরে কি বলবো, এই যে আইজো চাইনের সাথে আমার মানে ডেইলি রেগুলার ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা কথা হয়।
0: বাহ, সেই আতিথেয়তা থেকে একটা বন্ধুত্ব। হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার।
1: এই কথাটাই আমার শেয়ার ছিল, এখনো চলছে।
0: বাহ, দারুণ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অনিমেষ বাবু, এত সুন্দরভাবে আপনি বললেন। সত্যি এক অপরিচিত ব্যক্তির অতিথি হয়েছিলেন অনিমেষ বাবু, এবং তারপর যে বন্ধুত্ব সেটা আজও কায়েম রয়েছে। এভাবেই থাকুক আপনাদের বন্ধুত্ব বেঁচে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: গুড ইভিনিং ব্রাদার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে রহমান বলছি।
0: বলুন এই রহমান বাবু।
2: একটা নস্টালজিয়া বিষয় খুব মনে পড়ছে, ইতিমেনে যিনি আসেন না তিনি তো অতিথি, তো আমরা যখন অতিথি আসতেন আর তখন মানুষের জানেন আপনি জানবেন তখন অনেক সময় থাকে, তার দু চার দিন বেড়াত এবং অতিথি, তো অতিথি তো বিভিন্ন ক্যাটাগরি থাকে। তো আমাদের ছোটবেলায় দেখেছি এই ভারে করে মাটির ভারে করে মিষ্টি আর পেটের তৈরি যা যেটা করে, তো ওইগুলোর প্রতি তো আমাদের লোভ তো স্বাভাবিক থাকবেই। আর চকলেট বা অন্যান্য তো থেকেও যেটা আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ ছিল যে কদিন থাকবে, আনন্দ হবে, হই হুল্লোড় হবে, আর বাড়িতে আমাদের তখন হাঁস মুরগি পালন করা হতো প্রচুর, প্রত্যেকটি বাড়ি তো প্রচুর ডিম হতো এবং হাঁস মুরগি, তো অতিথি যদিন থাকবে বাড়ির মুরগি বা হাঁস বা ডিম এইসবগুলো অতিথির সঙ্গে আমাদেরও বেশ জম্পেশ খাবার দেওয়া হবে।
0: বাহ।

0: ছিল,
1: দারুণ ব্যাপার।
0: বুঝলে, এইটাই ছিল আমাদের বিশেষ আকর্ষণ। এবারে এখন অতিথির সঙ্গে কনসেপ্টের তো একটা আলাদা, ইতি মেনে তিনি আসছেন এখন, সেভাবে আর মানুষের সময় নেই, সবাই ব্যস্ত। তো তখনকার দিনে এই আনন্দ উপভোগটা দুর্দান্ত হয়েছে, তাই সেই নস্টালজিয়াটা আপনার সঙ্গে ভাগ করে নিলাম ছোট্ট করে। ভালো
1: বাহ,
0: থাকবে তো?
1: দারুণ ব্যাপার, অবশ্যই ভালো থাকবেন রহমান বাবু, সত্যি।

0: তারও কিন্তু একটা লোভ, সেটা সামলানো কিন্তু অবশ্যই অনেকটা মুশকিল। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, থাকবো রাত 11টা পর্যন্ত, খুব বেশি সময় আর নেই। অবশ্যই ফোন করতে হবে আপনাদের 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার অর্ণব দা।
0: নমস্কার,
1: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলা।
0: নমস্কার মিল্টন বাবু, বলুন।
1: সুন্দর বিষয় দিয়েছেন দাদা, যে অতিথি। আসলে দেখুন, আমার ছোট্ট মেয়ে মৌলি আমার ওখান থেকে সুন্দর করে গান করছিল সেদিন, হারমোনিয়াম বাজিয়ে গান করছিল। প্রথম গানের শুরুটা দূরে, অনেক দূরেই, তখনও গাছে কিন্তু ফুল ফুটেনি।
0: আচ্ছা,
1: এটা অচেনা গাছ, সকালবেলায় উঠে লতা জড়িয়ে জড়িয়ে অনেক দিকেই ছিল। গত বছরের ঘটনা, শরৎকাল এসেছে, কয়েকদিনের মধ্যেই দেখলাম সেই গাছটা সুন্দর করে হলুদ, এই নীল নীল একটা, মানে নীলাভ ভাব একটা ফুল ফুটেছে। গিয়ে দেখলাম এটা কি অপরাজিতা? দেখলাম না, ওটা অপরাজিতা দেখতেই নাম দেওয়া যেন একটা লতানো একটা গাছের ফুল। মৌলির গানগুলো তখনও বাড়ছে হারমোনিয়ামে। মৌলি দাহার কাছে, বাবা দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে, আমি তো এই গাছটাকে অনেক দেখেছিলাম, আমাকে ফুলটা আসেনি, এখন দেখো সুন্দর করে গান কেটে করেছি বলে আমাদের বাড়ির সামনে অতিথি সুন্দর করে যেন ফুল ফুটেছে। তাই মৌলির গানের সুরটাও খুব সুন্দর করে বেজে উঠেছে। ওদিকে লতানো গাছের সেই নাম, অজানা ফুলের নাম মর্নিং কি নাম ওর বলছে, সেই গাছটাও কিন্তু খুব সুন্দর করে ফুলটা ফুটেছে। সকালের মেঘমুক্ত আকাশ থেকে টুকটুক করে ঝরে পড়ছে। আর প্রকৃতির অতিথি যেমন আমার কাছে এসেছে, তেমনি মৌলির গানের সুরটাও যেন আরো সুন্দর হয়ে উঠেছে। ওই শরৎকালেই কিন্তু আমাদের ফুল ফুটে বাগানের সামনে, কিন্তু ওই ফুলটা প্রতি বছরই কিন্তু আমাদের রূপে বারবার তাকে যত্ন করে লালন পালন করে, আবার মরে যায় কিন্তু আবার হয় বীজ থেকে। এভাবে অতিথি আমাদের কাছে বারবার আসে দাদা। নমস্কার, নেবেন, ভালো থাকবেন।
0: খুব সুন্দর ভাবে বললেন, ধন্যবাদ। তো মিল্টন বাবুর কাছে অতিথি হচ্ছে তার বাড়ির বাগানের সেই ফুল, যে সাত সকালবেলা তার মেয়ের গানে আরো সুন্দরভাবে ফুটে ওঠে। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন, জানান আপনাদের কাছে অতিথি মানে কি। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485007172। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965।

শ্রোতা বন্ধু, অতিথি যখন স্থায়ী সদস্য হয়ে যান, এই বিষয়টাও কিন্তু একটা খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায়। অতিথি প্রথম দিন এলে আমরা বলি আরাম করে থাকুন, দ্বিতীয় দিন আরও কিছুদিন থাকুন, তৃতীয় দিন কি খাবেন বলুন, চতুর্থ দিন বলি মুখে হাসি আছে, পঞ্চম দিন হাসিটা একটু কষ্ট করে ধরে রাখতে হয়, ষষ্ঠ দিন মনের মধ্যে একটা প্রশ্ন উনি যাবেন কবে, আর সপ্তম দিন মোবাইলের ক্যালেন্ডার খুলে মনে হয় আজ কি কোনো শুভ দিন আছে। অবশ্যই সব অতিথি এমন হন না, অতিথি আসাও এখনও আনন্দের, প্রিয় মানুষ এলে এখনও মন ভালো হয়, কিন্তু অতিথি হিসাবে আসা আর কারো ব্যক্তিগত জীবনের জায়গা দীর্ঘদিন দখল করে নেওয়া দুটো এক জিনিস নয়। অনেক সময় অতিথিরা এসে এমনভাবে আমাদের বাড়িটাকে নিজেদের বাড়ি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন যে আমরা অনেকটাই বিরক্ত হয়ে পড়ি, হয়তো মনে মনে প্রশ্নও করি যে অতিথি আপনি কবে যাবেন।

0: अतिथि तुम कब जाओगे?
1: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। এবং শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি অতিথি নিয়ে। অতিথি এলে যেরকমভাবে ছোটোবেলায় আমরা আনন্দ পেতাম, একই রকমভাবে সেই অতিথি যদি অনেক দিন বেশি থাকা শুরু করে দেন, তখন কিন্তু মনে মনে একটা প্রশ্ন আমাদের প্রত্যেকের চলে আসে, অতিথি তুম কব যাওগে? অবশ্যই, কারণ একদিন দুদিন তিন দিন যে অতিথিকে আমরা আপ্যায়নে ব্যস্ত থাকি, যে অতিথিকে খুশি করার জন্য ব্যস্ত থাকি, সেই তিন দিন যদি ছদিন সাত দিন আট দিন হয়ে যায়, তখনই কিন্তু আমাদের মনের যে ভাব সেটা বদলাতে থাকে। একই রকমভাবে সেটা আগেকার দিনে হলেও এখনকার দিনে হয়তো আমরা অতিথি বাড়িতে আসবে এবং থাকবে সেই বিষয়টাই হয়তো মানতে পারি না, কারণ আজকালকার দিনে আমাদের রুটিনটা এত টাইট যে আমাদের জীবনে অন্য কোনো মানুষ যদি চলে আসে, তার জন্য আলাদা কোনো জায়গা হয়তো আমাদের কাছে নেই, আমাদের শিডিউলে নেই, আমাদের ডেইলি রুটিনে নেই। তাই যদি কেউ চলে আসে আমাদের জীবনে, হয়তো তাদের কাজে, হয়তো আমাদের সাথে দেখা করার জন্য, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জীবনটা অনেকটা পাল্টে যায় এবং সেই অবকাশটা আমাদের নেই, কারণ হয়তো কোথাও না কোথাও আমাদের সেই ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে হয় প্রতিটা মুহূর্ত ঘুম থেকে ওঠার পর থেকে। এবং সেই মুহূর্তে যদি কোনো অতিথি এসে দাঁড়ায়, সে যদি থাকতে শুরু করে আমাদের সাথে, তখন অনেক কিছু বদলে যায় আমাদের। সেই বদলটা আমরা মেনে নিতে পারি না, হয়তো সেটা মেনে নেওয়ার মতো অবস্থাও আমাদের এখন নেই, তাই নয় কি শ্রোতা বন্ধু? শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, জানান আপনাদের জীবনে অতিথিদের প্রভাব কেমন ছিল, ছোটবেলায় অতিথিদের আসার সময়।

নার মনের অনুভূতি মনে পড়ে কি এখনো সেই অতিথি আসার সময়ের সেই কথাগুলো? আপনার জীবনে সবথেকে প্রিয় অতিথি কে ছিল ভাগ করে নিন আমার সাথে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে।

শ্রোতা বন্ধু, আজকালকার দিনে দাঁড়িয়েও সমস্যা কিন্তু অতিথিতে নয়, সমস্যা হলো সময়ের পরিবর্তন এবং আমাদের জীবনযাত্রার পরিবর্তন। আগে মানুষ হয়তো অনেক বেশি সময় নিয়ে একে অপরের সঙ্গে থাকতো, আজ আমাদের সময় ভেঙে গেছে ছোট ছোট টুকরায়। আগে বাড়ি ছিল অনেকটা সবার জন্য খোলা, আজকের ছোট ফ্ল্যাটে ব্যক্তিগত জায়গার গুরুত্ব অনেক বেশি। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? কে বলছেন বন্ধু? আপনার কথাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আরেকবার বলবেন। বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আপনার কথা দুঃখিত বোঝা যাচ্ছে না, আপনি আবারও চেষ্টা করবেন। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485-00-7172 এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আগে একজন অতিথি বাড়িতে এলে বাড়ির সবাই মিলে তাকে সামলাত, আজ অনেক পরিবারে মাত্র দুজন মানুষকেই সব কিছু সামলাতে হয়। তাই আতিথিয়তার যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাও কিন্তু অনেকটা বদলে গেছে। আমাদের সংস্কৃতিতে একটা সুন্দর কথা আছে, অতিথি দেব ভব, অতিথিকে দেবতার মতো সম্মান করা। এই ভাবনার মধ্যে আসলে একটা গভীর মানবিকতাও রয়েছে। অপরিচিত কিংবা দূর থেকে আসা একজন মানুষকে নিজের ঘরের দরজা খুলে দেওয়া, তাকে খাবার দেওয়া, বিশ্রামের জায়গা দেওয়া, এটা আমাদের সংস্কৃতির অন্যতম সুন্দর দিক। কিন্তু একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে, আতিথিয়তা মানে নিজের শান্তি বিসর্জন দেওয়া নয়। অতিথিকে সম্মান করা যেমন প্রয়োজন, তেমনি তারও প্রয়োজন আয়োজকদের সময়, জায়গা, ব্যক্তিগত পরিসর এবং সীমাবদ্ধতাকে সম্মান করা। অর্থাৎ অতিথির জন্য যে আতিথিয়তা, সেটা সে কতটা গ্রহণ করবে এবং সে কতদিন পর্যন্ত গ্রহণ করবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। ছোটবেলা যখন আমরা অতিথিদের দেখতাম, তখন কিন্তু আমরা অবশ্যই ভাবতাম, কোনো দূর সম্পর্কের আত্মীয় যদি দূর কোনো দেশ থেকে বা শহর থেকে আমাদের সঙ্গে দেখা করতে আসতো, মনে কিন্তু থাকতো যে এতদিন পরে এসেছে, কিভাবে তাকে ভালো খাবার খাওয়ানো যায়, কিভাবে তার সঙ্গে গল্প করা যায়, সব কিছুই কিন্তু থাকতো। আজকের দিনে হয়তো সংজ্ঞাটা অনেকটা বদলেছে, কিন্তু তারপরে অতিথি মানেই আনন্দ।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, একবার নিজের ছোটবেলাকে মনে করুন। অতিথি আসছে শুনে আমরা দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম, আর আজ অতিথি আসছে শুনে প্রথম প্রশ্ন, কয়জন আসছেন, তারপর কতদিন থাকবেন, রাতে থাকবেন, খাবেন, বাচ্চাদের তো স্কুল আছে, আমার অফিস আছে, কি আশ্চর্য পরিবর্তন। একসময় অতিথি ছিল আনন্দের সংবাদ, আজ অনেক সময় অতিথি হওয়ার আগে একটা পরিকল্পনা প্রয়োজন। অতিথি যতক্ষণ অতিথি ততক্ষণ তার একটা আলাদা সৌন্দর্য রয়েছে, কিন্তু যখন অতিথি নিজের উপস্থিতিকে অধিকার হিসেবে ভাবতে শুরু করে, তখন কিন্তু সম্পর্কের সেই সৌন্দর্যটা কোথাও না কোথাও কমতে শুরু করে। যে বাড়িতে এসে আমরা একসময় বলতাম কি সুন্দর সময় কাটালাম, সেই বাড়ির মানুষই হয়তো পরে মনে মনে বলেন, কবে একটু নিজের মতো থাকতে পারবো। এটা খুব স্বাভাবিক মানবিক অনুভূতি শ্রোতা বন্ধু। কারো প্রতি ভালোবাসা কমে গেছে বলে নয়, বরং প্রত্যেক মানুষেরই একটা পার্সোনাল স্পেস রয়েছে, সেই স্পেসটা থাকা অত্যন্ত প্রয়োজন। অতিথি আসার সঙ্গে সব থেকে বেশি পরিবর্তন হয় রান্নাঘরে। সাধারণ দিনে হয়তো ডাল ভাত তরকারি দিয়েই চলে যায়, অতিথি এলে সকালে কি হবে, লুচি, পরোটা, পুরি, দুপুরে মাছ, মাংস নাকি নিরামিষ, বিকালের চার আলাদা ব্যবস্থা করতে হয়, সন্ধ্যায় স্ন্যাক্সের ব্যবস্থা করতে হয়।

করতে আবার রাতের খাবারের আলাদা বন্দোবস্ত করতে হয়। অতিথি হয়তো বলবেন যে আর এত কিছু করার কি রয়েছে, আর রান্নাঘরের সেই মানুষ মনে মনে বলবেন, কিন্তু যদি না করি, যদি ত্রুটি থেকে যায়, তখন হয়তো অন্যরকমের হবে ব্যাপারটা। হাসির ব্যাপার হলেও এর মধ্যে একটা বাস্তবতা কিন্তু রয়েছে বন্ধু। আতিথিয়তার বড় অংশটাই অনেক সময় পড়ে যায় পরিবারের একজন দুজন সদস্যের উপর, তাই সেখানে অতিথিদেরও একটা বড় দায়িত্ব রয়েছে। শ্রোতা বন্ধু, বাস্তবতা যতই থাকুক না কেন, কোনো একটা সময় আমরা যখন অতিথিদের দেখে আনন্দ পেতাম, আজও হয়তো কেউ অতিথি হিসেবে আসছে শুনে পুরনো দিনে ফিরে যায়। হয়তো বাস্তব আমাদেরকে যেতে দেয় না, কিন্তু মনটা তো খুব দ্রুত চলে, সেই মন কিন্তু এক ছুটে চলে যায় সেই হালকা রোদ পড়া শীতের সকালে, অ্যানুয়াল পরীক্ষা শেষ এবং তারপরে হয়তো মামা এসেছেন অন্য কোনো শহর থেকে, হাতে এক ঝাঁক মিষ্টি, এক ঝাঁক ফল এবং অনেকগুলো খেলনা নিয়ে এসেছেন। সেই জায়গাটা আমরা কখনো ভুলি না। যতই বড় হয়ে যাই, যতই ব্যস্ত হয়ে যাই, যতই মাথায় বাজ পড়ুক আমাদের অতিথিদের দেখে, কিন্তু কোথাও না কোথাও সেই ছোট্ট আমিটা বেঁচে থাকে। পুরনো দিনে আমরা ফিরে যাই তখন। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে, অথবা ফোন করুন 9485-007172 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করতে পারেন 9402169965 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বের আলোচ্য বিষয় অতিথি। অতিথিদের নিয়ে আপনাদের কী স্মৃতি জড়িত রয়েছে আপনাদের সাথে? অতিথিদের আপনি কিভাবে দেখেন জানান আমাকে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485-00-7172 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বরও টেক্সট করতে পারেন 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি দেবশ্রী বলছি আগরতলা থেকে।
0: নমস্কার দেবশ্রী, বলুন।
1: আজকের টপিকটা সত্যি খুব নস্টালজিক করে দিয়েছে। তো আমার কাছে মনে হতো ছোটবেলা যখন অতিথি আসতো বাড়িতে, এটা ছোটখাটো ফেস্টিভ্যালের মতোই আমার মনে হতো। যে ফেস্টিভ্যালটা হয়তো কোন তারিখ কোনো ছাপা থাকতো না কোনো ক্যালেন্ডারে, বাট ডেফিনেটলি এটা একটা ফেস্টিভ্যালের মতোই ছিল। তো আমি লক্ষ্য করতাম যে অতিথি আসলে কয়েকটা জিনিস কিন্তু খুব ফাস্ট ফাস্ট বাড়িতে হতো। এটা হলো যে ঘর দোর হয়তো দু তিন দিন ধরে পরিষ্কার হয়নি, তা কিন্তু সবাই ছুটে ফাস্ট এক দু ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যেত যে অতিথিরা আসবে ঘর দোর পরিষ্কার করে, তাই না? আর আরেকটা জিনিস মনে হতো, যেমন অনেকদিন ধরে মাংস খাইনি বা কোনো পছন্দের কিছু খাইনি, অতিথি এলে কিন্তু ওইগুলো সব রান্নাঘরে মানে আসবেই, এটা একটা মজার ঘটনা হতো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য, মানে আমি যখন ছোট ছিলাম তখন পড়াশোনা সারপ্রাইজিংলি বন্ধ হয়ে যেত, এটা ছিল সব থেকে ইম্পর্টেন্ট।
0: মজার ব্যাপার ছিল সেটা,
1: ডেফিনেটলি সব থেকে ইম্পর্টেন্ট যে পড়াশোনা তো বন্ধ হয়ে যাচ্ছে। তো তুমি যেটা জিজ্ঞেস করছিলে সবাইকে যে কোন অতিথি এলে সব থেকে বেশি মজা হতো, তা আমার হতো আমার মেসো মাসি দিদি ভাই ওরা এলে, কারণ দিদি ভাইরা মোটামুটি আমার সমবয়সী, তো ওরা এলে পড়তে বসতে হবে না, একসঙ্গে খাওয়া দাওয়া হবে, গল্প হবে, খেলাধুলা হবে, বাড়ির পরিবেশটা একদম পুরো চেঞ্জ হয়ে যেত। একটা সিম্পল একটা দিন কিন্তু সত্যি সত্যি উৎসবের মতো হয়ে যেত। তো আমার যেটা ছিল, আমি কি করতাম, আমি যখন ওরা থাকতো তখন তো খুব মজা হতো, যখন বেরিয়ে যাবে এরকম যখন মনে করতাম তখন আমি কি করতাম, ব্যাগ লুকিয়ে রেখে দিতাম আমার মাসির। এবার দু তিন দিন ওরা যেতেই পারবে না। তো এখন বড় হয়ে সত্যি মনে হয় যে এখন আর ব্যাগও লুকিয়ে রাখি না, কারণ আমরা নিজেরাই জানি যে আমরাও হয়তো সেই সময়টাও দিতে পারবো না আর ওদের থেকেও সেই সময়টা পাবো না। এটা সত্যি সময়ের সঙ্গে সঙ্গে কতটা চেঞ্জ হয়ে গেছে। আর আমার অতিথি এলে, স্পেশালি ওরা এলে, আমার সব থেকে যেটা বেশি ভালো লাগতো যে আমরা যখন গল্প করতাম সব পুরনো গল্পগুলো আবার খুব সুন্দর ভাবে জীবিত হয়ে যেত। মানে যেই জিনিসটা হয়তো বহুবার একই গল্প বারবার শোনা, তাও এই মানুষগুলোর সাথে একসাথে একসঙ্গে যখন গল্পে বসতাম তখন সব আবার নতুন ভাবে সৃষ্টি হতো সবকিছু। তো এগুলো এখন সবার কথা শুনে আবার সেই ছোটবেলার
0: আশাও
1: করতে পারি না, কাউকে দিতেও পারি না, সেই সুযোগটা যখন হয়ে ওঠে কোনো ওকেশন ছাড়া এভাবে আকস্মিক আর সম্ভবই হয় না। ওকেশন এলেই আসছে, কোনো পুজো, কোনো বিয়ের অনুষ্ঠান, সবাই মিলে এলো, এছাড়া এখন আর সেই অতিথি আসাটা আর আগের মতো হয় না, যেটা খুব দুঃখের ব্যাপার।
0: ঠিক, আর কোনো ওকেশনে যদি কেউ আসে, কোনো অনুষ্ঠানে যদি আসে, সেখানে হয়তো বসে গল্প করারও একটা সময় থাকে না সেই রকম ভাবে।
1: সেই সেই সেই মন খুলে গল্প করার সময়টা আর থাকে না, এই আনুষ্ঠানিকতার পরে সবাই যাচ্ছে মতো বাড়ি চলে যায়, এই সেই আগের ব্যাপারটা আর নেই।
0: অসংখ্য ধন্যবাদ দেবশ্রী, অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ।

সত্যি দেবশ্রী যেটা বললো যে ছোটবেলা তো অনেকটাই আনন্দ আমরা করতাম, পড়াশোনা করতে হতো না, খাবার দাবারের যে মান সেটা অনেকটাই উন্নত হয়ে যেত রান্নাঘরে, এবং তার পাশাপাশি গল্প, সেই গল্পগুলো জীবন্ত হয়ে যেত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সময়টা আমাদের আর নেই। কোনো অনুষ্ঠান বাড়িতে হলে, কোনো পুজো হলে বা এরকম কোনো অনুষ্ঠান হলেই সবাই হয়তো আসেন, কিন্তু সেই সময়ে পুজোতে যদি সবাই আসেন, পুজোতেই ব্যস্ত থাকে, তখন সেই নির্ভেজাল আড্ডাটা আর হয় না, মনের কথা বলার যে সুযোগ সেটা হয়তো পাওয়া যায় না। সেটাই হয়তো বদলেছে, হয়তো আগামী দিনে আরও বদলে যাবে, কিন্তু কোথাও না কোথাও আমরা সেই আগেকার দিনের কথা মনে করে খুশি থাকব। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গ, এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। ফোন করুন আপনারা 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485-00-7172। শ্রোতা বন্ধু হোয়াটসঅ্যাপে টেক্সট করেছেন অরুণবাবু শেখেরকোট থেকে। তিনি লিখছেন, শুভ সন্ধ্যা অর্ণবদা, আগে ছিল অতিথি দেব ভব, আর এখন হলো অতিথি তুম কব যাওগে। আসল কথাটা হলো, আমাদের জীবনটা এখন অনেক সংকুচিত হয়ে গেছে, শুধু আমি আর আমার পরিবারের মধ্যে সীমাবদ্ধ। অতিথি শব্দটাই আজ অতীত হয়ে গেছে। অতিথিদের জন্য আমাদের মনের টান, সময়, আপ্যায়ন সবটাই বদলে গেছে, ভবিষ্যতে হয়তো আরও বদলাবে, এটাই খুব চিন্তার বিষয়। অরুণ দত্ত শেখেরকোট। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা হয়তো জীবন থেকে অনেকটা দূরে যেতে শুরু করেছি, হয়তো যে অবাঞ্ছিত যে অতিথিরা রয়েছে আমাদের জীবনে, আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু বাসা বাঁধে সেটাও তো অবাঞ্ছিত অতিথি। সে অবাঞ্ছিত অতিথিদের মতোই কি আমরা আমাদের জীবনের আসল অতিথিদের ব্যবহার করতে শুরু করেছি? সেই জিনিসটা হয়তো আমাদের থামতে হবে, বুঝতে হবে। অতিথি সব সময় যে ভালো এমনটা তো নয় অবশ্যই, কিন্তু যে প্রাণের মানুষগুলো একসময় অতিথি হয়ে এলে আমাদের প্রাণ জুড়িয়ে যেত, তাদেরকে কি সেই জায়গাটা এখন আর আমরা দিতে পারছি, সেটাও কিন্তু ভাবার বিষয় রয়েছে। শ্রোতা বন্ধু আরেকজন লিখছেন, প্রীতম কুমার রায় লিখছেন, তিনি লিখছেন, নমস্কার, গেস্ট এলে ছোটবেলায় ভালো লাগত, যেটা যেতেও ভালো লাগত অতিথি হিসেবে, মজা করে বলতাম অতিথির ভাগ্যে গৃহস্থ ভালো খাবে। হ্যাঁ সত্যিই তাই, যেটা এতক্ষণ পর্যন্ত আমরা সবাই কিন্তু অল্প বিস্তর বুঝছি যে অতিথি বাড়িতে আসা মানেই বাড়িঘরের অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়া, রান্নাবান্নায় অনেকটা মান উন্নয়ন হওয়া, সাধারণ জিনিস তখন আর কোনো কিছুই হয়তো চলে না। শ্রোতা বন্ধু, আজকের পর্বে আমরা অনেক কথা বললাম, তবে অতিথি আমাদের কি শেখায়? অতিথি শুধু মানুষ নন, অতিথি আমাদের শেখান ভাগ করে নিতে, অন্যকে জায়গা করে দিতে, অন্যের জন্য রান্না করতে, অন্যের গল্প শুনতে, অন্যের জীবনের অংশ হয়ে যেতে, নিজের ঘরের দরজা, মনের দরজা খুলে দিতে। আবার অতিথি আমাদের এটাও শেখায়, অন্যের বাড়িতে গেলে তার নিয়মকে সম্মান করতে, তার সময়কে সম্মান করতে, তার ব্যক্তিগত পরিসরকে সম্মান করতে। কারণ ভালো অতিথি শুধু ভালোবাসা নেন না, ভালোবাসা ফিরিয়েও দিয়ে যান। একটা কথা শ্রোতা বন্ধু খুব মজার, ফিশ অ্যান্ড গেস্ট স্মেল আফটার থ্রি ডেজ, এ ধরনের কথার নানা সংস্করণ বিভিন্ন সংস্কৃতিতেই পাওয়া যায়। অর্থাৎ অতিথি যতই প্রিয় হন না কেন, যেমনটা আমরা আলোচনা করছিলাম, অতিরিক্ত সময় যদি তিনি থাকেন তাহলে তার দাম অনেকটা কমে যায়, বিরক্তির কারণ হয়তো তিনি হয়ে দাঁড়ান। আমরা যেন একটা জায়গায় না পৌঁছে যাই যেখানে অতিথিদের নাম শুনলেই বিরক্তির হয়ে যায় আমাদের, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আবার এমনও নয় যে অতিথির আতিথিয়তার নামে নিজের পরিবার, নিজের স্বাস্থ্য, নিজের কাজ, নিজের মানসিক শান্তিকে সম্পূর্ণ ভুলে যাব আমরা, বরং দরকার একটা সুন্দর ভারসাম্যের। অতিথি আসবেন, নিশ্চয়ই আসবেন আমাদের

আমরা তাকে স্বাগত জানাবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, গল্প করবো, পুরনো স্মৃতি মনে করবো, হাসবো, কাঁদবো, ছবি তুলব। তারপর সময় হলে নিজের বাড়ি ফিরে যাবেন তিনি, আর আমরা আবার নিজের ঘরের স্বাভাবিক ছন্দে ফিরব। এটাই হয়তো সুন্দর আতিথেয়তা। আজকের এই ব্যস্ততম যুগেও যদি আমরা এই আতিথেয়তার নিয়মগুলো পালন করতে পারি, হয়তো সব কিছুই সহজ হবে। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বের শেষ করার আগে সেই ছোট্ট ছেলেটার কাছে ফিরে যেতে ইচ্ছে করছে, যে ছেলে শুনতো আজ বাড়িতে অতিথি আসছে, আর তার চোখে আনন্দ, তার চোখখানি বড় হয়ে যেত। সে ভাবত আজ হয়তো স্কুল নেই, আজ হয়তো পড়াশোনা নেই, আজ হয়তো দুপুরে ভালো কিছু রান্না হবে, আজ হয়তো কেউ দূর শহর থেকে আমার জন্য একটা উপহার নিয়ে আসবে, আজ বাড়িতে অনেক গল্প হবে, আজ বাড়িতে অনেক মানুষ থাকবে, আজ বাড়িটা একটু বেশি বাড়ি হয়ে উঠবে। সময়ের সাথে আমরা বড় হয়ে গেছি, আমাদের বাড়ি ছোট হয়েছে, পরিবার ছোট হয়েছে, সময় কমেছে, ব্যস্ততা বেড়েছে, অতিথিকে নিয়ে আমাদের ভাবনাও বদলেছে। কিন্তু কোথাও একটা জায়গায় সেই ছোট্ট শিশুটি এখনো বেঁচে আছে, যে আজও দরজায় কলিং বেল শুনলে ভাবে কে এলো। হয়তো সেই মানুষটি সঙ্গে করে নিয়ে এসেছে কোনো পুরনো গল্প, কোনো পুরনো স্মৃতি, কোনো অপ্রত্যাশিত আনন্দ, কিংবা হয়তো কিছুটা সময়। তাই অতিথি আসুক, তবে এমন অতিথি হয়ে আসুক যার চলে যাওয়ার পরেও আমরা বলি, আহা, মানুষটা চলে গেলেন, বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আর এমন অতিথিও যেন আমরা হতে পারি যার চলে যাওয়ার পর আয়োজকদের মনে না হয় উফ, অবশেষ একটু শান্তি, বরং যাতে মনে হয় আবার আসবেন। কারণ শেষ পর্যন্ত অতিথি মানে শুধু বাড়িতে আসা একজন মানুষ নন, অতিথি মানে একটা গল্পের আগমন, একটা স্মৃতির আগমন, একটু হাসির আগমন, কখনো একটু ঝামেলারও আগমন, আর কখনো কখনো একটা সম্পর্ককে নতুন করে আবিষ্কার করার সুযোগ। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। এতক্ষণ পর্যন্ত ছিলাম আমি আপনাদের সাথে। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ঘরে অতিথি আসুক, তার সঙ্গে করে নিয়ে আসুক আনন্দ, ভালোবাসা আর অনেকটা গল্প। শুভরাত্রি।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় আবহাওয়ার কি পরিবেশ থাকবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল গোটা দিনের অনুষ্ঠান সূচি। FM উজ্জয়ন্তের 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে এবং ওয়েবস OTT প্ল্যাটফর্মে শুনতে পাবেন। ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পাবেন। সকাল 6:05 থেকে শুরু হবে ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা। 6:25 শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুংনি খোরাং। 7:45 শুনবেন সুপ্রভাত আগরতলা। 8:40 শুনবেন তোমায় গান শোনাবো। 9:10 শুনবেন নিউজ হেডলাইন্স। 9:12 শুনবেন আর যে শ্বেতার সাথে কি ভাবছেন। বেলা 10:00 শুনবেন নারীদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা। বেলা 11:00 ককবরক অনুষ্ঠান।

খানি রচাবো মুং। বাইরের আকাশ শুনবেন বেলা 2:30, হৃদ মাঝারি শুনবেন বেলা 3, ফেলে আসা দিনের গান শুনবেন বিকেল 4, সঙ্গে থাকবেন আর যে অনিন্দিতা, ঝংকার শুনবেন বিকেল 5, ছন্দে গানে শুনবেন সন্ধে 6:30, সন্ধে 7:10 থেকে শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসভায় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। রাত 8:05 শুনবেন সুস্বাস্থ্য নিউজ হেডলাইন্স রাত 9, প্রণমী তোমারে শুনবেন রাত 9:02, শুনবেন অনুষ্ঠান আজ রাতে, সঙ্গে থাকবেন আর জে মানালি শুনবেন রাত 9:30 থেকে। রাত 11 থেকে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান শুনবেন, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শ্রোতা বন্ধু, রাত 11 থেকে পরদিন সকাল 6 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। আমি আপনাদের বন্ধু আর জে অর্ণব আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:46। শ্রোতা বন্ধু, আপনাদের বাড়িতে আসুক অতিথি, আপনাদের জীবনে আসুক অতিথি, কিন্তু সেই অতিথি যাতে আপনাকে ভালোবাসা দিয়ে যায় অনেক খুশি, সেই আশার সাথেই বিদায় নিচ্ছি। আমি আপনাদের বন্ধু আর জে অর্ণব, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।